আকাশবাণী শিলচর, আজ 27 বৈশাখ 1948 শকাব্দ, 2 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17 মে 2026 খ্রিস্টাব্দ রবিবার শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং FM 102.3 মেগাহার্টজে।

নদিয়ায় এসে যদি আমার নিত্যানন্দ মহাপ্রভুর কথা না বলি তাহলে নিজেকে খুব ছোট মনে হয়, মনে হয় আমার জীবনটাই ব্যর্থ। আমরা এই যে বাংলার মাটিতে জন্ম নিয়েছি, বাংলায় কত যে মহাপুরুষ সাধক সন্ন্যাসী অবতার তারা এসেছেন এই মাটিতে, আমাদের জীবন ধন্য।

গানটির সাথে শেষ হল ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। আকাশবাণী শিলচর, খেতে খামারে

কৃষক বন্ধুরা, উদ্ভিদের প্রধান তিনটি খাদ্য উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। মাটিতে অবস্থিত সমস্ত খাদ্য উপাদানগুলির মধ্যে এই তিনটি খাদ্যই উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে। সুতরাং এই খাদ্যগুলির গুরুত্ব চাষবাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের প্রয়োজনের তুলনায় অধিকাংশ মাটিতেই এই তিনটি খাদ্য কম পরিমাণে থাকে বলে জৈব ও রাসায়নিক সারের আকারে এই খাদ্যগুলি মাটিতে সরবরাহ করা হয়। মানুষ ও পশুপক্ষীর খাদ্যেও প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ও ফসফরাস উদ্ভিদ দেহে এই প্রোটিন তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং উদ্ভিদের মাধ্যমে প্রাণীদের খাদ্যেও প্রোটিন যোগাবার জন্য ফসলের চাষ করার সময় উপযুক্ত পরিমাণে এই নাইট্রোজেন ও ফসফরাস সরবরাহ করা প্রয়োজন। অধিকাংশ মাটিতে সাধারণত পটাশের খুব ঘাটতি থাকে না, তবে প্রয়োজন হলে জমিতে পটাশও সরবরাহ করা আবশ্যক। উদ্ভিদ দেহে

শর্করা ও স্টার্চ তৈরিতে সাহায্যের জন্য পটাশের দরকার। উদ্ভিদের প্রধান তিনটি প্রয়োজনীয় খাদ্যের মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় নাইট্রোজেন। নাইট্রোজেন অধিকাংশ মাটির জৈব পদার্থ থেকে আসে। এই জৈব ঘটিত নাইট্রোজেন গাছের পাতা, গোবর, কম্পোস্ট সার প্রভৃতি থেকে পাওয়া যায়। এছাড়াও প্রয়োজন অনুসারে নাইট্রোজেন জৈব আকারে মাটিতে থাকে। অপরপক্ষে অ্যামোনিয়া প্রকারের নাইট্রোজেন ধান গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। অজৈব নাইট্রোজেন গাছ তাড়াতাড়ি গ্রহণ করে, কিন্তু জৈব নাইট্রোজেন মাটিতে অবস্থিত জীবাণুদের দ্বারা ধীরে ধীরে গাছে গ্রহণযোগ্য হয়। কৃষক বন্ধুরা, মনে রাখবেন, উষ্ণ দেশে মাটির জৈব পদার্থ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য অজৈব সারের ওপর আমাদের অনেকটা নির্ভর করতে হয়। উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির জন্য নাইট্রোজেন অতীব প্রয়োজনীয়। বিশেষ করে পাতা বৃদ্ধি করতে নাইট্রোজেন দরকার। গাছকে সবুজ ও সতেজ করে তোলার জন্য নাইট্রোজেন দরকার। মাটিতে নাইট্রোজেনের অভাব হলে গাছ হলদে হয়ে যায়। উদ্ভিদের প্রধান দ্বিতীয় খাদ্য হল ফসফরাস। ফসফেট প্রয়োগ করলে গাছের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়। ফসফেট চারা অবস্থায় উদ্ভিদের তাড়াতাড়ি শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, ফলে গাছ তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয় ও দ্রুত বৃদ্ধি পায়। গাছে দ্রুত শীষ বের হয়, ফসল তাড়াতাড়ি পাকে ও বীজ সুগঠিত হয়। মূল জাতীয় ফসলের ভালো ফল গঠনে ফসফরাস সাহায্য করে, শিকড় গুটির সংখ্যা বৃদ্ধি পায়। ফসফেটের ঘাটতি হলে দানা জাতীয় শস্যের পাতা ধূসর সবুজ রং ধারণ করে, ফসল ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দেরিতে পাকে, শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় না। ফসলের আরেকটি প্রধান খাদ্য হল পটাশ। পূর্ব ভারতের অধিকাংশ মাটিতে যথেষ্ট পরিমাণে পটাশ আছে। এতএব সব জমিতে পটাশ প্রয়োগ করার প্রয়োজন সবসময় পড়ে না। পটাশ পাতার শর্করা জাতীয় খাদ্য তৈরি এবং তা গাছের দেহের বিভিন্ন অংশে প্রেরণ করতে সাহায্য করে, গাছের কাণ্ডকে মজবুত করতে সাহায্য করে ও ফসল ধরে রাখতে সাহায্য করে। তাছাড়াও পটাশ গাছে পোকার আক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন বৃদ্ধি করে, বিশেষ করে আলু, আখ, তুলো, তামাক ফলন বৃদ্ধি করে। এতএব পটাশ কিছুটা হলেও মাটিতে প্রয়োগ করা প্রয়োজন।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন শান্তিকুমার ভট্টাচার্যের কণ্ঠে।

পরপর তিনখানি লোকগীতি শুনলেন শান্তিকুমার ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আজকের অনুষ্ঠান সূচি। আজ 17 মে 2026 খ্রিস্টাব্দ, রবিবার, সুপ্রভাত, সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা সকাল 7:40 ও দুপুর 1:00। নজরুলগীতির শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র সকাল 8:40। বাংলা ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50 ও বেলা 12:30। এছাড়া রাত 9:30 শোনা যাবে বাংলা ও হিন্দি ছবির গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়ালের শিল্পী রসিকলাল আন্ধেরিয়া এবং সকাল 9:30 ওস্তাদ সাগিরুদ্দিন খার সারেঙ্গি বাদন শুনবেন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি ও দাদরার শিল্পী শ্যামল লাহিড়ী।

বেলা দশটায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। এতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নিপু শর্মার সাথে শুনবেন একটি সাক্ষাৎকার। হিন্দি ছবির গানের অনুষ্ঠান বেলা দশটা ত্রিশ মিনিটে, বেলা বারোটায় ও রাত সাতটা পনেরো মিনিটে। বেলা এগারোটায় শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সোনালী পাল চৌধুরী বেলা এগারোটা ত্রিশ মিনিটে। দুপুর একটা পনেরো মিনিটে আধুনিক গানের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। দুপুর একটা চল্লিশ মিনিটে প্রচারিত হবে নাটক ওরা হার মানে নাই, রচনা চিত্রভানু ভৌমিক, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। দেবাশিস ভট্টাচার্যের মেন্ডোলিন বাদন শুনবেন দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে মণিপুরী অনুষ্ঠান।

প্রচারিত হবে নাটক ওরা হার মানে নাই, রচনা চিত্রভানু ভৌমিক, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। দেবাশিস ভট্টাচার্যের মেন্ডোলিন বাদন শুনবেন দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে নিয়মিত আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ, এ নিয়ে বলবেন ডক্টর রবিজিৎ দত্ত চৌধুরী। রাত 8:00 আহরণ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আজকের অনুষ্ঠান সূচি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

আকাশবাণী শিলচর, আজ 2শরা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17ই মে 2026 খ্রিস্টাব্দ রবিবার। শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1870 সালে আজকের দিনে বিশিষ্ট গণিতজ্ঞ ও হিমালয়ের সর্বোচ্চ শিখরের আবিষ্কারক এবং উচ্চতা নিরূপক রাধানাথ শিকদার দেহত্যাগ করেন। আজকের দিনে 1913 সালে প্রখ্যাত কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1965 সালে আজকের দিনে বিশিষ্ট বিপ্লবী উল্লাসকর দত্ত শিলচরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুনলেন ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। এবারে আজকের প্রসঙ্গ। একটা সময় ছিল যখন কোনো পরম্পরাগত অনুষ্ঠানের সময় আমরা আত্মীয় বন্ধুদের চিঠি পাঠিয়ে কুশল মঙ্গল জানতাম, কিন্তু আজ মোবাইল ফোন ও ইন্টারনেটের জমানায় চিঠি পাওয়া বা লেখার অভ্যেসটা আমরা প্রায় হারিয়েই ফেলেছি। তা সত্ত্বেও ছায়াছবির কাহিনীগুলো আমাদের সেই স্মৃতিটুকু অনেকটা তাজা করে রেখেছে। বেশ কিছু বাংলা ও হিন্দি ছবি রয়েছে যেখানে প্রেমিক প্রেমিকার মধ্যে চিঠির আদান প্রদান আমরা এখনও উপভোগ করি। বাংলা আধুনিক গানের জগতের এক কিংবদন্তী গায়ক চিঠি বিষয়ক গান গেয়ে এখনও শ্রোতাদের মুখে মুখে। হিন্দি বলয়ের আরেক শিল্পীও চিঠি সংক্রান্ত একটি গান গেয়ে আজও বেঁচে আছেন শ্রোতাদের অন্তরে। বাংলার সেই বিখ্যাত গায়ক জগন্ময় মিত্র। এবার যদি আপনাদের দরবারে প্রশ্ন ছুড়ে দিই, হিন্দি বলয়ের সেই বিখ্যাত গায়ককে গানের কলি বলে দিলেই গায়কের নাম বলতে আপনাদের এক সেকেন্ডও সময় লাগবে না। তার আগে বরং এই শিল্পী সম্পর্কে দু চার কথা বলি। দেখে নিন মনে করতে পারছেন কিনা তিনি কে। গুজরাটের রাজকোটে তার জন্ম, পরে অবশ্য তিনি মুম্বাইয়ে চলে এসেছিলেন। রাজকোটে সঙ্গীত নাট্য একাডেমিতে যোগ দিয়ে প্রথমে তবলার তালিম নেন, পরে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ হয়ে মাস্টার নবরং এর তত্ত্বাবধানে শুরু করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা। কামনা ছবিতে তার প্রথম একক কণ্ঠে গানটির সঙ্গীত নির্দেশনায় ছিলেন উষা খান্না। যদিও ছবিটি ফ্লপ হয়েছিল, এরপর হঠাৎ করেই তিনি গজলের দিকে ঝুঁকে পড়েন আর তা ভালোভাবে রপ্ত করতে রীতিমতো উর্দু শিক্ষা চালিয়ে যান। এরপর 10 মাসের জন্য কানাডায় গিয়ে গজল কনসার্টে অংশ নেন।

ফিরে অবশ্য তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯৮৬ সালে নাম ছবির একটি গজল তাকে বিশ্বের সেরা শিল্পীদের তালিকায় নিয়ে যায়। মনে পড়ে নাম ছবির সেই গানটি? হ্যাঁ, ঠিক ধরেছেন, চিঠি আই হে বতনকে। শিল্পীর নাম নিয়ে এবার আর আপনাদের দোটানা থাকার কথা নয়। ২০০৬ সালে গজলের জন্যই ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান দেয়। তিনি সর্বকালের সেরা সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস। আজ ১৭ই মে তার জন্মদিনে তাকে আমাদের সঙ্গীতময় অভিবাদন।

0: গানটি শুনলেন পঙ্কজ উদাসের কণ্ঠে। এবারে গল্প পাঠের আসরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: তরুণীদেরটি চলে যেতেই বৃদ্ধ বললেন, আমার মেজ মেয়ের মেয়ে, বাগবাজারে আমার মেজ মেয়ের শ্বশুর বাড়ি। গোরাচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো? ওই তাদেরই বাড়ি, বনেদি বংশ। গোরাচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুরের। এই যে ভূধর, এসো এসো বাবা, বস। এবার আরও গুরুতর ব্যাপার, যাকে সম্বোধন করা হল এবং যার নাম ভূধর, তার বয়স 50 থেকে 55। তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্ত কৃশ। এদের স্বামী স্ত্রীর পেছনে চারপাশ ঘিরে 6-7টি ছেলে মেয়ে, এদের বয়স 10 থেকে 19 মধ্যে। আর একটি 20-22 বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল, তার কোলে একটি শিশু। কিন্তু এ পর্যন্ত যে কয়টি মেয়ে এখানে দেখলুম, তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী। বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন, এই যে মৃণাল, পিছিয়ে কেন, আয় আয়, খোকাকে দেখি দে একবার ভাই আমার কোলে, নিশ্চিত এলো না? আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল, স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন, বাকিটা জুড়েছে ছেলে মেয়ের দল। পেছনের মেয়েটির জন্য তেমন জায়গা নেই। আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয়, অথচ এই ভিড়ের মধ্য দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানের সংকুলন করব তাও অসম্ভব। এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন, এই জন্যে যে পিছনে আর এক দল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে। এরা না বেরুলে তারা ঢুকতে পারে না। এরা তো প্রত্যেকে এক একটা তোড়া দিয়ে গেল। দুটি মেয়ে আবার দুটি বেলির কোঁড়ে বৃদ্ধের কলায় নিজেরা পরিয়ে দিলে। বৃদ্ধ কি একটা ঠাট্টাও করলেন, আমার তখন শুনবার মতো অবস্থা ছিল না। তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললে, এই আমার বড় ছেলে তারক, আলিপুরে প্র্যাকটিস করে, বালিগঞ্জে বাড়ি করেছে, সেখানেই থাকে। পিছনের দলটির মধ্যে মহিলা নেই, তিনটি ছোকরা, বয়সে 16 থেকে 21। এরা এসে কিছু দিলে না। একজন অটোগ্রাফের খাতা বার করে বললে, জ্যাঠামশাই, আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন। অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতে আর দুটি ছেলে, তাদের সঙ্গে 12-13 বছরের একটি বেনী তোলানো মেয়ে, তারপরে ব্যাপারটা গণনার বাইরে চলে গেল।
0: শ্রোতা বন্ধুরা, এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। নতুন সরকারের কাজের গতি নির্ধারণে দপ্তর ভিত্তিক পর্যালোচনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে গতকাল রাজ্য সরকারের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ প্রথম পৃষ্ঠায় মূল শিরোনামে বার্তালিপি লিখেছে, 100 দিনের কর্মসূচি প্রস্তুত, দলগতভাবে কাজের নির্দেশ। এর পাশে বার্তালিপি আরেকটি বিশেষ খবরে জানালো, দেশের প্রথম এআই চালিত ডিজিটাল ব্যাংক গুয়াহাটিতে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। খবরটি ছবি দিয়ে ছেপেছে পত্রিকাটি। এছাড়া নিট কাণ্ড নিয়েও আজ খবরাখবর রয়েছে স্থানীয় পত্রিকাগুলিতে। গতকাল পুনে থেকে এই কাণ্ডে জড়িত আরেক অধ্যাপককে গ্রেফতার করেছে সিবিআই। সিবিএসই একটি নতুন নির্দেশ জারি করে বলেছে, স্কুলে 3টি ভাষায় পড়াশোনা করতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে নেদারল্যান্ডে সফরে রয়েছেন। সে দেশের সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেছেন। অসমীয়া বিহু শিল্পীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি ছবি বড় করে ছেপে পাশে বার্তালিপি লিখেছে, নেদারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও ঝালমুড়ি প্রসঙ্গ মোদীর।

এদিকে বাকি পত্রিকাগুলো এইভাবে এইমাত্র স্টুডিওতে এসে পৌঁছয়। যুবসংঘ প্রথম পৃষ্ঠায় মূল শিরোনামে লিখেছে, রঙের প্রলেপ, নতুনদের স্বাগত জানাতে ফুলে সাজছে বিধানসভা। দ্বিতীয় শিরোনাম হিসেবে যুবসংঘ লিখেছে, বিরোধী দলনেতার পথ কাকে, জটিল সংকটে কংগ্রেস। এছাড়া যুবসংঘের খবর অনুযায়ী, ফারাক্কা বাদ নিয়ে বিপাকে রয়েছে বাংলাদেশ, চুক্তি বাস্তবায়নের উপর নির্ভর করছে সম্পর্ক। সাময়িক প্রসঙ্গ আজ মূল শিরোনামে লিখেছে, ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নয়া দিগন্তের বার্তা হিমন্তের। এর ঠিক নিচে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়ার খবর ছেপেছে পত্রিকাটি। গতি আজ লিড খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য তুলে ধরে হেডলাইন করেছে, গণতন্ত্র ও প্রযুক্তিতে ভারত এখন বিশ্বের অগ্রণী দেশ। এই খবরটি সাময়িক প্রসঙ্গ প্রথম পৃষ্ঠার প্রথম তিন কলামে বসিয়েছে। অন্য একটি খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে, অসমে অপরাধের হার কমে, 1,00,100 তদন্ত ও চার্জশিটে জোর পুলিশের। গতি ছবি দিয়ে প্রথম পৃষ্ঠায় আরেকটি খবরে জানাচ্ছে, শিলচরে বেহাল সড়ক, বৃষ্টি হলেই মিনি বন্যা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই মহিলা কংগ্রেস। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির সম্পাদকীয় শিরোনাম। যুবসংঘ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, তাইওয়ান সংঘাত। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, নিকাশি ব্যবস্থা ভঙ্গুর ফের প্রমাণিত হল। গতিদার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, অভয়াকাণ্ডের তদন্তের আঁচ কি মমতা পর্যন্ত পৌঁছবে। বার্তালিপি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, শিলচরে ফ্যান পার্ক। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময় অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্ধুর অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছে সুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতের শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026 জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে CBI গ্রেপ্তার করেছে। CBSE আগামী 1 জুলাই থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করেছে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স IPL ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিয়ে রেখেছে। ISL ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সুইডেনের গথেনবার্গে পৌঁছবেন। নতুন দিল্লি এবং স্টকহোমের মধ্যে দৃঢ় মৈত্রীর পথে এটি এক ঐতিহাসিক মাইলফলক। সফরকালে শ্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ এবং জলবায়ু সম্পর্কিত কার্যকলাপ নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে। দুই প্রধানমন্ত্রী ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। এই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ছাড়াও বিভিন্ন ইউরোপীয় দেশের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির পর প্রধানমন্ত্রী মোদীর এটি প্রথম ইউরোপ সফর। 2025 সালে ভারত সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 775 কোটি মার্কিন ডলার। ভারতে সুইডেনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ গত 25 বছরে বেড়ে দাঁড়িয়েছে 282 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেদারল্যান্ডসের সংস্থা ASML এবং টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ায় ভারত শীঘ্রই উন্নত সরঞ্জাম ব্যবহার করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু করবে। নেদারল্যান্ডসের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের দক্ষতার প্রতি এটি বিশ্বের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে ভারত ইউরোপ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ASML এবং টাটার মধ্যে হওয়া চুক্তি দুটি প্রধান গণতান্ত্রিক এবং দায়িত্বশীল বিশ্বশক্তির মধ্যে যুগান্তকারী সমঝোতা। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে ভারতেই

0: নকশা ও উদ্ভাবনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি তিনি শিল্পপতিদের ভারতে বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করারও আহ্বান জানান।
1: 21वीं सदी का भारत अवसरों की भूमि है। भारत टेक्नोलॉजी ड्रिवन भी है और ह्यूमैनिटी ड्रिवन भी है। भारत जितना एंशियंट है उतना ही मॉडर्न बन रहा है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है। मैं नेदरलैंड्स में भारतीय समुदाय के सभी साथियों से कहूंगा, आप भारत में ज्यादा से ज्यादा सहयोग बढ़ाएं, इससे भारत का सामर्थ्य भी बढ़ेगा और आपके इन्वेस्टमेंट पर रिटर्न भी ज्यादा मिलेगा।
0: সিন্ধু জল চুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জল চুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখপাত্র আরও জানান, সিন্ধু জল চুক্তি রদ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা অপরিবর্তিত রয়েছে। এক দেশ এক নির্বাচন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি গতকাল বেঙ্গালুরুতে বিভিন্ন রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, বিভিন্ন রাজ্য সফরের মাধ্যমে কমিটি আপত্তি ও সুপারিশ সংগ্রহ করছে। তিনি বলেন, একযোগে নির্বাচন করতে হলে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ধারিত সময়ের আগেই ভাঙতে হতে পারে। পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। মূল্যবান বিভিন্ন ধাতুর ওপর উচ্চ হারে সীমাশুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিধিনিষেধের আওতায় রূপো এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বিমানে ব্যবহৃত জ্বালানির ওপর ধার্য মূল্য সংযোজন কর বা ভ্যাট 25% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, বিমান পরিবহন ক্ষেত্রকে স্বস্তি প্রদান এবং পর্যটন ও পরিবহনকে উৎসাহিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব আরোপের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষায় জীববিদ্যার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাকে একজন জীববিদ্যার প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। এই মামলায় অপর দুই অভিযুক্ত পিভি কুলকার্ণী এবং মনীষা ওয়াগমারেকে দিল্লির একটি আদালত 10 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। কুলকার্ণী এবারে নিট পরীক্ষার রসায়নের প্রশ্ন বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এই মামলায় অপর অভিযুক্ত ধনঞ্জয় লোখান্ডে মনীষা ওয়াগমারের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে মোট 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষার পড়াশোনা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ওই 3টি ভাষার মধ্যে কম করে 2টি ভারতীয় ভাষা হতে হবে। 2020 নতুন জাতীয় শিক্ষানীতি ও 2023 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। তবে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে না বলেও সিবিএসই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্কুলে ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই এর মূল্যায়ন করা হবে, সার্টিফিকেটে সেটি উল্লেখ করা থাকবে। শিক্ষামন্ত্রক দেশে স্কুলছুট শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত 14-18 বছর বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমারের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে জাতীয় মুক্ত বিদ্যালয়ের প্রস্তাবিত নতুন একটি উদ্যোগ নিয়েও পর্যালোচনা হয়। শ্রী কুমার বৈঠক চলাকালীন একটি তথ্য উদ্ধৃত করে জানান, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতি 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 62 জন দ্বাদশ শ্রেণীতে পৌঁছয়। তিনি আরও জানান, 14-18 বছর বয়সসীমার মধ্যে 2 কোটিরও বেশি ছাত্রছাত্রী বর্তমানে স্কুল শিক্ষার আওতার বাইরে। সচিব জানান, আর্থিক অনটন, পারিবারিক দায়বদ্ধতা এবং জীবিকা সংক্রান্ত চ্যালেঞ্জের জন্য ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসছে। মহারাষ্ট্রে অপারেশন অন্তিম প্রহারের অধীনে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ 8 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। 5 মাওবাদী

আত্মসমর্পণ করেছে। অভিযানে এলএমজি, AK-47, SLR, ইনসাস রাইফেল সহ 51টি আগ্নেয়াস্ত্র এবং 65,34,000 টাকা উদ্ধার হয়েছে। ইটালিয়ান ওপেন টেনিসের ফাইনালে আজ বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার ক্যাসপার রুডের বিরুদ্ধে খেলবেন। রোমের ক্যাম্পো সেন্ট্রালে সেমিফাইনালে গতকাল দানিল মেদভেদেভকে 6-2, 5-7, 6-4 গেমে হারিয়ে দেন সিনার। অন্য সেমিফাইনালে রুড ইটালির লুচিয়ানো দার্দেরিকে 6-1, 6-1 গেমে হারিয়ে ফাইনালে ওঠেন। ব্যাংককে আয়োজিত থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার লিও রলি কার্নাডো এবং ড্যানিয়েল মার্কিন জুটির মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে এই ভারতীয় জুটি মালয়েশীয় জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। গুজরাট টাইটান্সকে 29 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের প্লে অফে ওঠার আশা জিইয়ে রেখেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে গতরাতে 248 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 218 রান তুলতে সমর্থ হয়। অধিনায়ক শুভমান গিল সর্বোচ্চ 85 রান করেন। এর আগে কলকাতা 20 ওভারে 2 উইকেট হারিয়ে 247 রান তোলেন। ফিন অ্যালেন 93 রান করেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। ধর্মশালায় খেলা শুরু হবে 3:30। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দিল্লিতে ম্যাচ শুরু 7:30। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্ট বেঙ্গল আজ আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। দুটি দলই 11 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে ইস্ট বেঙ্গল লীগ তালিকায় দ্বিতীয় ও মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে। আসছি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেন যাচ্ছেন। নেদারল্যান্ডসের ASML এবং ভারতের টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষরের প্রেক্ষিতে ভারতে শীঘ্রই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরুর ব্যাপারে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। নিট ইউজি 2026-এর জীববিদ্যার প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রধান অন্যতম মূল চক্রীকে CBI গ্রেফতার করেছে। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুর জনতা ভবনে স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিএসসি নার্সিং মহাবিদ্যালয় স্থাপন করা, রোবটিক সার্জারি এবং কিডনি প্রতিস্থাপনের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া অন্য এক বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা খনি ও খনিজ সম্পদ বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে খনি ও খনিজ সম্পদ বিভাগের গত পাঁচ বছরে লাভ করা সাফল্য এবং আগামী পাঁচ বছরের জন্য গ্রহণ করা উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও খনন ক্ষেত্রের সংস্কার, খনির নিলাম, রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা, খনির লিজ ব্যবস্থাপনা এবং দুর্লভ খনিজ সম্পদের অন্বেষণের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, আবগারি, সীমান্ত সুরক্ষা, উন্নয়ন তথা আসাম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী অতুল বরা গতকাল গুয়াহাটিতে সবকটি বিভাগের কাজকর্ম পর্যালোচনা করেন। তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনে রূপায়িত বিভিন্ন প্রকল্প এবং কার্যসূচির অবস্থান সম্পর্কে খতিয়ে দেখেন। আত্মসহায়ক গোষ্ঠীগুলির প্রচেষ্টায় রাজ্যজুড়ে নয় লক্ষ মহিলা লাখপতি দিনিতে পরিণত হওয়ার বিষয়টিও একটি ইতিবাচক দিক বলে মন্ত্রী শ্রী বরা মন্তব্য করেন। এ বিষয়ে মন্ত্রী শ্রী বরা সাংবাদিকদের জানান।
1: বা কেইটামান বিভাগৰ উপৰিও যিকেইটা বিভাগ অৱশ্যে পূৰ্বৰ পৰা আমাৰ ওপৰতেই দায়িত্ব ন্যস্ত আছিল, মন্ত্ৰী হিচাপে আছিলোঁ লাষ্ট 3 ইয়েৰটো, তাৰ বাহিৰে পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ দায়িত্ব আমাৰ ওপৰত ন্যস্ত কৰিছিল। আৰু আমি আজিৰ দিনটোত দুয়োটা বিভাগৰ বিষয়াসকলৰ লগত বৈঠকত মিলিত হ'ম। পোনপ্ৰথমে মই পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ বিষয়াসকলৰ লগত এক বৈঠকত পৰ্যালোচনা বৈঠকত মই অংশ লওঁ। এইখন প্ৰথমখন বৈঠক। তো সমগ্ৰ ৰাজ্যজুৰি যিবিলাক বিভাগটোৰ জৰিয়তে আঁচনি ৰূপায়িত হৈ আছে সেই আঁচনিসমূহৰ ৰূপায়ণৰ স্থিতিৰ বিষয়ে মই খবৰ লওঁ আৰু ভৱিষ্যতৰ দিনত আমি কেনেদৰে আগবাঢ়িম তাৰ পৰিকল্পনা কৰোঁ।
0: ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশন আগামী 21 মে থেকে শুরু হবে। অধিবেশনের প্রথম দিন অস্থায়ী অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারি নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। অধিবেশনের কার্যসূচি সুচারুরূপে সম্পন্ন করতে মন্ত্রী অতুল বরাকে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। আসাম বিধানসভার

0: সচিব দুলাল পেগু এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রাজ্যে বিরোধী দলনেতার মর্যাদা লাভ করতে পূর্বে ২১ জন সদস্যের প্রয়োজন থাকলেও সংশোধনের মাধ্যমে এখন এই সংখ্যা ১৩তে আনা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার বিপরীতে কংগ্রেস ১৯টি আসন লাভ করতে সমর্থ হয়। শ্রীভূমি জেলা শ্রম আয়োগের উদ্যোগে শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে নীরব আর্তনাদ শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন শীর্ষক বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে। শ্রম কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এই সতর্ক বার্তায় কোনো বাড়িতে অস্বাভাবিক সংখ্যক শিশুর উপস্থিতি, শিশুদের ভীত বা অপুষ্টি সংক্রান্ত কোনো সন্দেহজনক লক্ষণ দেখা দিলে বা শিশু পাচারের কোন সন্দেহজনক ঘটনা চোখে পড়লে পার্শ্ববর্তী থানায় খবর দিতে বা টোল ফ্রি চাইল্ডলাইন নম্বর 1098 ফোন করতে বলা হয়েছে। কাছাড় জেলা মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল গতকাল জেলা আয়ুক্ত আয়ুষ গার্গের সঙ্গে সাক্ষাৎ করে জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এই সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবি সম্বলিত একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন। স্মারকপত্রে শিলচর শহরে কৃত্রিম বন্যার স্থায়ী সমাধান, জেলার রাস্তাঘাটের সংস্কার, বিশেষ করে লক্ষ্মীপুর, উধারবন, ধলাই, সোনাই, কাটিগড়া, বড়খলা বিধানসভা এলাকার সঙ্গে শিলচর সংযোগী সড়কগুলি তথা শিলচর কালাইন সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করার দাবি জানানো হয়েছে। জেলা আয়ুক্ত প্রতিনিধি দলের বক্তব্য শুনে উত্থাপিত বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান এবং আগামী ২ মাসের মধ্যে সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। এসইউসিআই কমিউনিস্ট দলের শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে গতকাল নেতাজি মূর্তির পাদদেশে শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা ও জল নিকাশি ব্যবস্থা নিরসন সহ শহরের সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়। বিক্ষোভ কার্যসূচিতে দলের সভাপতি অরুণাংশ ভট্টাচার্য অবিলম্বে সড়ক সংস্কার এবং নিকাশি ব্যবস্থা ত্বরান্বিত করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭:৪৫।
1: আকাশবাণী শিলচর, এবারে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে শুনবেন

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে আকাশবাণীর শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে, বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। এছাড়া রাত 9:30 শোনা যাবে বাংলা ও হিন্দি ছবির গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়ালের শিল্পী রসিকলাল আন্ধেরিয়া এবং সকাল 9:30 ওস্তাদ সাগির উদ্দিন খার সারিঙ্গি বাদন শুনবেন। এছাড়া লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুংরি ও দাদরার শিল্পী শ্যামল লাহিড়ি, বেলা 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নিপু শর্মার সাথে একটি সাক্ষাৎকার শুনবেন। হিন্দি ছবির গানের অনুষ্ঠান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সোনালী পাল চৌধুরী, দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে, দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়, দুপুর 1:40 প্রচারিত হবে নাটক ওরা হার মানি নাই, রচনা চিত্রভানু ভৌমিক, প্রযোজনা দিব্য জ্যোতি পুরকায়স্থ। লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দেবাশিস ভট্টাচার্যের মেন্ডোলিন বাদন শুনবেন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, দুটি পাতা 1:20 সন্ধ্যে 6:15, সন্ধ্যে 6:45 চাষ আবাদের কথা, এতে নিয়মিত আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজির চাষ, এ নিয়ে বলবেন ডক্টর রবিজিৎ দত্ত চৌধুরী। রাত 8:00 আহরণ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আবারও জানিয়ে দিলাম।

পরপর দিনখানি নজরুল গীতি শুনলেন ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। এতে আজ প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে, ছবির নাম অনুসন্ধান।

বাংলা ছবি গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন রাজনন্দিনী ছবি থেকে মান্নাদের কণ্ঠে আকাশবাণীর শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কমল ঋষভ আশাবরীর আগে খেয়াল শুনবেন রসিকলাল আন্ধেরিয়ার কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ কোমল ঋষভ আশাবুড়ি ডাকে খেয়াল শুনলেন রসিকলাল আন্ধেরিয়ার কণ্ঠে। আকাশবাণী শিলচর এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে উস্তাদ মোহাম্মদ সাগির উদ্দিন খাঁর সারেঙ্গিবাদন শুনবেন।

0: সারেঙ্গি বাদন শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, আজকের এ অনুষ্ঠানে যার সঙ্গে কথা বলবো, অর্থাৎ যার সুদীর্ঘ জীবনের নানা পর্বের নানা অভিজ্ঞতার কথা, অনুভূতির কথা আপনারা শুনবেন, তার জন্ম এ উপত্যকায় হয়নি। তার শৈশব, কৈশোর ও বালক বেলা এখানে অতিবাহিত হয়নি। তার মাতৃভাষাও এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা নয়। কিন্তু হলে কি হবে, এত কিছুর পরও বরাক, সুরমা, কুশিয়ারা, বিধৌত এ উপত্যকাকে, এ অঞ্চলের মানুষকে, এ অঞ্চলের ভাষা সংস্কৃতিকে তিনি নিজস্ব ভাষা সংস্কৃতির মতো আপন করে নিয়েছেন। এতটাই আপন করে নিয়েছেন, এতটাই আত্মস্থ করে নিয়েছেন যে তিনি প্রতি বছর ১৯ এলে, ২১ এলে এ অঞ্চলের ভাষা শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি নিপু শর্মা, তথ্য ও জনসংযোগ বিভাগের প্রোডিউসার কাম ম্যানেজার পদ থেকে ২০২৩ ইংরেজিতে বিভাগের শিলচর আঞ্চলিক কার্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন। সরকারি চাকরি থেকে অবসর নিলেও এই শহরেই তিনি সপরিবারে স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিলচর তার জন্মভূমি না হলেও এ শহর আজ তার বড় আপন ধাত্রীভূমি। শ্রোতা বন্ধুরা, নানা রঙের দিন অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী নিপু শর্মা। তো চলুন শ্রোতা বন্ধুরা, সরাসরি তার কাছেই চলে যাই, শুনি তার ছোটবেলার কথা, তার শিল্পী হয়ে ওঠার কথা এবং তার অবসরকালীন সময়ের কথা।
1: আমি আসামের শোণিতপুর ডিস্ট্রিক্টের একটি চা বাগানে জন্ম লাভ করেছিলাম। আমাদের প্রত্যেক ফ্যামিলি মেম্বার যারা যারা আমার সঙ্গে যারা যারা বাড়িতে ছিল, খুবই একটা ভালো পরিবেশ আমরা পেয়েছিলাম। আর সঙ্গীত জীবনে যে এনভায়রনমেন্ট যেটা দরকার, যেটা পরিবেশ দরকার, এটা আমি আমার বাড়ির থেকেই পেয়েছি। আমার বাবা গান টান করত, আগে আমাদের আগে অনেক গান করত, আমাদেরকে শিখিয়েছে বাবা কিভাবে হারমোনিয়াম বাজাতে হয়, কিভাবে গান গাইতে হয়, কি ধরনের গান গাইতে হয়, গলার জন্য কি করা হয়, সব কিছু আমাদেরকে সাজেশন করত বাবা। এর পরবর্তীতে আমি আমার একজন সঙ্গীতের গুরুকে পেয়েছিলাম।
2: তো আপনি, আমরা সঙ্গীত জগতে যাওয়ার আগে আমরা শুনতে চাইছি যে আপনার আপনার ছোটবেলায় স্কুল জীবনটা কোথায় কেটেছে? ওইখানে ওই চা বাগানে?
1: হ্যাঁ, চা বাগানে, চা বাগানে।
2: মানে প্রাথমিক পড়াশোনা ওই
1: স্কুলটা চা বাগানেই করেছি, ঢেকেঝুলি। আচ্ছা, বাগানের নামটা হলো জুলিয়া টি স্টেট, জুলিয়া চা বাগান।
2: আচ্ছা, ওইখানে আপনি প্রাথমিক শিক্ষাটা এখানে?
1: প্রাথমিক শেষ করলাম আমাদের বাগানে। এর পরবর্তীতে ক্লাস ফোর থেকে আমি, তখন ক্লাস ফোর আসিল হাই স্কুল স্ট্যান্ডার্ডের স্কুলের, ক্লাস ফোর থেকে ইয়েটা আসিল। এরপরে আমি ক্লাস ফোরে স্কুলে অ্যাডমিশন নিলাম,
2: মানে হাই স্কুলে।
1: হাই স্কুলে ফোর থেকে আরম্ভ ছিল তখন আমাদের সময়, আর ক্লাস ফোর থেকে শুরু হইত। তারপরে আমি এখানে অ্যাডমিশন হওয়ার পরে আপ টু মেট্রিক পর্যন্ত আমি ওই স্কুলেই পড়াশোনা করি। এটা অন্য স্কুল,
2: ঢেকিয়াজুলি শহরে,
1: শহরে গভর্নমেন্ট এইডেড স্কুল। আপ টু মেট্রিক আমি ওই স্কুলেই পড়েছি।
2: তারপর তারপর কি কলেজে এখানেই পড়েছেন না অন্য জায়গায়?
1: না, তারপরে আমাদের এখানেই ঢেকিয়াজুলিতেই লোকনায়ক অমিয় কুমার দাস কলেজ, নতুন কলেজটা হয়েছিল তখনই, ওই কলেজে পড়াশোনা করি আপ টু বিএ ডিগ্রি পর্যন্ত। ডিগ্রি কোর্স

0: আমি পাস করার পরে আমার পড়াশোনার ইয়েটা, পড়াশোনা যেটা আরও করার ইচ্ছা ছিল পারি নাই, যেহেতু আমার বাবাও ছিল না, তখন মারা গেছে। এরপরে আমি হঠাৎ একদিন পেপারে অ্যাডভার্টাইজ পেলাম জনসংযোগ বিভাগের ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্টে কালচারাল কিছু স্টাফ রিক্রুটমেন্ট হবে। তারপরে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে কল পেলাম, কল লেটার পেলাম। কল লেটার পরে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি গুয়াহাটিতে গেলাম, খুব ভালো ইন্টারভিউ দিলাম। তারপর আমি ভাবিনি যে আমি অ্যাপয়েন্টমেন্ট হবে আমার।
1: কি পোস্ট ছিল তখন সেটা?
0: সেটা তখন ছিল স্টাফ আর্টিস্ট।
1: স্টাফ আর্টিস্ট মানে তথ্য জনসংযোগ বিভাগ?
0: হ্যাঁ, কালচারালের ব্রাঞ্চের স্টাফ আর্টিস্ট। আমি স্টাফ আর্টিস্ট হিসাবেই জয়েন করেছি এখানে। খুব ভালো
1: চাকরি পেয়ে গেলেন তখন।
0: হ্যাঁ,
1: আপনার সঙ্গীত জীবনটা কি ঢেকেঝুলিতে শুরু হয়?
0: ছোটবেলা থেকে আমার সঙ্গীত জীবন বলতে গেলে ঢেকেঝুলিতেই হয়।
1: কোনো সঙ্গীত গুরু বা শিক্ষাগুরু কেউ ছিলেন?
0: হ্যাঁ, আমার সঙ্গীত গুরু ছিল হারেন সরকার, বহু আগে প্রয়াত হয়েছেন। ওনার কাছ থেকে আমি শাস্ত্রীয় সঙ্গীতের যেগুলো ব্যাপার আছে, শাস্ত্রীয় সঙ্গীত তালিম ওনার কাছ থেকে নিয়েছিলাম।
1: কি সরকার বললেন?
0: হাদেন সরকার।
1: হাদেন সরকার, আচ্ছা, ওনার কাছে আপনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন?
0: হ্যাঁ, তালিম নিয়েছি।
1: তারপরে
0: শোণিতপুর ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের যেগুলো কালচারাল প্রোগ্রাম হয়, বিহুর প্রোগ্রাম হয়, ঝুমুরের প্রোগ্রাম হয়, নানান ধরনের অনুষ্ঠানগুলোতে আমি পার্টিসিপেট করতাম। কোনো কোনো প্রোগ্রামে প্রাইজ পেতাম, আর কোনো কোনো প্রোগ্রামে পেতাম না কিছু। আমার ছোট ভাইও গান গায়, এখন ছেড়ে দিয়েছে, এখন তো নেই, এখন গান বাজনার সম্পর্ক নেই। কিন্তু আমার ছোট বোনও খুব ভালো,
1: মানে বাড়িতে একটা মানে সঙ্গীতের পরিবেশ ছিল আপনার বাড়িতে?
0: খুব ভালো পরিবেশ ছিল।
1: বাবা কি গান গাইতেন?
0: বাবা আগে অনেক কিছু শিখত, জ্যোতিসঙ্গীত, রাভা সঙ্গীত, ভূপেন হাজারিকার গান, নানান ধরনের গানগুলা আমাদেরকে বলতো যে এই এই গান গাও। আমি মাঝে মাঝে তবলাও বাজাইতাম।
1: আপনি মানে জ্যোতিসঙ্গীত, রাভা সঙ্গীত এগুলো আপনি শিখেছেন?
0: হ্যাঁ, শিখেছি,
1: মানে বাবার কাছে শিখেছি,
0: বাবার কাছে শিখেছি আমি।
1: তো আজকে অনুষ্ঠানে যদি একটু একটা যদি আপনি জ্যোতিসঙ্গীত বা রাভা সঙ্গীত একটু গেয়ে শোনান যদি আমাদের।

0: এটা মানে জ্যোতিসঙ্গীত?
1: জ্যোতিসঙ্গীত।
0: আচ্ছা আচ্ছা, তো যেখানে আপনি ছোটবেলা কেটেছে এবং স্কুল জীবন কেটেছে তখনই আপনি জ্যোতিসঙ্গীত রাভা সঙ্গীত এগুলো মানে চর্চা ছিল
1: আপনার?
0: এমনিতে পড়াশোনা তো অসমীয়া মাধ্যমে করেছেন?
1: এসএমএস মাধ্যমে করেছি।
0: তারপর বাংলা ভাষা এবং বাংলা
1: বাংলার
0: সঙ্গীতের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে?
1: আমি বলি, আমাদের যে বাগানে আমরা জন্ম হয়েছি বা জন্ম আমাদের সবার তো বাগানেই, মানে জন্ম
0: ভাই বোন সবার জন্ম,
1: সব সব মা বাবা সব বাগানেই ছিল। বাগানে ম্যাক্সিমাম মানুষ বাঙালি সম্প্রদায়ের মানুষ ছিল।
0: আচ্ছা,
1: বাঙালির কোলে আমি
0: বড় হয়েছিল। আচ্ছা, মানে ঢেকে যদি প্রচুর বাঙালি ছিলেন তখন?
1: হ্যাঁ হ্যাঁ, প্রচুর বাঙালি, মানে কি বলবো ম্যাক্সিমাম। আর তাদের কাছ থেকে অনেক শিখতে পেরেছি আমি। অনেকে রবীন্দ্রসঙ্গীত করতো এখানে, নজরুল গীত করতো, এগুলারও আমরা একটু তাদের কাছ থেকে আমি একটু শিখতে পেরেছি।
0: আপনার সঙ্গীত চর্চাটা ওইখান থেকেই শুরু হয়েছিল, ছোটবেলা থেকেই শুরু হয়েছিল। তারপর আপনি আপনি চাকরি পেয়ে গেলেন তথ্য জনসংযোগ বিভাগে, তখন আপনি চাকরি মানে ডিগ্রি পড়তে পড়তেই চাকরি পেয়ে গেলেন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তখন চাকরি কোথায় আপনি পেলেন?
1: প্রথম চাকরিটা আমার জয়েন করেছিলাম আমি ইয়েতে, গণেশগুড়ি গৌহাটি, আমাদের যেটা অফিস আছে এখন একটু চেঞ্জ হয়ে গেছে, আগে অফিসটা ছিল এখানে গণেশগুড়িতে।
0: কোন সালে আপনার চাকরি হয়েছিল?
1: 89, 89, 90।
0: তো তার আগ পর্যন্ত আপনি ওইখানেই ছিলেন, ঢেকে জ্যোতিতে ছিলেন?
1: ঢেকে জ্যোতিতে ছিলাম।
0: তো চাকরি সূত্রে প্রথম আপনি গৌহাটিতে?

0: গুয়াহাটিতে
1: গুয়াহাটিতে এলেন। হ্যাঁ, তো গুয়াহাটিতে কয় বছর ছিলেন?
0: আমি গুয়াহাটিতে প্রায় ফাইভ ইয়ার্স,
1: প্রায় আপনি 94 অব্দি,
0: হ্যাঁ
1: 1994 অব্দি গুয়াহাটিতে ছিলেন?
0: গুয়াহাটিতে ছিলাম।
1: আচ্ছা,
0: তারপরে আমাদের যে গুয়াহাটিতে যে আমাদের যারা সিনিয়র স্টাফ আসিল, প্রডিউসার যারা আসিল, ওরা আমাদেরকে শিখিয়েছিল কিভাবে গভর্নমেন্টের প্ল্যান অ্যান্ড স্কিমের আন্ডারে যেগুলা প্রোগ্রাম হয়, গভর্নমেন্ট প্রোগ্রাম, সেগুলো কিভাবে করতে লাগে, কিভাবে গানের সুর করতে হয়, এগুলা আমাদেরকে অনেক ট্রেনিং আমরা নিয়েছিলাম। এরপরে আমরা স্বাধীনভাবে যখন প্রোগ্রাম হয় তখন আমাদেরকে পাঠায় যে অমুক জায়গার প্রোগ্রাম আছে, তোমরা গিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করে আসো। সেইভাবে অনেকদিন আমরা ফার্স্ট বোঝ না নিয়ার অ্যাবাউট আমি ফাইভ ইয়ার্স আমি ছিলাম ইয়েতে
1: গুয়াহাটিতে। তখন কি কি গান গাইতেন তখন এই সময়টাতে
0: গুয়াহাটিতে যখন ছিলাম? তখন ম্যাক্সিমাম তো আমাদের ইয়ার প্রোগ্রামগুলো হতো স্কিমের আন্ডারে, গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে এগুলোর উপরে আমাদেরকে প্রোগ্রাম করতে হয়। যেমন ডেভেলপমেন্টের উপরে সরকার, আসাম সরকারের কিছু ডেভেলপমেন্ট স্কিম আছে, এরপরে বিভিন্ন স্কিমের উপরে আমরা মিউজিক তৈরি করি, গান তৈরি করি।
1: আচ্ছা, গান লিখতে হয়?
0: লিখতে হয়, আমরা লিখি না,
1: বাকি কেউ লিখে দেয়,
0: কিন্তু আমরা কম্পোজিশন।
1: আচ্ছা, গানটা কেউ লিখে দিল, আপনারা এটাকে
0: একটা কম্পোজিশন করে সুর করে এটা মিউজিক সেট করে তারপরে আমরা
1: বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করতে,
0: লাইভ
1: ওই গানটাকে, বিভিন্ন গানটাকে আপনারা লাইভ অনুষ্ঠান করতে।
0: হ্যাঁ,
1: মানে সরকারের যেগুলো উন্নয়ন প্রকল্প আছে, উন্নয়ন নিয়ে আছে, এগুলো নিয়ে আপনারা যেতেন, মানে শহর ছাড়াও গ্রামেও গ্রামেও যেতেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গ্রামেগঞ্জে বেশি হতো প্রোগ্রাম, শহরে খুব কম।
1: গুয়াহাটিতে 1994 অবধি ছিলেন, তারপর কোথায় এলেন?
0: 95 আমি আসলাম শিলচরে, ট্রান্সফার হলো আমার এখানে। এখানে ট্রান্সফার হলোর মেইন কারণটা হলো এখানে নতুন একটা অফিস হয়েছিল, আঞ্চলিক কেন্দ্র যেটা আমাদের তথ্য জনসংযোগ বিভাগের
1: আঞ্চলিক কার্যালয় যেটা হয়েছিল।
0: হ্যাঁ, আঞ্চলিক কার্যালয়, এই কার্যালয়ে প্রথমে ছিল না, অফিসটা ছিল কিন্তু কালচারাল সেকশনটা পড়ে এসছে। এই কালচারাল সেকশনে মাত্র অনলি 7 নাম্বারস অফ আর্টিস্ট, 7 জন আর্টিস্ট আমাদেরকে পাঠালো গুয়াহাটি থেকে যে তোমরা পোস্টিং শিলচরে যাও, তোমরা শিলচরে গিয়ে এখানে কীভাবে প্রোগ্রাম, তোমরা তো আগে, আমরা তো ট্রেনিং পেয়েছি গুয়াহাটিতে। তারপরে আমরা 7 জন স্টাফ এখানে চলে আসলাম অনটেন্সবার। এখানে আসার পরেই আমাদের অনেক প্রবলেম হয়েছিল, 7 জন আর্টিস্টে তো একটা অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান করা যায় না, ম্যাক্সিমাম আর্টিস্ট দরকার। এরপরে আমরা অনেক লেখালেখি করলাম, এরপর ক্যাজুয়াল আর্টিস্ট এখানে রিক্রুটমেন্ট করলো, যখন প্রোগ্রাম হবে একটা একটা অ্যামাউন্ট ওদেরকে দেওয়া হবে। তখন আমরা যখন যত শিলচরে যতদিন ছিলাম, যত এই অফিসে যতদিন ছিলাম, তা মোটামুটি আমাদের একটা খুব ভালো অনুষ্ঠান আমরা করতাম। আমাদের যারা শিলচরের অন্যান্য আর্টিস্ট যারা ছিল তারাও খুব এফিসিয়েন্ট আর্টিস্ট ছিল, গতিকে আমাদের এখানে নাচের চেয়ে গানের প্রোগ্রামগুলো বেশি হতো।
1: আচ্ছা, আপনারা যারা এলেন এই 7 জন বলেন,
0: হ্যাঁ,
1: ট্রান্সফার হয়ে গড়ি থেকে, এরা সবাই মানে অসমীয়া ভাষী?
0: না না না, আমার বাহিরে আমার আর স্বর্ণ বড়ুয়া করে একজন ডান্সার ছিল, রিসেন্টলি এক্সপায়ার্ড হয়েছে, আমাদের ডিপার্টমেন্টের আর্টিস্ট ছিল ডান্সার। বাকি আর্টিস্ট যেমন বাঁশিতে সৌমেন পাল চৌধুরী, দিলীপ সিনহা গিতারে, প্রদীপ বর্মন করে একজন ছিল ও তবলাতে ছিল, নুমল রবি দাস করে ছিল একজন ঢোলক বাজাতো,
1: এরা সবাই মানে স্থায়ী তথ্য জনসংযোগ বিভাগের স্থায়ী শিল্পী হিসেবে,
0: স্থায়ী শিল্পী।
1: ওরা গুয়াহাটি থেকে চলে এসেছিল
0: এখানে? হ্যাঁ, এখানে 7 জন টোটাল, 7 জন মানুষ আমরা,
1: সঙ্গে আপনি ছিলেন?
0: আমি ছিলাম। এখানে আসার পরেই আমাদের শুরু হয় ডান্সার প্রোগ্রাম, তেমন কিছু হতো না, কিন্তু ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম বা গানের প্রোগ্রাম এগুলো হতো।
1: ওই যে বললেন সরকার আপনার সঙ্গীত গুরু,
0: খাদেন সরকার,
1: খাদেন সরকার, তার পরবর্তী সময়ে কারো কাছে গান শিখেছেন আপনি?
0: তার পরবর্তীতে আমি শিখিনি, কিন্তু আমি ওই তো ক্যাসেট শুনে শুনে গান উঠাতাম, বাংলা গান হোক, এসএমএস গান হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের গান হোক।
1: আপনি কোন কোন ভাষায় গান করেছেন?
0: আমি ঝুমুর টুমুর তো এগুলো তো বাগানের, চা বাগানের সংস্কৃতি, ঝুমুর ইয়ে করি, আর ঝুমুর ছাড়াও বাংলা আসামিজ ছাড়াও এরপরে নেপালি আর বড় ভাষার গান,
1: এগুলো করেছেন আপনি?
0: আগে করেছি, এটা
1: বড় ভাষার গানও করেছেন?
0: হ্যাঁ,
1: বড় তো আপনি জানেন না এমনিতে?
0: না, ভাষাটা আমি জানি না, কথা বলতে পারি না,
1: কিন্তু গান,
0: ওদের ওদের লেখাটা আমাদেরকে যে শিখিয়ে

0: ছিল, ও লেখাটা লেখে অ্যাসামিসে লেখা দিত, অ্যাসামিসে লেখে আমাদেরকে বলতো যে এই সুরটা এইরকম, তোমরা এইভাবে গাও, রেকর্ডিং করে দিত, আমরা রেকর্ডিং শুনে শুনে গান করতাম।
1: আপনি গুয়াহাটি থেকে চলে এলেন 94-এ, 1994-তে, তার পরবর্তী সময় পুরোটা চাকরি জীবনটা এখানেই ছিলেন?
0: এখানেই ছিলাম,
1: শিলচর থেকে আপনি অবসর নিয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ।
1: তো দীর্ঘ আজকে হচ্ছে, আপনি অবসর নিলেন কবে?
0: 2023-এ,
1: মানে আপনি প্রায় 28 বছর, 28 বছর
0: শিলচরে আছি।
1: তো আপনি মানে মানে অসমীয়াভাষী হলেও আপনি মানে আমাদের এই অঞ্চলের সংস্কৃতি, এই অঞ্চলের ভাষার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। এবং আপনার একটা, আপনি বললেন ঢেকিয়াজুড়িতে প্রচুর বাঙালি, তার কাছে আপনি বিভিন্ন বাংলা গানের, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিখেছেন, এবং এখানে এসে আপনি বাংলা গান, এবং আপনি একজন, আমরা জানি আপনি ভূপেন হাজারিকা আপনার খুব প্রিয়, এবং আপনি, আমরা শুনেছি আপনার গান, ভূপেন হাজারিকার গান আপনি ভালোবাসেন এবং গান। তো আজকের অনুষ্ঠানে যদি আমরা একটা ভূপেন হাজারিকার গান শুনি।
0: ঠিক আছে।
2: শরত বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায়, কেমন আছে?

গেল বছর বন্যা হলো এ বছর খরা, ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা। গেল বছর বন্যা হলো এ বছর খরা, ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা। এক মুঠো ঘাস পায় না মহেশ, দুঃখ ঘুচে না, তুমি জানো না।

0: আমি এ চিঠি পাবে কি না জানি না, আমি এ চিঠি পাবে কি না জানি না।
1: এটা খুব ভালো লাগছে যে আপনি অসমীয়া ভাষী হয়েও এ অঞ্চলকে আপনি, এ অঞ্চলের মানুষকে আপনি আপন করে নিয়েছেন, এবং এখানেই আপনার আপনি অবসর নেওয়ার পরও আপনি এখানেই এই যে আমাদের আজকের রাজনৈতিক আবহ, যে অসমীয়া বাঙালির একটা দ্বন্দ্ব, সে থেকে আপনার মতো একজন শিল্পী যারা এই অঞ্চলের মানুষের সঙ্গে মিশে গেছেন অসমীয়া হয়েও, এই যে শিল্পীর কোন ভাষা নেই, জাত নেই, কোন ধর্ম নেই, সেটা শিল্পটাই হচ্ছে তার, সঙ্গীত সাহিত্য যাই হোক তার, এটাই হচ্ছে আসল। এই যে মিলনের আপনার মধ্যে আরতি আপনা আমরা খুঁজে পাচ্ছি, এই গান যে গাইলেন আপনি, হ্যাঁ, তাদের মধ্যে আমরা কোনো ভাষার ইয়ে পাচ্ছি না,
0: না নিজেও ভাবি না যে আমি নিজে বাঙালি বা আসামিজ করে কোনো জাত আছে, আমি নিজে ভাবি না, আমার এটা নিজস্ব মত। আমি অসমীয়া ভাষারে যেভাবে শ্রদ্ধা করি বাংলা ভাষারে
1: সেভাবে, এটাই তো উচিত শিল্পীর।
0: আমি এখনো প্রত্যেক বছর 19শে মে, আপনি অন্যান্য কোনো অর্গানাইজেশনে জিজ্ঞেস করবেন, আমি প্রত্যেক 19শে মে গিয়ে
1: আজকের রাজনৈতিক আবহাওয়ার মধ্যে এই যে একটা আপনি ব্যতিক্রম হয়ে আছেন আমাদের এখানে, আমাদের এই অঞ্চলের সম্প্রীতিকে আপনি সুদৃঢ় করছেন, এটা একটা বড় পাওনা আমাদের কাছে। এত বছর এখানে ছিলেন, অবসর নিয়েছেন প্রডিউসার কাম প্রডিউসার হিসেবে, তো এখানে আপনাদের বিভাগে আপনার কি কি কাজ করেছেন, মানে কি কি কাজ করতেন এখানে?
0: মানে খালি কালচারাল তো কাজ করি, কালচারাল যখন প্রোগ্রাম থাকে না জেনারেলি, তখন অফিসে বসে বসে রিহার্সেল হয়, কেউ কিছু কম্পোজ করলো বা একটা গানের শুট করলো, কেউ লেখলো, কেউ ইনস্ট্রুমেন্টালে একটু প্র্যাকটিস করলো, এগুলো রিহার্সেল হয় প্রোগ্রামের আগে, প্রোগ্রাম দু দিন তিন দিন আগে আমরা বসে বসে রুমের ভিতরে, এখানে রুম আছে, রুমের বসে বসে বসে আমরা রিহার্সেল করি সামনে কোনো যদি অনুষ্ঠান থাকে। এছাড়াও যদি সময় থাকে আমাদের

0: যে সিনিয়র, যে এখানে যে বস থাকে অফিসের সিনিয়র বস,
1: মানে আধিকারিক যিনি থাকে,
0: আধিকারিক যিনি আধিকারিক, আমাদেরকে ছোট ছোট কিছু কাজ দেয় অফিসিয়াল ওয়ার্ক। যেমন যে নিউজ পেপার যেগুলো আসে ডেইলি, আমরা যে বাংলা নিউজ পেপার বা ইংলিশ নিউজ পেপার যেগুলো পাই শিলচরে অ্যাভেলেবল, এগুলো নিউজগুলো আমরা কাটিং করে করে পেস্ট করে ডিসির এখানে পাঠাতে হয়, সবাই করতে লাগে এটা।
1: তো এটা তো অতিরিক্ত কাজ এটা, কিন্তু আপনি শিল্পী হিসেবে কাজ হচ্ছে আপনার এই যে রিহার্সেল এবং কোনো কিছু তৈরি অনুষ্ঠান তৈরি করা লাগে, একটা একটা রিহার্সেল দিতে হয়, এবং অনুষ্ঠান কি করতেন, কোথায় কোথায় যেতেন আপনারা?
0: আমরা শিলচরে যতদিন ছিলাম, যতদিন আমি সার্ভিসে ছিলাম, মেইনলি আমাদের এখানে যে গ্রামগঞ্জে ইন্টেরিয়র যেগুলো গ্রামগঞ্জে অনুষ্ঠান হয়েছে, আমাদের অনেক প্রোগ্রাম হয়েছে এখানে। আর এছাড়াও
1: মানে কোনো বিশেষ দিনে অনুষ্ঠান বা এরকম কোনো কিছু কি?
0: হ্যাঁ, বিশেষ দিনেই হয়, যেমন দুর্গাপূজার সময় আমরা এখানে অনেক অনুষ্ঠান করি থাকি, এখানেও করি মাঝে মাঝে। তারপর কালী পূজার সময় বা কোনো উৎসব থাকলে এখানে,
1: ২৬ জানুয়ারি
0: তো প্রোগ্রাম হয়ই ফিল্ডে, আমাদের প্যারাগ্রাউন্ডে প্রোগ্রাম তো প্রত্যেক বছরই হয়, বা স্বাধীনতা দিবসের দিনেও হয়। কিন্তু আমাদের মেইন যেটা অনুষ্ঠান হয় এটা বাইরে বাইরে গ্রামে গঞ্জে হয়, করতাম। আমরা অনেক প্রোগ্রাম করেছি গ্রামে গঞ্জে, এখনও মাঝে মাঝে অনেক মানুষদের থেকে আমরা পাই, খবর পাই, এখন ডাকে, আমাদেরকে ডাকে। কিন্তু এখন তো নেই, অফিসের স্টাফ নেই তো, এখন প্রোগ্রাম তো কিছু হয় না এখন,
1: মানে শিল্পী সবাই অবসর নিয়ে নিয়েছে,
0: অবসর হয়ে গেছে,
1: নতুন আর ইয়ে নেই, নিয়োগ হচ্ছে না,
0: না নতুন কোনো ইয়ে দেয় না।
1: আপনার মানে প্রিয় শিল্পী কে, আপনি কার গান ভালো লাগে আপনার? আপনি যখন অবসর, নিখাদ অবসর আপনার পান বাড়িতে, তখন কাদের গান শুনতে আপনার ভালো লাগে? আপনি কী করেন অবসর সময়টা, কীভাবে কাটান আপনি?
0: আমি অবসর সময়টা এখন আমার অ্যাকচুয়ালি কিছু স্টুডেন্টস আমার আছে বাড়িতে, এসে তারা এখানে আমি শেখাই ওদের,
1: গান শেখান।
0: হ্যাঁ, গান শেখাই।
1: কী ধরনের গান শেখান?
0: গান মানে ভজন, তারপরে অনেকে ইন্টারেস্ট আছে জ্যোতিসঙ্গীত, রাভা সঙ্গীত, এইগুলো গানেরও। এবার এই যে প্রোগ্রামটা হচ্ছে যে এখানে শেষ হলো গতকালকে, অনেক পার্টিসিপেন্টস পেয়েছি আমি, এই যে সাংস্কৃতিক মহাসংগ্রাম, অনেক দেখলাম এখানে, কাঠিগোড়া থেকে এসছে, ঢোলাই থেকে এসছে, উদারবন থেকে এসছে, ভালো ভালো গলা ওদের, খুব ক্লিয়ার আছে, কিন্তু ওদেরকে গাইডেন্স দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই,
1: মানে চর্চা সেরকমভাবে হচ্ছে না,
0: হচ্ছে না,
1: মানে জ্যোতিসঙ্গীত বা রাভা সঙ্গীত এগুলোর বলছেন আপনি?
0: তো আমি লাস্ট প্রোগ্রামে আমি বলেছি ওদেরকে, যারা যারা যারা গান করেছিল, তো বলেছি আমি যে তোমাদের, তোমরা যদি ইন্টারেস্ট থাকো এইসব, এই এই ধরনের গানগুলো আমি শেখাবো তোমাদেরকে।
1: তো আপনি বাড়িতে গান শেখান, আর এমনিতে অবসর সময়ে গান শোনেন, কাদের গান
0: শুনতে ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে আমার মান্নাদের গান,
1: মান্নাদের আধুনিক গান শুনতে,
0: মান্নাদের
1: খুব প্রিয় শিল্পী,
0: আমার খুব প্রিয় শিল্পী মান্নাদের। এরপরে ভূপেন হাজারিকা, তার হেমন্ত মুখোপাধ্যায় আছে, বাংলার মানে প্রত্যেকটা আর্টিস্টের আমার গান ভালো লাগে।
1: আচ্ছা, তো আমরা অনুষ্ঠানে একটা মান্নাদের কোনো একটা ভালো লাগা গান আমরা শুনবো।

0: তো অবসর তো নিয়ে নিয়েছেন আপনি, খুব বেশি দিন হয়নি, তো শরীরটাকে কিভাবে সুস্থ রাখছেন এখন?
1: আমি সকালে একটু ইয়ে করি, প্রত্যেক দিন সকালে হাঁটাহাঁটি করি 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট প্রত্যেক দিন, আর যদি সময় পাই ইভিনিংও একটু দৌড়াদৌড়ি করি। তারপরে এখান থেকে এসে বাড়িতে বসে একটু হারমোনিয়াম নিয়ে একটু প্র্যাকটিসও করলাম, আমার নিজস্ব কিছু প্র্যাকটিস,
0: মানে নিজের ভালো লাগার জন্য গান গাওয়া। হ্যাঁ
1: হ্যাঁ,
0: এটাই তো বড় ব্যাপার, নিজের ভালো লাগার জন্য গান গাওয়াটা। এমনি মূলত কি গান গান আপনি ভালো লাগে বাড়িতে, যে এই যে বললেন গান গাইতে ভালো লাগে, কি ধরনের গান?
1: আমার কিছু কম্পোজিশন করা গান, যেমন বাংলা গান আছে, বাংলা গান যেমন বাপি দত্ত রায় এখানে লেখা খুব ভালো লেখে, তারপরে মহুয়া চৌধুরী,
0: মানে স্থানীয় শিল্পী যারা গীতিকার রয়েছেন তাদের গানগুলো
1: আমি অনেক মঞ্চে
0: মঞ্চে এখন কি মঞ্চে গান গাইতে পারেন এখনো?
1: এখনো পারি,
0: মানে কেউ ডাকলে মানে আমি গিয়ে গান।
1: আগের মতো আমি গান পারি না, কিন্তু আমি গান গাবো, আমি চেষ্টা চালিয়ে যাব।
2: আপনাদের সবার প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন সঙ্গীত শিল্পী নিপু শর্মার সুদীর্ঘ জীবনের নানা পর্বের নানা অভিজ্ঞতা ও অনুভূতির কথা এবং তার প্রিয় শিল্পীর একখানি গান। তার সুদীর্ঘ সুস্থ নিরোগ জীবন আমরা কামনা করি, আমাদের শুভেচ্ছা রইল, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যাবার আগে জানিয়ে দিই, অনুষ্ঠানে ভাষ্য রচনা, আলাপচারিতা ও উপস্থাপনায় ছিলেন সুজিত দাস, সম্পাদনা অভিজিৎ নাথ, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হিতব্রত ভট্টাচার্য। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা।

0: সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম ব্ল্যাকমেল।

মঞ্জিল ছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন উদিত নারায়ণের কণ্ঠে। ছবির নাম দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন ক্রিমিনাল ছবি থেকে কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

কি সত্যি বলছি তো? আমি জানি যে প্রতি রোববার তোমরা সকাল থেকেই অপেক্ষায় থাকো তোমাদের প্রিয় অনুষ্ঠান শোনার জন্য, আর তোমরা যেভাবে অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষায় থাকো, আমিও তো ঠিক একইভাবে তোমাদেরকে অনুষ্ঠান শোনানোর অপেক্ষায় থাকি গোটা সপ্তাহ ধরে। অনেক কথা মনের মধ্যে জমিয়ে জমিয়ে রাখি যেন রোববারটা কখন আসবে আর আমার ছোট্ট বন্ধুদের সাথে সেই আনন্দের কথাগুলো, সেই আমার সেই অভিজ্ঞতার কথাগুলো, অভিজ্ঞতা বলতে তেমন কিছু না, যে যে কথাগুলো বললে আমি মনে করি তোমাদের ছোটদের একটু ভালো হবে, সেই কথাগুলো তোমাদেরকে শোনানোর জন্য, বলার জন্য অপেক্ষায় থাকি। তো যাই হোক, ঘড়ির কাঁটাও তোমাদের অনুষ্ঠানের সময় এসে পৌঁছে গেছে আর আমিও এক মিনিটও দেরি না করে তোমাদের অনুষ্ঠান শুরু করে ফেলেছি, কারণ ঘড়ি যবেই আমাকে পারমিশন দিয়ে দিয়েছে অনুষ্ঠান শুরু করার, আমি কি আর সেই অপেক্ষায় থাকতে পারি সেই মুহূর্তে? তো তার জন্য আর কথা না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করে ফেললাম। তো আর কথা বাড়াচ্ছি না, বকবক বকবক প্রতি অনুষ্ঠানেই করে থাকি, আজ করব না, কারণ তোমাদের ছোট ছোট বন্ধুরা অপেক্ষায় আছে তোমাদেরকে গান কবিতা শোনাবে বলে, আর তোমরাও অপেক্ষায় আছো শুনবে বলে, আমার বকবক কি আর বেশি সময় ভালো লাগে? আচ্ছা, কিন্তু একটা কথা তো বলতে হয়, কথাটা হচ্ছে আমরা এই বরাক উপত্যকার মানুষ, মানে শহীদের রক্তস্নাত বরাক উপত্যকায় আমাদের জন্ম, তার জন্য আমরা নিজেদেরকে বলে থাকি যে আমরা উনিশের সন্তান। তো আমরা উনিশ পালন করব, শুরু হয়ে গেছে, কারণ এই মে মাসটা আসলেই আমাদের বলতে ইচ্ছে করে যে আমাদের হৃদয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের চেতনায় উনিশ। উনিশ আমাদেরকে প্রতিবাদ করা শিখিয়েছে, উনিশ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শিখিয়েছে, তাই তো? তো উনিশ আসলেই যেন আমাদের বড়দের মনে হয় যে আমাদের যেন কোথাও ভুল হচ্ছে, আমরা আমাদের যারা আগামী প্রজন্ম, মানে তোমরা, তোমাদেরকে কি সত্যিকার অর্থে সেইভাবে তৈরি করতে পারছি? আমরা কি তোমাদেরকে বলতে পারছি যে উনিশ কি, উনিশের সত্যিকার সেই উনিশের যে চেতনাটা আমাদের মধ্যে, আমরা কি তোমাদের মধ্যে প্রবেশ করাতে পারছি? সেটা কিন্তু আমাদের দায়িত্ব। তো আজকের আসরে আমরা, হ্যাঁ, এখন গান কবিতা শুনবো, তারপর একটু উনিশ নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা যাদের আত্মবলিদানের জন্য আমরা আমাদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি, পড়াশুনো করতে পারছি, সেই অধিকারটুকু যে ছিনিয়ে আনতে কত কত লড়াই, সেই কথাগুলো তো একটু জানতে হবে আমার ছোট্ট সোনা বন্ধুরা, তাই না? শুধু উনিশ আসলো, অনুষ্ঠান করলাম, গান কবিতা নাচ এগুলো দিয়ে, সেগুলো তো উনিশ নয়, প্রতিদিন উনিশ। কারণ প্রতিদিন যখনই কোনো অন্যায় হবে, আমরা উনিশকে স্মরণ করে সেই অন্যায়ের প্রতিবাদ করব, তাই তো? তো আজকের আসরে আমরা উনিশ নিয়ে একটু কথা বলবো, কারণ আমরা পরশু, আগামী পরশুই আমাদের সেই রক্তস্নাত উনিশে মে, তাই না? 1961 তখন গোটা বরাক উপত্যকা গর্জে উঠেছিল, কারণ আমাদের আমাদের ভাষার উপর ওরা আঘাত আনার চেষ্টা করেছিল, তাই না? আমাদের ভাষা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া আর আমাদের প্রাণ কেড়ে নেওয়া তো একই ব্যাপার, হয় না? আমরা আমাদের মায়ের কথা যদি আমরা বলতে না পারি, তাহলে সত্যি আমরা বলি আমাদের মাতৃভাষাটা আমাদের মাতৃদুগ্ধ সম, তাই না? তো উনিশে তোমরা নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শহীদ, মহান সেই 11 জন শহীদকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। প্রতিবার উনিশে আমরা কিছু না কিছু একটা প্রতিজ্ঞা করি যে না, কারণ আমরা যদি কিছু না করি, যে পতাকা 11 জন শহীদ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেগুলো তো আমাদেরকেই যত্ন করে বয়ে নিয়ে যেতে হবে, তাই না? সত্যি কি বলছি বলো তো। যাই হোক, আমরা উনিশ নিয়ে জানবো, তার আগে আমরা দু একটা গান কবিতা শুনবো, আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনায় উনিশ। তো আসরে শুরুটা আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েই করি, কেমন? গত সপ্তাহেও তো আমরা রবি ঠাকুরের জন্মদিনের পর আমাদের আসর ছিল, আমরা রবি ঠাকুর সম্বন্ধে জেনেছি, তাই তো? তো আজ আমরা উনিশ সম্বন্ধে জানবো। তো চলো তার আগে একখানা রবীন্দ্রসঙ্গীত শুনি। আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য অপেক্ষায় আছে অবশ্যই তোমাদের বন্ধু, যার নাম মৃগাঙ্কু শেখর পোদ্দার। তো চলো শোনা যাক কেমন।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে শিশু মেলা।

আমার আদরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি শোনা বন্ধুরা, প্রতি রোববারের মতো আজও নিশ্চয়ই সকাল থেকে রেডিওর ওপারে বসে বসে ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা চলছে।

তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু মৃগাঙ্ক শেখর পোদ্দার। তো এবারে আমরা আসরে শুনবো শাস্ত্রীয় সঙ্গীত। আমাদেরকে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে শোনাবে অবশ্যই আমাদেরই বন্ধু। তোমাদের আসর আর তোমাদের আমাদের বন্ধু ছাড়া কি আর অন্য কাউকে আনা সম্ভব? একদম না, কারণ তোমরা অপেক্ষায় থাকো তার জন্য। তো যাই হোক, এবারে আমাদেরকে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে শোনাবে আমাদের আরেক বন্ধু মহাশ্বেতা দাস। চলো শোনা যাক কেমন।

তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে শাস্ত্রীয় সঙ্গীত ভীমপল্লশ্রী রাগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু মহাশ্বেতা দাস। তো আমরা হয়তো আমাদের প্রত্যেকের মনের মধ্যেই প্রস্তুতি চলছে যে আমরা ১৯ পালন করব, ১৯ আমাদের দোরগোড়ায় আগামী পরশুই ১৯শে মে। তো তার জন্য আমাদের প্রত্যেকের মনে, বিশেষ করে আমাদের বরাক উপত্যকার আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা লোকেরা আছি, বড়রা তার সাথে তোমরা ছোটরা, তোমাদের সবার মধ্যেই ১৯ পালনের একটা এখন থেকেই একটা চেতনা শুরু হয়ে গেছে, আর একদিন বাদেই ১৯। তো তোমরা অনেক ছোটরা আছো যারা তোমরা ১৯ পালন করে থাকো, ১৯শে মের দিন ১১টা প্রদীপ জ্বালানো, শহীদ বেদিতে গিয়ে পুষ্পার্ঘ নিবেদন করা, সব কিছুই তোমরা করছো। তোমাদের অনেকের তোমাদের নিজেদের নিজেদের স্কুল থেকে মানে র্যালি করছো, তাছাড়া ১৯শে মের স্লোগানগুলো লিখছো, তোমরা তোমাদের মাতৃভাষাকে ওই দিন শ্রদ্ধা জানাচ্ছ, সব কিছুই ঠিক আছে। কিন্তু ১৯ তো শুধু ওই দিনটা নয়, ১৯ তো আমাদের, বিশেষ করে আমরা যারা বরাকের বাঙালিরা আছি, আমাদের কাছে প্রতিদিনই ১৯। প্রতিদিন, প্রত্যেক দিন, যে ১১ জন মহান আত্মা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন এই আমাদের মাতৃভাষা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, সেই মাতৃভাষাটাকে আমরা কতটা যত্ন করতে পারছি সেটাই হলো আসল। ১৯শে মেতে নাচ করলাম, গান করলাম, কবিতা বললাম, ১৯শে মে নিয়ে নাটক করলাম, তা তো হয় না। আমাদের নিজের ভাষাটাকে আমাদের লালন করতে হবে, আমাদের যত্ন করতে হবে। আমরা যদি আমাদের মাতৃভাষাটাকে ভালো করে শিখতে না পারি, আমরা অনেকেই আমরা ইংরাজি মাধ্যমের বিদ্যালয়ে পড়াশোনা করি, অন্য বাকি শুধুমাত্র মাতৃভাষাটা ছাড়াই, মানে এমআইএল যেটা, সেটা ছাড়া আর বাকি সব বিষয়গুলো আমরা ইংরাজিতেই পড়াশুনো করি, কিন্তু ওই যে বিষয়টা সেটার উপর আমাদের অনেকের অনীহা থাকে যে বাংলাটা ভীষণ কঠিন। কিন্তু আমরা ভুলে যাই, আমরা যদি আমাদের মাকে মা না ডাকা শিখি তাহলে মাকে যে মাদার বলে কী করে জানবো, তাই না? আমকে যদি আম না বলা শিখি আমরা, তাহলে আমকেই ম্যাঙ্গো বলে সেটা কী করে জানবো, তাই না? তার মানে হচ্ছে আমরা যখনই আমাদের মায়ের ভাষাটা, মানে আমাদের মাতৃভাষাটা আমরা ভালো করে শিখব, তখন কিন্তু অন্য ভাষাটা আমরা খুব সহজে শিখতে পারবো, তাই না? তার জন্য বাংলাটা আমার ভীষণ কঠিন, সেই কথাটা যেন না হয়, সেই কথাটা গোটা বছর ধরে বলে আর ১৯শে মেতে গান নাচ করলাম, কবিতা বললাম, সে কিন্তু নয়। সেটা আমাদের মনে রাখতে হবে, সেই সময়ের ১৯৬১-এর কথা, তখনকার সময়ে আসাম সরকার যখন বলেছিল যে আসামের একমাত্র একটা ভাষাই থাকবে, দাপ্তরিক ভাষা, যেটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে থাকে, সেটা ছাড়া আর কোনো ভাষা আসামে ব্যবহার করা যাবে না, সেই ভাষাটা হচ্ছে অসমীয়া ভাষা, তখনই কিন্তু আমাদের বরাক উপত্যকার সমস্ত বাংলা ভাষাভাষী লোকেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সবাই তখন দেখেছিল যে আমাদের ভাষার উপর আঘাত আনছে, আমাদের ভাষা আমাদের থেকে কেড়ে নিচ্ছে, তার মানে তো আমাদেরকেই কেড়ে নিচ্ছে না, আমরা ভাষা ছাড়া আমরা থাকা, তো একটা মানুষ প্রাণ ছাড়া একটা শরীর থাকা আর নিজের ভাষা ছাড়া থাকা দুটো কিন্তু একই হয়। তো সেই আন্দোলনটা চলছিল বেশ কয়েক মাস থেকে, বরাক উপত্যকার তখন অবিভক্ত কাছাড়ে, কাছাড়ের মধ্যে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জুড়ে সমস্ত বাংলা ভাষাভাষী জনগণ একটা হয়ে আন্দোলন করছিল। তো সেই সময়ের দিনটা ছিল সেই ১৯৬১-এর ১৯শে মে। করিমগঞ্জেও তখন আন্দোলন চলছিল, আন্দোলনকারীরা ঠিক করেছিলেন ওনারা রেল অবরোধ করবেন, সেই ঠিক করা কথা অনুযায়ী ১৯৬১-এর ১৯শে মের ঠিক ভোর ৫:৪০-এর ট্রেনটাকে কিন্তু ওনারা থামিয়ে দিয়েছিলেন। তো তারপর সেই ট্রেনের একটাও টিকিট বিক্রি হয়নি, ওই দিন একটাও টিকিট বিক্রি হয়নি, ট্রেন চলাচল করতে পারেনি। তো তারপর কি হলো, তারপর ট্রেন তো চলাচল করতে পারেনি, তারপর বিকেলের ট্রেনটা মানে আটকে রাখার ওদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা মাফিক আমাদের শিলচরের ভাষা শহীদ স্টেশন, আমরা আমাদের শিলচরের রেল স্টেশনে আন্দোলন চলছিল, রেল লাইন অবরোধ করে সত্যাগ্রহীরা আন্দোলন করছিলেন। সবার মুখে একটাই কথা ছিল, জান দেব
তবু আমাদের জবান দেব না, জবান মানে আমাদের মাতৃভাষাকে দেব না। এই মাতৃভাষা আমাদের বাংলা ভাষাটাকেই আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমাদের বরাকের সেই ভাষাটা হবে বাংলা ভাষা। তো তখন ঠিক দুপুরবেলা পুলিশের 17 রাউন্ড গুলিতে এই আন্দোলনকারীদের লাঠিচার্জ চলছিল অনেকক্ষণ থেকে, তারপর 17 রাউন্ড গুলি বর্ষণে 11টা তাজা প্রাণ সেই শিলচর রেল স্টেশনে চোখের নিমিষে শেষ হয়ে যায়। শিলচর রেল স্টেশন তখন রক্তে লাল, শুধু সেই 11 তাজা প্রাণ নিমিষে শেষ হয়নি, আহত হন আরও অনেক সত্যাগ্রহী। সেই 11 জন মহান মানুষ যাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে ফিরে পেয়েছি, সেই মাতৃভাষাটাকে কি আমরা যত্ন করব না? তা না হলে সেই আন্দোলন যদি না হতো, 11 জন যদি শহীদ না হতেন, তখনকার সেই কঠোর সরকার কি আমাদের ভাষাটা আমাদেরকে দিত? একটা বার কি আমাদের চিন্তা করা দরকার নয় যে কি হতো? উনারা তো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাই না? উনারা যদি ভাবতেন না আন্দোলন করতে হবে না, যা হবে তাই হবে, তাহলে কি সেই সরকারের, সেই সময়কার সরকারের সেই অন্যায়ের প্রতিবাদ উনারা করতে পারতেন? তো উনারা তো আমাদেরকে শিখিয়েছেন, শুধু ভাষা নয়, আমাদের যখনই আমাদের চোখে কোনো অন্যায় চোখে পড়বে, আমরা সেটার প্রতিবাদ করব। উনিশ আমাদের ভাষা, প্রতিবাদের ভাষা। আমরা সবাই সেই শহীদের রক্তস্নাত উপত্যকার মানুষ। আমরা আমরা প্রতিবাদ করতে কখনো ভয় পাই না, অন্যায় আমাদের সাথে কেউ কখনো করতে পারবে না, তাই তো? সেটাই তো উনিশ। আর সেই উনিশকে তোমরা শহীদেরা যে পতাকা দিয়ে গেছিলেন, আমরা, আমাদের আগামী প্রজন্ম তোমরা, তোমাদেরকে আমরা কিন্তু তোমাদের হাতেই সেই পতাকাটা দেব। মনে রাখবে, প্রত্যেক আজকের দিনের ছোট্টটি আগামী দিনের একজন দায়িত্ববান নাগরিক, তাই না? সত্যি তো? তো বেশ ভারী ভারী কথা, তাই না? কখনো কখনো তো বড়রা ছোটদেরকে ভারী কথা বলতে হয়। তোমরা যদি এখন থেকেই সেই কথাগুলো না জানো, তাহলে কি করে হবে? তো আমরা প্রতি বছর মানে অসম্ভব শ্রদ্ধার সঙ্গে আমরা এই 19 মে দিনটি পালন করে থাকি, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে থাকি, আমরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করি, আমাদের প্রত্যেকের বাড়িতে ওই দিন 11টা প্রদীপ জ্বালিয়ে উনাদেরকে শ্রদ্ধা নিবেদন করি, যে যাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা আমাদের ভাষাকে ফিরে পেয়েছি। আর এই ভাষাকে আমরা অবহেলা করি? এই ভাষা পড়তে আমাদের কঠিন লাগে? কত মিষ্টি ভাষা! এই ভাষাই তো রবীন্দ্রনাথ আমাকে, আমাদের সবাইকে একটা গোটা বিশ্ব দিয়ে গেছেন। এই ভাষাই তো নজরুলের প্রতিবাদের কথা আমরা জানি, তাই না? তো এই ভাষা যদি আমরা না জানি, আমরা যদি আমাদের রবীন্দ্রনাথকে না জানি, আমরা যদি আমাদের নজরুল ইসলামকে না জানি, তাহলে আমরা কি করে উইলিয়াম শেক্সপিয়ারকে জানবো, তাই না? সত্যি বলছি কিনা বলো তো? তার জন্য আমরা আমাদের নিজেদেরকে আগে জানতে হবে। বাংলা পড়বে সবাই, তোমাদের নিজেদের ভাষাকে পড়বে, দেখবে কত মিষ্টি ভাষা, কত কিছুই না জানা যায়। আর মনে রাখবে, প্রতিদিন আমাদের 19, 19 আমাদের উৎসবের দিন নয়, 19 আমাদের প্রতিবাদের দিন। 19-এর দিন একটা উৎসবের মতো পালন করা তা নয়। তো আমরা 19-এর কথা যদি বলি, আরও আরও অনেক মানে পুরো আসরটাই চলে যাবে, সময় চলে যাবে, তার জন্য আর বেশি বলতে পারলাম না, তোমাদেরকে এইটুকুই বললাম। তো আমরা আবারও আমরা 11 জন শহীদদের আমরা স্মরণ করব। ওনাদের নাম 10 জন ভাই 1 জন বোন: কমলা ভট্টাচার্য, শচীন্দ্রমোহন পাল, কানাইলাল নিয়োগী, কুমোদ দাস, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র কুমার দেব, সুকোমল পুরকায়স্থ, সুনীল সরকার, তরুণী দেবনাথ এবং বীরেন্দ্র সূত্রধর। ওনাদের আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম।

একাদশ শহীদের গানটা শুনতে শুনতে আমাদের আসরের সময়ও ফুরিয়ে এসছে। কি করি বলো, ইচ্ছে ছিল আর একটু কথা বলি তোমাদের সাথে, কিন্তু কি করি, ঘড়ি আমার দিকে বড় বড় লাল লাল চোখ করে তাকাচ্ছে, আর ঘড়িকে কি আর আমরা কেউ অবহেলা করতে পারি, সেই ঘড়িই তো আমাদের সবাইকে চালনা করে থাকে, তাই না? তো যাই হোক, আজকের মতো আসর থেকে বিদায় নিচ্ছি। তোমরা তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধার মাধ্যমে 19 মে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাও, সুন্দর সুস্থভাবে তোমরা পালন করে করো 19 মে, সেটাই আমার ইচ্ছা থাকলো। সবার কাছে আশা থাকবে যে এই 19-এর পর থেকে তোমরা সবাই তোমাদের মাতৃভাষাকে ভালোবাসবে, বাংলাটাকে ভালোবেসে পড়াশুনো করবে, বিশেষ করে তোমরা যারা ইংরাজি মাধ্যমে পড়াশুনো করছো। বাংলা তোমাদেরও দোষ নেই, বাংলাটাই তো শুধু একটা ভাষা, বাকি সব বিষয়গুলোই তোমরা ইংরাজিতে পড়ছো, কিন্তু সেই ভাষাটাকেই খুব যত্ন করে এই 19-এর পর থেকে তোমরা শিখবে, তোমরা মন দিয়ে পড়াশুনো করবে। তো খুব খুব ভালো থেকো, অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের মতো আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।

এতক্ষণ শুনলেন শিশু মেলা আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন জড়িতা দাস এবং সঙ্গীতা দেবের পরিবেশনায়। প্রথমে লোকগীতি শুনবেন জড়িতা দাসের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন জরিতা দাসের পরিবেশনায়, এবারে লোকগীতি শুনবেন সঙ্গীতা দেবের পরিবেশনায়।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে জড়িতা দাস এবং এরপরে সঙ্গীতা দেবের পরিবেশনায় আকাশবাণী শিলচর। এবারে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সোনালি পাল চৌধুরী।
1: নমস্কার, আমার নাম সোনালি পাল চৌধুরী, শিলচর দাস কলোনিতে আমার বাসা। আমি ফিলোসফিতে মাস্টার্স করেছি, আমি স্কুলের একজন শিক্ষিকা। আমি 1985 ইংরেজিতে এই চাকরিতে ঢুকি, তখন আমি মাত্র HS পাস করেছি। তখন আমি মাত্র 200 টাকা পেতাম এই চাকরি করে, কিন্তু এই 200 টাকার মূল্য তখন আমার কাছে অনেক ছিল। তার কারণ, আমি খুব ছোটবেলায় আমার বাবাকে হারাই। আমরা 4 বোন, মা একা খুব কষ্ট করে আমাদের মানুষ করেছেন। আমাদের সংসারটা ভীষণ অভাব অনটনের মধ্য দিয়ে চলতো। তখনই আমার মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি সংসারে হাল ধরতে হবে। ম্যাট্রিক পাস করি, তারপর থেকেই টিউশন করে করি নিজের পড়াটা চালিয়ে যাই, আর চেষ্টা করতে থাকি কি করে একটা চাকরি পাওয়া যায়। আর HS পাস করার পরই ভাগ্যক্রমে এই চাকরিটা আমি পেয়ে যাই। চাকরি করে করে আমি BA পাস করি, MA পাস করি। ততদিনে আমার স্কুলের বেতনটাও অনেকটাই বেড়ে যায়, সংসারে অনেকটাই সচ্ছলতা এসে যায়। তারপর আমার মা সরকারি চাকরিজীবী একজনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। তারপর আমার এক ছেলে হয়। ছেলে বড় হতে হতে চাকরি সূত্রে আমার স্বামী বাইরে চলে যান। চাকরি জীবন উনি বেশিরভাগ সময়টাই বাইরে কাটিয়েছেন, তাই বলতে গেলে ছেলেকে আমি একাই মানুষ করেছি। আমি জীবন দিয়ে বুঝেছি পড়াশোনার মূল্যটা, তাই ছেলেকে পড়াশোনার ক্ষেত্রে যত রকম সাহায্য দরকার আমি করেছি। আর আমার ছেলে আমার খুব বাধ্য ছিল, আজ সে একজন ডাক্তার, হাফলং সিভিল হসপিটালে চাকরি করছে। আমি এখনও চাকরি করছি, তবে আমার স্বামী রিটায়ারমেন্টে চলে গেছেন। এখন আমার হাতে অনেক সময়। একটা সময় আমার হবি ছিল গান শোনা আর গান করা। জীবনে ব্যস্ততায় সব যেন কেমন হারিয়ে গেছিল, এখন আবার গান করি, গান শুনি।

0: নমস্কার।
1: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন সোনালী পালচৌধুরী, আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি অমর জ্যোতি ছবি থেকে হরিহরণের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন রাজনীতি ছবি থেকে আদেশ শ্রীবাস্তবের কণ্ঠে।

Friends, are you ready for the music?

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন রাজ থ্রি ছবি থেকে কেকের কণ্ঠে আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি জুলফিকার ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। এবারে গানটি শুনবেন অলকা ইয়াগনিকের কণ্ঠে স্বামীর আদেশ ছবি থেকে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন শুভ রজনী ছবি থেকে মান্না দের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রেয়া গুহঠাকুরতার কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রেয়া গুহ ঠাকুরতার কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 50 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারী সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল পর্যায়ের কাজ চলেছে। আইপিএলে ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সুইডেনে দুদিনের সফরে গোথেনবার্গে পৌঁছবেন। তার এই সফরের ফলে নতুন দিল্লি ও স্টকহোমের মধ্যে গভীরতর মৈত্রীর পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তি, স্টার্টআপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রের অন্বেষণ করা। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে যৌথভাবে দুই প্রধানমন্ত্রী ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতাদের মঞ্চ ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। এর আগে নেদারল্যান্ডসের হেগেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের মধ্যে অনুষ্ঠিত বিস্তারিত আলোচনার পর ভারত ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জলবায়ু

0: ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন।
1: আমরা নেদারল্যান্ডকে ভারতের সবচেয়ে মহত্বপূর্ণ পার্টনার মেসে মানতে হ্যায়। নেদারল্যান্ড ভারতকে টপ ফাইভ ইনভেস্টর্স মেসে এক হ্যায়। হমারে হিস্টোরিক্যাল কালচার আর পিপল টু পিপল টাইজ ভি বহুত গহরে হ্যায়। ডেমোক্রেটিক ভ্যালুজ, মার্কেট ইকোনমি আর রেসপন্সিবল বিহেভিয়ার ইয়ে হমারি সাজি সোচ কা হিসা হ্যায়। হমে নেদারল্যান্ড কি এক্সপার্টিজ আর ভারত কে স্পিড আর স্কেল কো হর ক্ষেত্র মে জোড়না চাহিয়ে।
0: ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌচলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সিন্ধু জলচুক্তির আওতায় বেআইনিভাবে গঠিত সালিসি আদালতের রায়কে ভারত খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের জানান, এই আদালতের গত শুক্রবারের দেওয়া রায়ে সিন্ধু জলচুক্তির আওতায় সর্বাধিক সংখ্যক জলাধারকে যুক্ত করার যে কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ওই সালিসি সংস্থার আইনি বৈধতাকে ভারত স্বীকৃতি দেয় না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956 সংশোধন করে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ দেশের সর্বোচ্চ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 দাঁড়াবে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বিধিনিষেধের আওতায় রূপা এবং সোনা ও প্ল্যাটিনামের প্রলেপযুক্ত রূপাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ইএসআই মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা চত্বরে অবস্থিত মন্দিরে হিন্দুদের অবাধ প্রবেশের অনুমতি দিয়েছে। উপাসনা এবং অন্যান্য উদ্দেশ্যে এই অনুমতি বলে মধ্যপ্রদেশ হাইকোর্ট এক রায় জানিয়েছে। এই রায় ঠিক একদিন পরে ইএসআই তাদের এই সিদ্ধান্ত জানাল। উল্লেখ্য, ধারের ভোজশালা হল দেবী সরস্বতীর মন্দির। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা ও আবাসক গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। আজ সকালে মধ্যপ্রদেশের রাতলামে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 12431 থিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের B1 কোচে আগুন লেগে যায়। কোটা ডিভিশনের লুনি, রিছা এবং বিক্রমগঞ্জ অ্যালোট স্টেশনের মাঝখানে ভোর 5:20 নাগাদে এই ঘটনা ঘটে। রাতলাম রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক মুকেশ কুমার জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। কোচটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরব সাগরের কিছু অংশ, বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের 26 তারিখে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রদেশ

0: রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে আগামীকাল তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। নেপালি পর্বতারোহী কামি রীতা শেরপা 32 বারের মতন মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। 56 বছর বয়সে এই পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গটি সর্বাধিকবার আরোহণের ক্ষেত্রে নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিয়েছেন। নেপালের কোশী প্রদেশের সোলুখুম্বু জেলার জন্মগ্রহণকারী কারি রীতা 1992 সালে তার পর্বতারোহণ জীবন শুরু করেন এবং 94 সালে প্রথমবার এভারেস্ট আরোহণ করেন। উল্লেখ্য, গত বছরে 27 মে তিনি তার 31তম আরোহণ সম্পন্ন করেছিলেন। আইপিএলে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30। সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল আজ আইসিএল ফুটবলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতা রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে ভাষণ দেবেন। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছে। মূল্যবান বিভিন্ন ধাতুর উপর উচ্চহারে সীমা শুল্ক আরোপের পর সরকার রূপো আমদানির উপর বিধিনিষেধ জারি করেছে। 5টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার প্রথম ধাপে গৃহতালিকা ও আবাসন গণনার ফিল পর্যায়ের কাজ চলেছে। আইপিএল ম্যাচে আজ ধর্মশালায় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মুখোমুখি হবে। অন্য ম্যাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। খবর শেষ হল, স্থানীয় সংবাদ এরপরে।
1: আকাশবাণী শিলচর, আজকের নাটক ওরা হার মানে নাই।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: আকাশবাণী শিলচর, আজকের নাটক ওরা হার মানে নাই। রচনা চিত্রভানু ভৌমিক, পরিবেশনায় দশরূপক, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।
5: খানভাই আর কদ্দুর
6: সত্য, ওই জঙ্গলের পেছনে বা পাহাড়ের শেষে নিশ্চয়ই কোনো গ্রাম আছে যেখানে একটু আশ্রয় পাওয়া যাইতে পারে।
7: কতদিন ধইরা যে আমরা ছুটতে আসি, সামনে কেবল জঙ্গল পাহাড় মাটি আবার জঙ্গল, যেন পথের কোনো অন্ত নাই।
6: শোনো বাবুলাল, আমার মন কয় এইবার পথ চলা শেষ হইব, হয়তো কোনো দিশা পাওয়া যাইব।
8: খান ভাই, কি কারণে স্বপ্ন দেখাও, মিথ্যা কইয়া কারে ভুলাও? সমতলে সরকারি সেপাইরা আমাগো অপেক্ষা করতে আছে।
6: এস সুখরাম, তুমিও আরে একটু ধৈর্য ধরো, মনটারে একটু শক্ত করো। যদি আল্লাহর বিধান ফলে সাহেবের সঙ্গে আছে শেষ যুদ্ধ, দরবেশের ছদ্মবেশ লইয়া জালান গেছে আগে আগে,

0: ঠিক খবর আনব।
1: এখন আর এখন আর কোনো কিছুতেই বিশ্বাস নাই। ওই চিটাগাং শহর সাইরা এতদিন জঙ্গলে জঙ্গলে ঘুরতাছি, খিদার জ্বালায় কষ্ট পাইতাছি।
0: আমার আমার ভাবতে অবাক লাগে যে তোমরাই কি সেই জঙ্গিয়া যারা একদিন মানুষের ভেতরে ঝড় তুলছিলা।
2: সেই ঝড় এখন শান্ত, ক্লান্ত জঙ্গিয়ার রক্ত এখন শীতল নদী।
3: এখন পায়ে পায়ে অবসাদ।
4: অথচ সেই সেদিন সাহেবের অত্যাচার আমাকে রক্তে তুফান তুলছিল, পাথর মনে যেন দিছিল সাবলের পার। তখন মনে হইত যে সাহেবরা দেশটারে ক্যাস্টান বানাইবার ষড়যন্ত্র কইরা সবার ধর্মনাশ করতে চায়, তাগো বিচার চাই।
3: এই সময়ে একদিন খবর আইল যে ঢাকায় নাকি বিদ্রোহ শুরু হইব। কানে কানে সেই খবর পৌঁছাইয়া গেল সমস্ত বেড়াকে। গোপনে গোপনে আমরা প্রস্তুত হইতে লাগলাম, প্রয়োজনে ঝাঁপ দিব সবাই একসঙ্গে।
1: বুকে সাহস, হাতে হাতিয়ার, মনের ভেতর যেন বিদ্রোহের আগুন।
5: ওই সুপের মাঝে মনে হয় কিছু একটা আছে, মনে হয় কোনো জঙ্গলি জানোয়ার।
6: এই সাবধান সাবধান,
4: সামলাইয়া সামলাইয়া দেখো।
1: আরে আরে, এ তো দেখি জালান আলি।
0: আরে জালান, জালান তুমি কও কও কি খবর, কি কও?
7: তোমরা কথা মতো ফকিরের বেশ নিয়ে তো গেছি, আর এই জঙ্গল পার হইয়া ভুবন পাহাড় দিয়া নামছি। যাইতে যাইতে পৌঁছাইয়া গেছি লক্ষ্মীপুর গ্রাম, আর সেইখানে নানান জাতের লোকের বাস, তার মধ্যে কিছু কিছু উপজাতি। ওরা খুব দরিদ্র, কিন্তু ওরা স্বাধীন, তাদের নিজস্ব আইন আছে, বিচার আছে।
1: তাইলে তাইলে ওইখানেই আমরা আশ্রয় পাইমু।
7: তবে ওইখানেই আজকাল সিপাহীরা আনাগুনা করতাছে, জঙ্গিয়ার খোঁজে ওরা ওদের বস্তি বাড়িতে হানা দিতাছে।
2: তাইলে এইখানেও আসা নাই?
7: না, শোনো, ওইখানেই খবর পাইলাম মণিপুরের বিদ্রোহী যুবরাজ আমাগো সাহায্য চায়।
1: এত কি সম্ভব?
7: যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি পরিকল্পনা মতো কাজ হয়, তবে যুবরাজের সঙ্গে আমাগো সাক্ষাৎ হইব, এ বিষয়ে আমি নিশ্চিত।
3: এই ঘন অন্ধকারেও যেন একটা আলোর দিশা পাইলাম, দুই দুইটা শক্তি যদি এক হইতে পারি।
7: কিন্তু মনে রাখবা, সাক্ষাৎ হইতে হইব অত্যন্ত গোপনে, কারণ সরকারি সেপাইরা প্রত্যেকটা জনপদে যাইয়া ডঙ্কা বাজাইয়া ঘোষণা করতাছে যে পালাইয়া যাওয়া সেপাইরে ধরা চাই। তাই এই পথটা পার হওয়াই মুশকিল, এই রাস্তাটা খুব বিপজ্জনক, কারণ যুবরাজ যদি কোনো কারণে ধরা পড়ে বুঝবা আমরারও শেষ। তাই এখন একটাই কাজ, এই জঙ্গলে লুকাইয়া অপেক্ষা করা।
0: হ, সঠিক সময়েই ঝাঁপ। ঠিক আছে, তুমি আবার ফিরা যাও, ওইখানে থাকো, আর যদি পারো কোনোভাবে কিছু খাবারের ব্যবস্থা করো। এইখানে এই সবগুলো মানুষ ভোকা। এই নাও স্বর্ণ মুদ্রা, আর যাও।
7: হ, যাই, দেখি, চেষ্টা কইরা দেখি, যদি পয়সায় কথা কয়, যদি।
8: এই যে, এই যে তোমরা শুনছো, সবার গলা শুকাইয়া কাঠ, একটু একটু পানির ব্যবস্থা করো, যাও।
0: আশেপাশে আশেপাশে পানি নাই, তবু দাঁড়াও একটু আগাইয়া দেখি যদি কিছু ফল মূল পানি পাওয়া যায়। এই এই তোমরা কয়জন আমার সঙ্গে আসো।
9: আমি গো, ও আমি পেটে মধ্যে জ্বলে গো।
8: জানি জানি জানি রে, এক ফোঁটা পানি নাই, এদিকে এদিকে খাবারের থলিটাও শূন্য।
4: হায় রে, এমন দুঃসময় মেয়ে ছেলের মুখে খাবার দিবার উপায় নাই।
1: যুবরাজের সঙ্গে যদি সন্ধিটা হয় তখন
4: আর কত কত, যদি কথা আসিল পথে প্রতাপগড়ের জমিদার তার সৈন্য সামন্ত লইয়া আমাগো পাশে দাঁড়াইব, কিন্তু কি হইল, সেই জমিদারি ষড়যন্ত্র কইরা আমাগো ধরাইয়া দিবার চায়।
1: হাসো আসিব, হাসা ছিল।

0: মৌলবী বাজারের গৌশালি আমাকে সাথ দিব, কারণ তারা ছিল 5,000 সেনা। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই বন্দী হইয়া ওই জমিদারের কারাগারে কাল কাটায়।
1: দল টুকরা টুকরা হইয়া পড়ছে, দিশা আড়া হইয়া এক এক দল এক এক দিকে ছুটছে।
2: ভাই আমরা তো ভাই প্রায় বুঝাই গেছি সেই চলার অন্ত নাই, তাইলে চল না সবাই মিলে একবার রক্ষা দাঁড়াই, এখনো তো সময় আছে, এখনো লুটের অর্থ আছে, এখনো বুকের সাহস আছে।
0: যদি নিজের বড় মনে করো, যদি নিজের বুদ্ধিতে এত আস্থা, তবে যাও যাও একা একা লড়াই করো। আর শুনো, যার যার মনে এখনো সংশয় যে সামনে অজানা ভবিষ্যৎ, তারা ফিরা যাইতে পারো, তোমাকে জন্যে তোমাকে জন্য সব পথ খোলা।
1: না না না, এখনো আস্থা হারাই নাই, শুধু প্রশ্ন আমরা যাইতাছি কই আর কেন বা যাইতাছি।
0: নেতারা যদি মানো, যদি তার উপরে ভরসা রাখো, তাইলে এত কি প্রশ্ন।
3: আরে আরে, তোমরা তোমরা কেউ একটু পানির ব্যবস্থা করো, যাও।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি দেখি।
4: সাবধান সাবধান, ওই জুপের মাঝে মানুষের ছায়া।
5: আমি ভোলা,
2: আমি আজু বাইগা।
1: এই গভীর বনে কে তোরা, কি উদ্দেশ্যে?
5: আজ্ঞা আজ্ঞা, আমরা পাহাড়ি মানুষ, আমরা বনের মধু সংগ্রহ করি, আর হরিণ বনমুরগ যা পাই তাই শিকার করি, মানে এইভাবেই আমরা সংসার চালাই।
4: বাড়ি কই তোর?
5: ও যে বড় পাহাড়টা দেখতেছেন, তার ওই পারে।
1: মিথ্যা মিথ্যা, এই বেটারা সরকারি সর, আসো সকলে শালাকে কতল করি। আসো
6: লস্কর ভাই, লস্কর ভাই, কথাটা শুনো, আমরা দুঃখী মানুষ, দেখো প্যান্ধুনের কাপড় নাই, এই পাহাড়েই আমার ঘর বাড়ি, বিশ্বাস করো বিশ্বাস করো, আমরা সরকারি সর না।
1: বন্দুকের বাদ দিয়া দুইটা বাড়ি দিলেই পেটের কথা সব বুড়বুড় কইরা বাইরিয়া পড়বো।
3: আরে আরে কি করো, রাখো, এরা এরা মজদুর মানুষ, ওরা পরিশ্রম কইরা খায়, আরে শরীরের রং দেখলেই তো ব্যাপারটা বোঝা যায়।
1: ও এখন তো তাই মনে হইতাছে।
3: আচ্ছা ভাই, ও ভাই ভাই, কও তো কও, কোথায় একটু পানি পাওয়া যাইব কও।
5: এই ধারে পানি নাই, এই লও আমার সঙ্গে কয়খান শুকনা রুটি আছে, আর এই যে জল লও। আসলে আসলে ভোর রাইতে জঙ্গলের পথ ধরি তো, তাই সঙ্গে কিছু খাবার রাখতে হয়। ভাই তোমরা খাও খাও খাও, তোমরা খাও খাও।
0: তুমি কি সাহিত্যিকের খবর খবর রাখো?
6: কোন খবর? তোমরা কারা?
0: আমরা
6: মানে সবাই সৈনিকের পোশাক পরা তো, মুখে ক্লান্তি, আচ্ছা কারা তোমরা?
0: আমরা আমরা জঙ্গিয়া।
5: জঙ্গিয়া মানে সেই জঙ্গিয়া যারা চট্টগ্রামের ব্যারাক সাইডে পালাইছিল?
0: সেই জঙ্গিয়া।
6: ও তো তোমরা এই তো সরকারি খোঁজে, সারা গ্রাম গঞ্জে ঢোল পিটাইতাছে,
0: তাই নাকি?
5: আসলে আসলে সাহেবরা কিন্তু তোমাকে ডরায়।
4: আরে ডরাইব না কেন, কারণ আমরা আমরা দেশ মুক্তির স্বপ্ন দেখি, আর যত দিন বাসুম এই স্বপ্ন বুকে লইয়াই বাসুম।
1: আমরাও জানি, আর আমরা তো তোমাকেও অপেক্ষা করি, কারণ তোমরাই পারবা, তোমরাই পারবা ইংরেজের দেশ ছাড়া করাইতে। জানো আমাগো ঘরে ঘরে অন্ন নাই, তবু দিন দিন সরকারি খাজনা বাড়তেই আছে বাড়তেই আছে। দুঃখের কথা জানাইবার একটা লোক

0: কোন আই?
1: আইসা, আইসা কও তো আর কি কি খবর জানো? মানে সরকারি সেপাহীরা এখন কোন কানে, ওরা সংখ্যায় কত, সমস্ত খবর আমাকে জানা দরকার।
2: আগে আমরা তো ওই মাঝে মাঝে ওই সেপার বেড়াকে যাই, সেইখানে মাঝে মাঝে কাঠ মধু এইসব বেশি। সেইখানে ওই দিন শুনলাম।
1: কি শুনলাম?
2: ওরা কইতাছে জঙ্গিয়া নাকি লাতুর পাহাড়ে হার মানছে, ভাঙ্গায় তারা খাইয়া ওরা নাকি পালাইতেছিল, শেষমেশ কিছু নাকি ধরা পড়ছে ওই বদরপুরে, বাকিরা ছত্রসান হইয়া পাহাড়ের দিকে পালাইতেছে।
3: কথাটা সত্যি?
0: আরো শুনলাম বিদ্রোহী সেপাইরা দেশের নানান জায়গায় হার মানতেছে, নেতারা অনেকেই নাকি ধরা পড়ছে আর কেউ কেউ মারাও পড়ছে, বিদ্রোহ বুঝি শেষ?
2: শেষ
4: এত সব ঘটতে গেছে আর আমরা কিছুই জানি না।
0: যা শুনলাম, সামনের শনিবারে শিলচরের ফাটক বাজারে কিছু জঙ্গিয়ার নাকি ফাঁসি হইব।
5: ফাঁসি?
0: ওরা কয় শেষ পর্যন্ত প্রত্যেক বিদ্রোহীর এই দশা হইব, এখন শুধু সময়ের অপেক্ষা।
1: এই কি তবে জঙ্গিয়ার পরিণতি?
2: তবে এক কান কথা, সাহেবরা কিন্তু জঙ্গিয়ারে ভয় করে, বিপদের গন্ধ পাইয়া সাহেবরা তাগো পরিবার পাঠাইছে দেশে, আর এইখানে বানাইছে কুকি লুসাই কোম্পানি।
1: কিন্তু কিন্তু সরকারি সেপাইরা, মানে যারা আমগো দেশি ভাই, ওরা কি কয়?
0: ওরা কয় আমরা সাহেবের গুলাম। আরে কইব না, জঙ্গিয়া ধরতে পারলে প্রতি জঙ্গিয়া প্রতি পার্শিকা কইরা পায়।
2: হ্যাঁ পায়।
6: ওরা যদি সঙ্গ দিত তাইলে ইংরেজের ইতিহাসটাই অন্যরকম লেখা হইতো।
2: ওরা আরো কি কয় জানো?
1: কি কয়?
2: ওরা কয় চট্টগ্রামের সামান্য কজন সেপাই বিদ্রোহ করছিল, হুকুম অমান্য করছিল, কিন্তু দেশ তাগো কোনো দাম নাই। আসলে অগো আসল চিন্তা হইল লুট, লুটের বক্রা লইয়া অগো যুদ্ধ।
4: একবার যদি গো করে হাতের কাছে পাইতাম।
1: ভাইরা তোমরা অন্তত সৈন্য যাও, তোমরা তো মানুষে জানাইতে পারবা যে কোনো অর্থের লোভে না, আমরা ওই 18 নভেম্বর চট্টগ্রামে বিদ্রোহ আরম্ভ করছিলাম শুধু ওই ইংরেজদের দেশ ছাড়া করাইবার লাগা।
3: আমরা সেই দিন খান ভাইয়ের ঘরে জড়ো হইছিলাম, এক এক কইরা অনেকে গোপনে

0: শোনো শোনো, 34 নম্বর রেজিমেন্টে এইবার বুঝাইব যে কত ধানে কত সাল, বুঝছো সাহেবরা? এইবার বুঝু।
1: হ্যাঁ শুনছো, ওই বেড়াকে সবাই সবাই ঝাঁপাইয়া পড়তে তৈরি।
2: তোমরা তো সবাই জানো যে সারা দেশে বিদ্রোহের আগুন লাইগা পড়ছে, দিল্লি, মিরাট, আম্মালা, আমাগোর ঢাকা, এইবার এইবার আমা গোপালা।
1: আমার ভেতরে যেমন জোর চলছে।
0: আরে বন্দুকের গুলিতে যারা গরু শুয়োরের চর্বি মিশাইয়া হিন্দু মুসলমানের ধর্ম নাশ করতে চায়, শোনো, তা গদিন শেষ। এবার
2: ওইদিকে মঙ্গল পাণ্ডেরে দিছে ফাঁসি, যে সে পারাই প্রতিবাদ করছে তাগোর রস্ত্র কাইরা নিছে, তাগোর বন্দি করছে।
1: দেশের নবাব, রাজা, প্রজা কেউরি ওরা রেহাই দিতেছে না, যেখানেই ওকে সন্দেহ ওইখানেই বিচার ছাড়া সাজা।
3: তবে আর দেরি কেন?
4: তার বাংলায় যাইয়া তারে খুন করুন।
2: না না

0: না, আমরা শুধু সাদা সম্রাটের দেশ ছাড়া করাইতাম, মানুষ মারার তো কোনো কথা না।
1: হ, আমরা শুধু কইমু।
2: যাও সাহেব যাও, সাত সমুদ্রের পারে তোমাগো দেশ, ওইখানে ফিরে যাও।
1: আমাগো দেশ, আমরা পারলে শাসন করুম, না পারলে নাই, সেইটা তোমাগো দেখার বিষয় না।
3: বহুদিন পরে, বহুদিন পরে শরীরে যেমন ডাইয়া পিঁপড়ার কামড় পড়ছে, শরীরের রক্তে যেমন দেয় এখন সিলি।
4: হ,

0: হাসতেছিল, এতদিন বন্দুকের কাছ।
1: আমার আমার বুকের কাছে কান পাত, সলাৎ সলাৎ শব্দ শুনবা।
2: আমি গো, ও আমি, আমার ভয় করতেছে, কি জানি কি হইব।
3: আরে একটু ধৈর্য ধরো।
2: ওই তো ওই তো ভাবসা নাইতেছে। ওই তো ওই তো তয়া পড়ছে।
4: এই শোনো শোনো, আমার আমার আইতে একটু দেরি হইয়া গেল, কারণ বেড়াকে শেষ আলোচনাটা সাইরাইলাম। ঠিক হইছে যে 34 রেজিমেন্টে বিদ্রোহটা শুরু করব, আর বাকি যে যেখানে আছে সেইখান থাইক্কা আমাকে সঙ্গ ধরব।
3: কাজটা কিভাবে হইব?
4: কতোয়ালি দখল করব বাবুলালেরা, আর থানা উড়াইব শোকরামেরা, আর বাদ বাকি দুই ভাগে ভাগ হইয়া তাকে সাহায্য করব। প্রয়োজনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিব। নেতারা, আর কোনো প্রশ্ন আছে? থাকলে কও, নাই তাহলে বন্ধুরা এইবার যে যে জায়গায় ফিরা যাও, আর সময় মতো জং শুরু করো।
5: জয় জঙ্গিয়ার জয়,
6: জয় জঙ্গিয়ার জয়,
5: জয় দেশের জয়,
6: জয় দেশের জয়,
5: জয় জঙ্গিয়ার জয়,
6: জয় জঙ্গিয়ার জয়,
5: জয় দেশের জয়,
4: এইবার শেষ লড়াই শুরু।
7: হো হো, এইবার এইবার তুমি একটু বিশ্রাম লও, চোখে কয়দিন নিদ্রা নাই, যাও দুই চোখের পাতা এইবারে এক করো, যাও।
4: বিশ্রাম? সাহেবের কোলামি, এখন আমার দুই চোখের বিষ, ও করে দেশ সারা করাইয়া তবে আমার সুখ। হ বিশ্রাম লইমু, ও করে দেশ সারা করাইবার পরে, আর এই কারণে যদি সংসারও ভাঙে ভাঙুক।
7: আমিও কই, হোক এইবার এইবার একটা কিছু হোক।
4: বেগম বেগম, একটা একটা ঝড় ঝড় আইতাছে, যে ঝড়ে উল্টাইব দেশ, আর ওই সময় নিজে সুখে সংসার করম, এইটা ভাবলে হয় না?
7: ওই ঝড়ের খবর আমরা কিন্তু অনেক আগে পাইছিলাম। তোমরা তোমরা সাহেবের গোলামি কইরা প্রজার মনের খবর তো রাখো নাই, মনে নাই? ওই সাহেব গুলান আমাগো সিন্নিতে দিছিল ঠুক, হেই কথা হেই কথা মনে নাই তোমার?
4: কে ভুলে কে ভুলে, সব হিসাব এইবার পুরা হইব, কিন্তু আমাকে পরিবার কষ্ট পাইব দেখা এতটা দিন।
7: কিসের কিসের কষ্ট, বরং আনন্দ হইতাছে যে এতদিনই সবাই জাগছে। কষ্ট আছিল তখন যখন দেখতাম সাহেবের গুলামি কইরা সেপাইগণ নিজেরে ধন্য মনে করছে, তখন ভাবতাম কবিজি এরা মাথা উঁচু কইরা দাঁড়াইব।
4: আমি ভাবি আমি ভাবি এই যে রাস্তা ধরছি এইটা ঠিক নি, আগুন যদি লাগে শেষটা সামলাইতে পারমু তো?
7: হ, আরে তোমার দায়িত্ব শৈলতায় আগুন দেওয়া, আর প্রদীপে তেল থাকলে সেটা জ্বললে উঠব।
4: এই কাজটা যেমন স্রোতের উল্টা সাঁতার কাটা, গোটা ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই, যার আছে অর্থ লোকবল অস্ত্র, জানি না শেষ পরিণতিটা কি।
7: খোদা আছে ভরসা রাখো।
4: ওই তো একমাত্র শক্তি।
7: কিন্তু কিন্তু কই, এখনো তো বন্দুকের কোনো আওয়াজ পাই নাই।
4: সব ঠিক করা আছে, সময়েই ওই তো শুনো, ওই তো গুলি শুনতেছো?
8: খান ভাই, শুনছো? উত্তরের দিকে শুরু হয়ে গেছে, যা খবর, কোতোয়ালি প্রায় হাতের মুঠোয়, অনেক সাহেবরে বন্দী কইরা ওরা আগ বাড়তে আছে।
4: আর আর পূর্ব দিকে
9: শুক্রামে জেল বাইন্ডা সমস্ত কয়েদিরে দিছে আজাদ কইরা, আমি এই খবরটাই দিতে আইলাম।
4: যাও যাও এখন যাও, যাইয়া দলটারে সামলাও।
8: এইবার এইবার দেখো আমাগো স্বপ্ন সফল হইব। যাই, আমিও তবে যাই, সময় মতো সব খবর দিয়া যাবো।

0: কেনে কেনে এত ছটফট করো, কিসের চিন্তা করো? নদীর বাঁধ ভাঙছে, এইবার এইবার সে চলবো আপন মতে, কোনোখানে গর্ব তো কোনোখানে ভাঙব।
1: বেগম, বেগম প্রায় ৩৬টা বছর ধইরা সাহেবের গোলামি করি, তাই ওই সাহেব জাতটারে আমি খুব ভালো কইরা জানি। মরতে মরতেও সে মরণ কামড় দিয়া যাইব।
2: ভাবজান, আমারে আমারই এখন বন্দুক দিও, আমিও যুদ্ধে যাই।
0: হেই, যা যা ঘরে যা,
2: একটা একটা বন্দুক পাইলে আমিও শাট মারতাম।
0: এই চুপ যা, ছোট মানুষের মুখে এমন কথা মানায় না, যা ভেতরে যা।
3: খান ভাই, খান ভাই, সর্বনাশ হইছে, সর্বনাশ হইছে, খান ভাই, মহা সর্বনাশ।
1: ই কি হইছে?
3: সব চলতে আসিল সুন্দর, কিন্তু হঠাৎ কইজা যাইয়া দেখি ওই কোতোয়ালি সেপাইরা আমাকে সঙ্গে নাই, ওরা থেকে সাহেবের পক্ষ হইয়া লড়ে।
1: কিন্তু ওরা তো কথা দিছিল।
3: যাইয়া দেখো, যাইয়া দেখো, ওরা আমাদের লক্ষ্য কইরা বন্দুক চালায়।
1: শেষ মুহূর্তে ওরা করলো বেইমানি, এইটাই অগো আসল চরিত্র।
3: কিন্তু আমরা আমরাও হাল ছাড়ি নাই, লুট্টালুচি খাজা না, সকরে সড়কের স্থানে স্থানে যুদ্ধ চলতেছে, ওই জঙ্গিয়ারা পূর্ণোদ্যমে ঝাঁপ দিচ্ছে।
1: এইবার চলো, আমিও আগবারি যুদ্ধের শেষটা সামলাই।
2: আমি?
0: হ্যাঁ,
2: ও আমি। ওই দেখো আকাশ আগুনে লাল।
0: ও
4: কই, ও কই, খান ভাই কই?
0: ঘরে নাই, ঘরে নাই, যুদ্ধের শেষটা সামলাইতে গেছে।
4: তবে আমিও যাই।
0: তা খবর কি কইয়া যা?
4: খবর খারাপ।
0: হ্যাঁ,
4: জেল ভাঙার পর থেকে এই সেপাইরা শৃঙ্খলা হারাইছে, ওরা শাসন মানে না, ওরা ঘরে ঘরে আগুন দিতাছে, লুটতাছে, ওগুলি সমজাইয়া বুঝাইয়া লাইনে আনার ক্ষমতা কেউ নাই, এখন যে বাধা দিব সেই মরব।
0: আগুন লাগছে লাগুক, এখন আগুনের সামনে যা আছে সব পুইরা সরকার হোক।
4: সবই তো বুঝলাম, কিন্তু ও ঘরে সামলাইব কেডা?
0: কোনো দরকার নাই, আমি যদি পারতাম আমিও যোগ দিতাম ওই অগদলে।
5: সুখরাম ভাই, সুখরাম ভাই, সুখরাম, এই যে শুনছো, খবর শুনছো?
4: কি খবর?
5: আরে উত্তরে যুদ্ধ চলছে জঙ্গিয়ার লস্করে, একদিকে ১০৪০ সেপাই, অন্যদিকে দিশাহারা কিছু জঙ্গি, এদিকে যত সাহেব আছে সবাই আশ্রয় নিছে বাংলার ভিতরে, কিন্তু যা বুঝতেছি ভাইরে, জিতার কোনো আশা নাই, অন্যদিকে শহরে চলছে লুটপাট আগুন।
3: একদল সেপাই কথা দিও, কথা দিও, শেষে বেইমানি করছে, ইংরেজের পক্ষ হইয়া আমাগো বিরুদ্ধে লড়তাছে।
0: তাহলে তাই এখন উপায়?
4: এই মুহূর্তে পলাইয়া যাওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখি না।
3: ও ভাগ্য যখন আমাকে সঙ্গে নাই, তখন আর
0: কি কও তোমরা, পলাইয়া যাইবা?
5: আর তো কোনো উপায় দেখি না।
0: তোমরা পলাইবা কেন, পালাইবা কেন? হয় মারো না হয় মরো।
6: না না না, এখনো সময় আছে, ভয়ের কিছু নাই।
5: মিথ্যা আশ্বাসে কি লাভ? হ্যাঁ
6: দেখ, কাশো হাজার জঙ্গিয়া এখনো লড়ে।
4: আরে এদের সবাইরে সঙ্গে লইয়াই তো পালাইতে হইব।
6: এ তো সহজে হার মানু,
4: এই মুহূর্তে আর কোনো উপায় তো দেখি না।
6: এখনো শরীরে মনে বল আছে, একটা না একটা পথ বাইরে আইবই।
4: না, এখন পিছাইয়া যাওয়াই বুদ্ধিমানের কাজ, সময়ে শক্তি সঞ্চয় কইরা না হয় আবার আঘাত করুম।
6: তাইলে এখনই না কেন, পথে রক্ত গঙ্গা বইয়া দেই।
1: শোনো শোনো তোমরা, যা দেখতাছি এই যুদ্ধে হার নিশ্চিত, অতএব লড়াই চালাইয়া যাওয়াটা মূর্খামি।
6: তাইলে পথে নামার কি দরকার ছিল?
1: ভাইরে ভাই, অঙ্ক মিলে নাই, হিসাব ভুল হইয়া গেছে। আরে আমাগো সিপাহির মধ্যেই যে ভাঙন ধরব সেইটা তো বুঝি নাই।
3: খান ভাই, খান ভাই, এখন এখন করি কি?
1: আমি কই, আমরা সকল যোদ্ধারে একসঙ্গে করি, তারপর চলো ঢাকার রাস্তা ধরি, আর পরিবার লইয়া লই সঙ্গে।
0: এইটা এইটা কি কইলা?
1: আমরা আমরা আবার ফিরমু, তবে শক্তি সঞ্চয় কইরা, কি কও তোমরা?
5: হ্যাঁ।

0: ঢাকার পথ ধর্ম, যদি মিলতে পারি ওইখানে আছে হাজার হাজার জঙ্গিয়া, তাড়াতাড়ি করো।
1: সব
0: থাকুক পিছে, যখন ফিরমু
2: আমি মন শক্ত করো।
0: শোনো সবাই, অজানার পথে দিতাসি পারি শুধু একটাই বিশ্বাস, যে জয় একদিন আইবই।
3: জয় জঙ্গিয়ার জয়।

0: তারপর থেকে আমরা সুরতেই আছি। পথে ভয়ঙ্কর বিপদ জানাও আমরা ত্রিপুরার দিকে রওনা দিলাম, সঙ্গে লইলাম কিছু বারুদ আর লুটের মাল।
1: মনে আছে সীতাকুণ্ড পার হইয়া আমরা পাইছিলাম রামগড়, তারপরে ফেনী নদী, এরপর উত্তরে আগাইয়া গেছি উদয়পুর, তারপর আগরতলা। ভাবছিলাম একটা স্বাধীন রাজ্য ত্রিপুরা, ওইখানে যদি আশ্রয় পাই।
0: কিন্তু না না, ত্রিপুরা রাজ ইংরেজের পক্ষই লইল আর পাঠাইয়া দিল কিছু অস্ত্রধারী সেনা।
2: তখন আবার ফিরলাম আমরা কুমিল্লা। পথে কষ্টের শেষ নাই, আমাগো হাতি গেল, 10,000 টাকাও গেল।
0: আর ত্রিপুরার রাজা তার আশেপাশের সব জমিদারেরা আমাগো বিরুদ্ধে গেল।
3: উপায় না পাইয়া আমরা মণিপুরের পথ ধরলাম। সঙ্গে কয়দি কয়জন পড়ল ধরা, তখন টাকা কড়ির খুব দরকার। পথে একটা থানা লুট করলাম আর চললাম।
2: পথে পড়ল লাটু, ওইখানেই হইল আর এক লড়াই ওই মেজর বাই আর সিলেটের সেপাই।

0: কেউ আগে যাইও না, ওরা আমাকে পথ বন্ধ করছে।
1: কে কে পথ বন্ধ করছে? ওই দেখো দূরে সিলেটের সিপাইরা, সাবধান, কেউ মাথা তুললো না। ওই যে ওরা সাইড দিয়ে ঘুরতেছে।
2: এই গুলি চালাও, গুলি।
1: ওই রে কি ভুল করস বিদেশীর হইয়া, আর কত লড়াই করস রে তোরা।
0: ওই ওই সাহেবরা আমাগো ধর্ম নাশ করছে, এগুলো দেশ সারা করাইতেই আমাগো যুদ্ধ।
1: আরে অঙ্গ সঙ্গে সাহেবের সঙ্গ
3: শোনো, ওরা ওই বিদ্রোহীরা আমাগো ডাকে, সিং ভাই শোনো।
4: আরে ডাকুক, ওদের কথা উত্তর না দিয়া বন্দুক চালা, ওই সব অগোছাল।
3: ওরা কয় ধর্মনাশ করছে সাহেবে, ওই যে শোনো,
1: ওই রে ভুল করছে। ওই সংঘাত রইলে একদিন পস্তাবি।
4: ওরা সাহেব দল ভারী করতে, ওরা জানে এই লড়াই ওদের জিত নাই। সালাগুলি বলো নাম কি দেখো, সালাগুলি
3: যাই কো।

0: আর কদ্দূর যাইমু আমরা? আমাদের লক্ষ্যটা কি?
1: চট্টগ্রামের জঙ্গিদের সঙ্গে সাক্ষাৎ। এই উদ্দেশ্যে ওরাও পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে আসছে, আমরাও যাচ্ছি।
0: কিন্তু কিন্তু আপনি মণিপুরের যুবরাজ, কোনোভাবে আপনার উদ্দেশ্য যদি সরকার জানতে পারে? অগসর কিন্তু সর্বত্র ঘুরে বেড়াইতেছে, সেপাইরা বিভিন্ন জায়গায় বিদ্রোহের সঙ্গে যুদ্ধ লড়তাছে, এই অবস্থায়
1: কি হবে? সাজা, মৃত্যুদণ্ড? আমি প্রস্তুত।
0: আপনি যে পাহাড়ের মাথায়, তা বিদ্রোহীরা জানবো কি করে?
1: এই যে পাহাড়ের গা বেয়ে রাস্তাটা নেবেছে, ওরাও এখান দিয়েই আসবে, এভাবেই কথা হয়েছে।
0: এইখান থেকে আপনি তাই নজর রাখতে আছেন?
1: হ্যাঁ, আপাতত পরিকল্পনাটা এই রকম।
0: তারপরে দুই দলে মিল্লা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপ।
1: ঠিক তাই।
0: ইস, ভাল লাগতাছে যে দেশ জাগতাছে। এই স্বপ্ন তো আমিও দেখি যে দেশ একদিন স্বাধীন হইব। সবাই মাথা উঁচু কইরা বাসুন।
1: খাইদম, একটা নতুন সূর্যোদয়ের আশাতেই এত দূর এগিয়ে এসেছি, এখন অপেক্ষা।
0: আসেন আসেন, এবার একটু বিশ্রাম করেন, আমরা আমরা অপেক্ষা আছি।
1: চলো,
0: চলুন চলুন।
2: সিংহায় অগ বিচার করতে করতে আমরা এখন প্রায় মণিপুরের কাছে।
3: মণিপুর এখনো 30-40 মাইল।
2: বুঝলাম, জঙ্গির বিচার করিয়া আর কি লাভ?
3: বিদ্রোহের বীজ রাখতে নাই, একটা বিদ্রোহ হাজার বিদ্রোহের জন্ম দিতে পারে।
2: তাছাড়া যা দেখলাম, জনতা ওগুরে ভালোবাসে,
3: সেই কারণে ওগুর শেষ করতে হইব, যাতে জনতার সহানুভূতি যেন ওরা না পায়, ওগুর যেন শহীদ না বানায়।
2: আমরা তো উঠতেছি পাহাড়ে,
3: এখন ওরা দুর্বল, আর পাহাড়ের এই দিকটা ফাঁকা, যদি এখানেই লড়াই হয় তবেই সুবিধা। যদি ওরা আরো গভীর জঙ্গলে যায় তখন লড়াইটা কিন্তু খুব মুশকিল। আস্তে, এই আস্তে আস্তে চল চল, খুব আস্তে আস্তে চল,
2: আস্তে আস্তে।

0: ভাই, কেন আগে যাইও না, ওইটাকে ধোয়ার কুণ্ডলি
1: আমাকে
0: খবর পাইছে
2: আমার উপর বিশ্বাস রাখো, তাইলে চলো। আরে আবার ফিরমু কোন একদিন, এখন চলো।
3: আমি আমি আর পারি না, আমারে ধইয়া যান
2: না। না চলতে থাকো,
4: আর কত দূর?
5: এখনো এখনো স্বপ্ন, এখনো স্বপ্ন দেখা।
2: যতদিন শ্বাস ততদিন আস।
4: যে রাস্তায় আমরা যাইতেছি সেই রাস্তায় কোনো মানুষ আগে পা রাখে নাই।
2: যারা যোদ্ধা দুর্গম অঞ্চলে, তারাই তো তৈরি করে পথ।
0: বাঘের পর বাঘ, সেই একই জঙ্গল।

0: আমরা আমরা সুরসি জরে রাইতে ওই ঘর সারা দিশাহারা পাখি গো মতো।
1: যুদ্ধে যখন কেউ হারে তখন সবাই দুষে দলের সর্দারে, এই তো দুনিয়ার নিয়ম।
2: চলার শুরুর আগে ভাবছিলাম সহজেই ধরা দিব জয় বা সমাধান, কিন্তু কিন্তু বাস্তবের ময়দানে নাইম্মা দেখি কিছু কিছুই পক্ষে নাই।
3: এর জন্য দায়ী আমাগো ভুল নীতি।
1: না না, দল যদি একজোট হইয়া লড়াই করত,
4: কই আমরা তো কোনো প্রশ্ন করি নাই, জানি দেশ তাই পালন কইরা গেছি,
1: কিন্তু বাকি দল
0: কি পাইলাম? আমাগো ঘর গেল, সংসার গেল।
1: ভাইরা ভাইরা, আরে সংসার তো আমারও ছিল, থাকতেই পারতাম সুখে যদি যদি নিজের মাথাটা ঠিক রাখতাম, আর যদি ওই ওই সাহেবের গোলামি করতাম। কোন কোন কুক্ষণে মাথায় উঠছিল কিরা মানুষের মতো বাঁচার ইচ্ছা হইল?
3: খানভাই, পেটের জ্বালা এখন জোড়াই কেমনে?
5: এই এই যে পাইছি পাইছি পাইছি, এই যে কয়টা কসম পাইছি খাইবা।
3: ভাই রে, কে আসো লইয়া যাও সোনা দানা গোনা, আর বিনিময়ে খালি দেও পেটের ভুক মিটাইবার দানা, জানটা বাসা।
0: বাবু সোনা সব কর বাবু সোনা, সা আমাবে সা বাবু সোনা, বাপ জান
6: খা খা পাতা পাতা খা, কুসি পাতা পাতার রস আছে, সিবাইতে থাক সিবাইতে থাক। এই যে এই যে শক্ত মুক্ত কয়টা জুয়ান, একটা একটা বাচ্চার জান যে বাঁচাইতে পারে না, তবে তবে মোর মোর দুরা মাতা কইটা মোর।
0: বাবু সোনা
5: গেল যন্ত্রনাথ কাম

0: 勘弁勘弁そろそろやったらずっとこいだもりそろはいはいねはいはい三年はいはいねはい
1: はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいআমরা হারতে আসি আমরা মরতে আসি তবু তবু লড়াই কইরা যাই না আমরা আমরা আপোষ করি নাই এখনো এখনো মাথা উঁচা সত্যটাই এখনো একমাত্র হাতিয়ার সত্য সুন্দরের লাইগা মানুষ তো চিরটা কাল লড়াই করে অন্যায় অবিচার যখন প্রকট হয় তখনই তো ওই জঙ্গিয়ার

0: জন্ম হয়, ওরা ওরা জন্ম জন্ম ধৈরা লড়াই করে, যখন অসত্য অন্যায় মাথা উঁচু করে, আমরা আমরা এই রুক্ষ পাহাড়ের বুকে রক্ত আর ঘাম দিয়া লেখা দিয়া যাই, ওরা ওরা হার মানে নাই, হার মানে নাই।
1: ১৮৫৭ সিপাহী বিদ্রোহের ঢেউ বরাক উপত্যকাতেও আছড়ে পড়েছিল। চট্টগ্রামের বিদ্রোহী সিপাহীরা লাতুর পাহাড়ে 34 সিলেট লাইট ইনফ্যান্ট্রির মুখোমুখি হয়েছিলেন। সেখানে যুদ্ধে মেজর বাইং মারা যাবার পর বিদ্রোহীরা যখন তাদের প্রতি সহানুভূতিশীল মণিপুরের বিদ্রোহী যুবরাজ নরেন্দ্রজিৎ সিংহ প্রমুখের সঙ্গে যোগাযোগের জন্য বরাকের অরণ্যে প্রবেশ করেন, তখনই কাছাড়ের ডেপুটি কমিশনার ক্যাপ্টেন স্টুয়ার্টের নির্দেশে সিলেট লাইট ইনফ্যান্ট্রি আবার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ১৮৫৮ জানুয়ারি মাসের প্রথম দিকের সে যুদ্ধে 110 জন বিদ্রোহী মারা পড়েন, 12 জন মহিলা এবং 7টি শিশুর জেল হয়। ফেব্রুয়ারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 185-তে। বাকি সৈনিকদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
2: এতক্ষণ শুনলেন নাটক ওরা হার মানে নাই। এতে বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন, খান ভাই, স্বপন দাস, সুকরাম, অশোক দত্ত, বাবুলাল, বিবেক রঞ্জন দাশগুপ্ত, রাম, কৃষ্ণপদ গোস্বামী, সত্য, প্রদীপ পাল, জালান, চিন্ময় চক্রবর্তী, ভোলা, সন্তোষ চক্রবর্তী, আজব, জয়ন্ত বিকাশ পুরকায়স্থ, বলরাম, নাগশঙ্কর চক্রবর্তী, সিংভাই, শুভ্রাংশু শেখর দত্ত, যুবরাজ, চিত্রভানু ভৌমিক, খাইদম, দীপক নাথ, বেগম, চামেলি কর, ফাতেমা, নয়না চৌধুরী, জঙ্গিয়া, দেবজিৎ রায়, আবহ, বিধান লস্কর, জুয়েল চৌধুরী, অশোক রাজকুমার, মিতালী রাজকুমারী। রচনা চিত্রভানু ভৌমিক, পরিবেশনায় দশরূপক, সম্পাদনা অভিজিৎ নাথ। নাটকটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ।
3: এতক্ষণ শুনলেন নাটক ওরা হার মানে নাই, আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দেবাশিস ভট্টাচার্যর ম্যান্ডোলিন বাদন।

0: এতক্ষণ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন দেবাশিস ভট্টাচার্যর ম্যান্ডোলিন বাদন, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা তিনটে।
1: মন চাহে গীত, ইয়ে কার্যক্রম আপ সুনেঙ্গে বস কুছ হি পলোঁ মে।

গৌতম, ঐশ্বর্য গৌতম, শ্রী গৌতম, কুশ গৌতম, রিঙ্কু, টিঙ্কু আর রীনা। তো মন চাহে গীত কার্যক্রম কি ইহি থি আখরি পেশকশ। শ্রোতাও, আপনি ইতনে প্যার সে হমে পত্র লিখে আর আপকে প্যারে প্যারে নগমে হমে শামিল কিয়ে আজকে মন চাহে গীত কার্যক্রম মে। ইসি তরহ আগলি মুলাকাত কে লিয়ে বস আর থোড়া ইন্তজার করনা হোগা। ভেজিয়ে আপনি ফরমাইশি পত্র ইস কার্যক্রম কে লিয়ে। মন চাহে গীত কার্যক্রম সে আপ দিজিয়ে সঙ্গীতা শ্রীবাস্তব কো ইজাজত। নমস্কার।

0: আকাশবাণী শিলচর, শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টসে, এবং FM 102.3 মেগাহার্টসে। আকাশবাণী শিলচর, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রে প্রচারিত হিন্দি সংবাদ।
1: समाचार के साथ मैं वैष्णवी। प्रधानमंत्री नरेंद्र मोदी

0: সৈতজিৎ কিপুংসি জামন ফজন জৈখ্রে মাদি জামন সুহামনি মথং আসে সাইরে আমুক তারি সাইরে থিগদব আঙ সোনিয়া সিং সোনিয়া নি সাইরে ফজন থিদো
1: আিজগদব সাইরে ইমি নুসিজবি ইমা কনানা খুমলাম ইনবিদুনা নৌথেনবিদুনা ইয়োগবিগিব আয়াকব সামু পাঙ্গাল চহনবিব আপুগি পালিম ইমানি নামদা আইবু পোবিব নৌথেনবিসেইন সুমবিব মাইথং আই ইয়েংদুনা খাজাই লালং চুপিব আপু পালিম ইমানি মতাংসিদে আইগি সাইরে লইজারে
0: জামন ফজন থিখ্রে সোনিয়ানগি সাইরে আদো মথং আসে আইখোয় আর কে চৌরজি সনাগি সাইরে অমুক তারি চৌরজি সনানগি সাইরে আদো হৌর
2: পঞ্জাব মসুক তেলেঙ্গা নগরপরি জেনি কৌমিঙ্গাং লেপটে পরক সনবানি আল সোহাঙ্গাং সুপুন মকি চুতনজাউনি আও আউ প্রতিদে চাকুম জাউনি ওম নেরানি চোয়াং চিং ওক পোক তব চেবং গেটে মচু মচু গি পুদুনা লেরানি সোহাগ মোটেম নেরানি ও সাবিগু তঞ্জাউ গুই তেলেঙ্গা দি কাইবানি এরোপ্লেন জুম গে তবদা তনবাদি কৈদবু পমদুনি পাইনে তাব সিংদুম মজুম টেক তেলে কাই কেউ লবুদি মাইটুকতে দুই মগি মোদি হমচাং নব ওয়াইরুনি
0: আইখয় মচা সাইরে পুজাইব মাম তারে মতং আসে লীলা মচা আমোক লীলা কমদৌ এই হাইদ্র হৌর হৌর আগামসা লীলা
3: ওইনে থাম্বাল জুমসিবু কনামক্ত লাইত্রবরো
1: ও কনানু আয়ু আঙ্গনবসিদে নাংনা লাগিবাবু কারিগিনো
3: ওইনে রশন জুমদে লাইত্রবরো
1: লাইয়ে কারি থাবকিনো মাদি লাইরিক পারি
3: নসি দি নোমাই জিনি স্কুল লেপি সানারুসি কোরুসি হাইদে লাগপনি
1: হে থইবা ইনে ওয়া হাইগে
3: কারি ওয়ান ওইনে
1: আয়ু মন্তাদ আদুম না মি মায়ুম দ কোইগদ বনতে ইনথিনে ইউম দ লাইরিক পাদন লাইগদ বনি চলো ইনে ওয়া হাইগে থইবা
3: কারি ওয়ান ওইনে হাইবিও
1: নঙ্গু নান ছানারি খইদেগি পর হুরান হেলু বদেগি পুল্লগ ফুই হাইবদ চুমবরা
3: কনানা হাই নো ইনে চুমদে
1: ওইদব ওয়াঙ্গাং অনু লাইন সাউবনি চলো ইউমদ হরেলা উ
3: চলগে ইনে হুরে লাকে
1: চলো
4: ও মামা আজি কি তো কনানো
1: হাউজিক লাকনাম বদু মানি লাইকাই গি থইবনি
4: মামা আইবু করক পজা দর সানা বচত কে তাউ লাগা
1: নাগ সানা বচত পাইয়া দে নাহা চুমি গি মপর হুরা লু বদগি পুন্ডুন ফুই হাই বদু তা দরা মি গি মপর হুরা ল বদি নো মদি সোই দনা থানা ফাগনি খং লবরা
4: মামা ম কই গি মামা তু গি মচা জুন মচা ন মি গি মপর হুরা ল বদু মচা গি মিচং জাম ন চং গি মামা দে গি মিচং চং দে
1: হুরান বা মি গি মিচং চং ল বদি মা সু হুরান বনি আদুনা হুরান বা খুদিং সগত পাইয়া দে নামথাগদ বনি হুবু হুরা লব নংমডি সোইদনা পুলিশ ফাগদৌরি বনি খংলবরা
4: মামা থই বদি উনাব খুদিং মিগ খন্নসি হুরান চি তম খাই মামা আদ থই বগি মামো লয়ে ইদি মা থম্বাল বুজুম দে লাইতে বরা মামো চংবি রউ মামা লয়ে ইদি মা ইমান উপা থই বগু লাগতে বরা
1: নাহা নংমডি লাগলা মি মতুং দে গিজি লাখি দরে কেদৌ বয়াউর বগে
4: সনারাই খুইদগি পড হুরা লুই হাইদুনা পুলিশ তো কেস তো বদগি লোড করে আইনা বাবু জিব লাগি বনি
1: নাহান মখাই তা দদ আইনা হাইজে বদুনি আঙ্গাং আসি মওং আমাগি আমানি হাইনা
4: পরে চত লাগে সাগনু ইবে মা নংনা হারি বদসু আচু মনি
1: চলো তা দ
3: রশন আইবু অমুক টং কনভিউ আইবু পুলিশ না তান রাখলে
4: আইনা নংবু কনবং আম লই নংগি কদমাগি মাইনি আই চত করে গে আইবু দশা তাব তারে
3: চচ্ছি নু আই খাইবা
4: আই চলে
5: হে দৈব সংখ্যা বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম বুঝলাম ব

0: ธนาเสียบ
1: มาติกชานะวารักผิวอกตบะอ่างเสียเลยใกล้สิเดเลยบดีมากี่มาตองนุยนะตั้มบัตาเร่
2: เบียมานะมุกตังอักพี่อยู่ไอ้มาตุงดาอับุกันนะตั้งหุ่นจระรอย
1: ซาดมาตั้มไลนิงไงดาอ่างบัวดาหอกตบะกี่มาเฮงเสียติตาตันะพังจะบัตาเร่ดา
2: ไอ้นะมาบุกี้นะนองนะจุกลูบานะโอ้ยขี้บัตหอกดูนี่อีเบียมานะมุกตังอักพี่อยู
3: ่ตาดาสูรเลยบีรัมลีอีเบียมาสนาเร่ไอ้กี่จารอสันบูบาระ
1: ทำบ้านในสุนทรจอดอุกตาบมีก็ใครกิสังก์ไลน่าลีบันโอฮจิตีถอยบัสเซ่ปุลิสกิมมาคุตัสินาขึ้นกัน
3: ดอไอ้สุนทรมาใครหายเจ็บนี่อ่างังสีวารักบูหายดูนะตาดักกำเดวีไอ้นาหายดรามาสีทุกันี่หายดูนะ
1: ธนาเสียบเทียงเรียงอ่างสีปูบีกรอ
4: เฮโมเฮจัจีอ่างังสมอปูโร
2: เฮจัจีนะเฮจัจีนักกันสีลาสีสมน้องจุงกันเสียไอ้บุตรดุกปีรำมู
4: ยารุเนี่ยเชลุเนี่ยกันทับเรเชด้า
2: ธนาบับบูอามุกต์เอ็มารุปัสิบุทัดอกพิรำมู
4: ยารู้เหรอเนี่ยฮันนี่บุ้ง
3: กัมดาวิตาเดอินะไฮเดระ
5: ลีลามาชัตตาร์เอไอคอยลีลาสิดาสรุกจากิบางังสิงดีถวยบกิสักตัมดาอุชัมสันตุสคุมาร์สิงห์ธัมบาลกิสักตัมดาสุนิยาสิงห์รสันกิสักตัมดาบิกเตอร์สุไรสัมซาวบกิสักตัมดาชัยตาจิตสิงห์เฮโมพลิสอินสเปกเตอร์กิสักตัมดาทกชมจันทร์คริติসমো পুলিশ কনস্টেবল গি সাকতাম দা পাবন কুমার শর্মা সানারাই সঙ্গীতা সিংহ লীলা আসিবু ইবিরাকপা সৈবম চন্দ্র কুমার লীলা আসিবু তাকপি তাম্বিরাকপা বুখরামম নন্দবাবু মাথাঙ্গা সিদিয়াই কই থকচম কৃষ্ণচন্দ্র দেগি সেরেঙ্গাম মুক্তারাসি কৃষ্ণচন্দ্র নাকি সেরেঙ্গা তো হাওলো
6: এই নঙ্গি তিতেগ দবে সেরেঙ্গি মামি মিকাপ তোকলো মিতে মাচা সিং তুমলা নোম বলুংডা তাদুনা লেদিন তাউদি নামাংডা কলাউরনা জাতি বুইচং কলাউরনা জাতি বুইচং তাউনা সুসি নিগাই নিশাগি কাতা মিকাপ তোকলো মিতে মাচা সিং কলাউরনা জাতি বুসতম কাইদনা খিলামু মিচেত কি উরা মিকাপ তোকলো মিতে মাচা সিং এই সেরেঙ্গি পতা সেলো জারি
5: কৃষ্ণচন্দ্রকি সেরেঙ্গাসি জামনা ফজনে ঠিক রে মা দিয়ে কইগি মরক্তা খাইদিকি আঙ্গাংনি আদু আঙ্গাংসা ngasi aikhoina marup ama tinaba matam da kara mahina tinani natraka karamba marup marup ama oina louni haibase aina khoda wari ma sama lige aikhoi turelamagi ma panda apel pambi ama khaklai rami apel pambi edugi mathakta aikhoi jong ama khaklai ama sung hairiba turel du da aikhoi gombira ma khaklai rami gombira sinumit khudingi hairiba turela du da apel pambi asi la laga chathok chachin torami nong ma dimana waman khiduna apel pambi ma khong asida মা কথা দু লাইমি আপেল পাবি হাঙ্গনে জিহাতিবা জং উই আং হাই মরুপ আইরে আই চাকলামু লোরে যারগতি আইগুদ আপেল পিবি মানে জং আপেল হেকল পিই মধ্যদি কৌরি মাসে আপেল চারগ চাকরে লাই আগে মাকু পিছু পিজরে আপেল খরচ হাপিগ্রে মূল পুবিগো হয় হাইব আপেল গম্ভীর পুরগ মাপিদ পিজরুবাদি মাপিসিন হাইরে আদি আপেল কারিগুম সুখ হাওব তারগতি কানান পিরপ আপেল নো হয় আদো গম্ভীর হাইরে মরুপ জং খাকলে মানে পিরপনি হাইরে আপেল হাওই আপেল কারিগুম সুখ হাওব তারগতি আদি তারগতি জং কলিংজাদি আমি হেন হাওরমনি আই জং কলিংজা চাদুরমি হাইন আদো মাপিসিন হাইবো খামদি মাসে কৌরি মাকসে আমুক জং মনাক্ত লাই লাগ হাইরে মরুপ আইদি মাখানুক সুম খঞ্জরিমিকো আইদি কমাইন নন সুকলু নাইগুন তোর আইন নম কমাইন হাটকদরি নো আইন আদু মানে হাইরে মরুপ মাসিদে আইখই নুপিনা নংবু বারতন থারাই আইখই জুমদা চাক সারা আমতং সামিনাসি আইদুনা আদুগাগিদি ফরে ফরে মরুপ হাইদুন জংসে কুমবিরগি মনকন্দ চংহাতখরে চংহাতনা মাকসে আইখইগি তুরেলাসিগি মাইয়াই জৌরকপা জংসিনা চংব গমরোইদবিগি তঞ্জাসিদ কারিতৌরি হাইদুগ মরুপ আইনা দিনংবু চাক কৌবনতে আইখইগি নুপিনা সুমাই সুমাইনা হাই আপেলগি কলি আপেলগি সিনে সুকজামনা হাওরবইদি আদোইদি জংগি কলিংজাসে কিয়ামুক জামনা হাওনি হাওনি আদোনাদি জংগি কলিংজা চাগেনা হাইবদগি আইনা নংবু পূজামবনি আইন আদোইগি জংসিনে খাললে কো মাক্সি সিবাতারে আইনা খাললে আদোইগি জংসিনে খাললে আবা খদকতুগ মানা মা লৌসিংম পথরে মানা হাইরে আবা আইস মরুকদি জাম ফাবাওয়ারি নিনা নি মরুপ চাগদি আদি কারিমত কাইদি আদি আই কলিংজাদি মাসাই আপেল মথকো মথকুগ মখন খাকলে আই মখন আই কলিংজাসে থামি আইখই আই কলিংজা লি হাইন হাইবদি কুমিরসে আমুক হান লাই মপান জংসলপ তঞ্জাসগুলি জংসে চৌন কাকাতখরে মাই আপেল মথক আমুক হান কুমধরতরে আগে কুমিরসিনে আদ

0: ধরমগি আরই বদা দক্ষিণ মোহনপুর মণিপুর এল পি স্কুল বরখালপাড়গে আঙাং তাবিবু আমুক হন খুরমজারি
1: আঙাঙ্গে থরম তাবিখ্রে দক্ষিণ মোহনপুর মণিপুরি এল পি স্কুল বরখাল আঙাং পাথোপল মথেদে তরম মামন তাবি আকাশবাণী শিলচর কেন্দ্রদি সন্দোচাবনে মথমদ তাবি আর কে কুলজিত সনান সকরেব মণিকুমার নওরেমচা ইসে আহুব পেং লাকলো নাহরোল থিরু সিং ইমাগে মানখ্রব লিকলাং পেরেং তাবিরসি

এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: এইবোৰ আকাশবাণী শিলচৰ ক্ৰিপনে হামজাও মাখাসা মাখনাৰিহি দিনেনি জেনডি মাছা প্ৰগ্ৰাম জেনডু মিডিয়াম ইভনি মিটাৰ ৰজা থাম বিচা থাম মাগনি পইণ্ট মাক থাম মাগনি ক্ৰাউডে ৰজা যায় মাখন যায় খিল হাৰ্চা অডে এফ এম নি ৰজা চি মাগনি পইণ্ট মাক থাম মেগা হাৰ্চা দিনে হাইটিবাৰি বিচাইন মে বাইনি চাইঞ্জিছকু ইংৰাজী মাইটাইনি ৰিজিংনি মাইটাই খণ্ড দিনেনি জেনডি মাছা প্ৰগ্ৰাম হা খালাইনাং স্কাংঠাও হা আনসারনি কুরাংটাই ওডে হন্টাওয়ালা নালাইলাইনি সাইন্সিনি গ্রাউজমা ডু সিগাংঠাওয়া খানালাইনাং আনসারনি কুরাংটাই এবহা সাউরাতল নলাইনি আন্দোঙাজাং ধরো সালাই এবা প্রোগ্রামকে খানালাইনাং
1: আনসারনি কুরাংটাকে জেন্ডু এবহা সেরবা কারমিন ওডেহে রজাব্বা ওলিবাসিকে খানানাং এবহা সিগাংঠাওয়া খানানাং কারমিন থাইসি থিনাং অলক
2: হাগ্রাম মিং জং সিজং দোবনে দেম শিলা মিং কেনুকাটি লিবি কানে দেম শি মিং রুমা থা সিং কানে কাপলং কাপলং গিনজাং রাজি মাসি দোলাই নাম না ঠিকানে দেই দেলাসে কুনাং সঙ্গ ঠিকানে মিং দেই গিনজাং জিরকালাই নাম ঠিকানে জিরকাবা প্রুফ তো গোবন রাজা ঠিকানে বকাল জিরকালে মা ঠিকানে তেনা হাতি বারকাল তো যারে ঠিকানে হাতি বারকাল পাইলে জিরক হনে মিং জিরক বলা দম তুলা মিশিগিরি ওটা খাজা লেগে তিটি এলে মিশি জিরক বকানে মিশি জিরক বলা দম তুলা প্রুপ টোটর বকা মিশি দম কিনারা ওটা তিন চারবার জিরক ওটা মিং দিয়ে কানে দেওয়ালে মিশিল মিশিন গ্রাউলা খানামো নাকা মিংলা ঠিকানে দে দেওয়ালে আং জিমা ঠিকানে মিংলা দুকু নাঙরা মধ্যে রুই রুই রুই বের ওখানে মিশি ঠিকানে দিন দেয় যে হা ডাক হাপটা শি বাদে জিনাং ঠিকানে হাপটা শি বাদে পাই ঠিকানে নোয়া টাঙ্গানে অজং পাংলা প্রু প্রু কান্দা গড়াই দং না চেম্বরলে মুকাটি চেম্বরলে নিদরা ঠিকানে কাপলং কাপলং লানান গড়াবা ঠিকানে গো ডাকনাং জমন সাইনে দে দে ঠিকানে বমিশি নুকি জিমেন সঙ্গাং কিজাতো বমিশি ব্রা ঠিকানে বমিশি দং এবার লাঙ্গানে নুকা দিন লাফি মিশাইনি তি ডাক মাস ফি মিলান বটি নিয়া কুশ নং বসে টিকানে মি জেমরলে টিকানে আংসে কুশ নং বটি টিকানে নু বকে জিমন সঙ্গাং জং বাদালাই দে মনং মা টিকানে নু নদি ওস্তে সি এবং লা টিকানে হা হা মনি ক্লাকানে ইয়ান নদি বাদালাই মা টিকানে মিশি জেমরলে কে দে বীর বাবাদালাই নাং টিকানে কাপলং কাপলং নুনু বীর জালা ঠিকানে জেমরলে মিশিকে মিশি বীর মজা ভালা জেমরলে মিশিন খেরমে জুয়ারে পারে রংলা তিতি মিশি বীর ভালা জেমরলে খেরমে জুম জুম বীর লানে বনার বীর লানে হতে তিন চারবার বেরিয়ে মিশি দিয়ে কানে দই রা কাবো বড়ালে বনাম ঠিকানে জেমরলে নুকসা লিঙ্গো দো সিটমা রংলাঙ্গো ঠিকানে সিনেমা টংবা নু গুয়াতে অনন্তক তো গাইরে মিজি দাদা মকলে হুই পাইকানে খাবলে খাবলে ডোলা লেমা গুনে কে দা ঠিকানে তো নু কবাড়ালা ঠিকানে ও কবাখানে মকম বুটুগে মকম জিয়া বুটুগে কবা ফুটনা কবা পিয়াকা কবা পিয়াকা দে দে নু গো ঠিকানে ও কবা বড়নে কয়াব দান পানি বড় রান ঠিকনে গুয়াতে বুটুগে ও কবা বড়নে কয়াব দান মনি বেকরে আন ও কবা বড় না কয়েক দিন চুনি বেকরে আনব ও কবা বড় না কয়েক দিন টাইনি বেকরে আনছেন এফসা নামে বাজুয়ারে কি জিয়াবে ওরা কিন্তু খেয়ে মাই ঠ্যাং ঠ্যাং সুদা খাইকানে মিশিয়ে

রিজার্ভ করেন সিখানা লেখা কাকুলি বর্মা নদী বুনি লুগুটুরা করেন আনসার করমটাই ওটা রিজার্ভ করেন সিনি প্রোগ্রাম ডিন্ডে ইরানিং জামকা আকাশ বানি সেলচার ডুকাশায় অনেক রান না লেলেনিং সাইন্সিনি গ্রাউজমা আকাশ বানি সিলচর গ্রাজমা পড়ি অমিত বর্মন মন্ত্রী হচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকা রাজীব বিসিংহা ইন্ডাস্ট্রি

লামকু বাহা ইয়াহন দংবা বেরেনকে আর হামকু ডৌরি গনে খুশি হাবা আজাউখা ওডে গডাইন গডাইন কম্পেনি আসাম হা বুনছিনি ডাঙ্ক স্লামকাঠি সাইনটিবা দিসপুর হা দিনি দেশনি বিসিংহা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রাউড এআই নি দারাজং সলিয়াবা ফিজিটাল স্লাইস ব্যাংক নি হেডকোয়ার্টার খুরুজেন রিহি থিবা শান্তি ওডে ডেভেলপমেন্ট নি ক্লেহি ন্যাশনাল লেভেল হা গেডে ডাঙ্ক বেরেন আসাম হা বুনছিনি ডাঙ্ক স্লামপাই ডুটি বাখান খানারিবা এলে খুশি হাবা সালাই পুলাঙ্কা দে রাজনী।

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর, এখন শুনবেন দিল্লি কেন্দ্রে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: সুভাদ্রা রামচন্দ্রন।

0: कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠানসূচি। আজ সন্ধে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে নিয়মিত আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি নিয়ে বলবেন ডাক্তার রবিজিৎ দত্ত চৌধুরী। হিন্দি ছবির গান রাত 7:15, রাত 8:00 অনুষ্ঠান আহরণ, রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন শ্যামল লাহিড়ির কণ্ঠে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন রাত 9:30। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠানসূচি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30, সকাল 6:35 লোকগীতি গেয়ে শোনাবেন মঙ্গলানাথ এবং দুপুর 1:40 লোকগীতি গেয়ে শোনাবেন বাবলু শুক্লবৈদ্য, সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনোময় ভট্টাচার্য সকাল 7:40 ও দুপুর 1:00, সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন রূপঙ্কর ও শুভমিতার কণ্ঠে, বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:05, সকাল 9:00 আহরণ, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন পণ্ডিত শ্রীকান্ত বাকরের কণ্ঠে, হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15, বেলা 11:00 গজল শুনবেন চন্দন দাসের কণ্ঠে, বেলা 11:30 শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন প্রিয়স্মিতা ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই প্রথমে লোকগীতি গিয়ে শোনাবেন মঙ্গলানাথ এবং এরপর লোকগীতি শুনবেন রাজশ্রী চক্রবর্তীর পরিবেশনায়। বেলা 12:30 মহিলা মজলিশ, দুপুর 2:00 ভজনের শিল্পী দেবস্মিতা সেন, রজনীকান্তের গানের শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য দুপুর 2:30, দুপুর 2:45 নজরুল গীতির শিল্পী তাপস শঙ্কর দেব, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নিয়ে বলবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বরোজগার যোজনার ব্যাপারে বলবেন শাহেদ আলম চৌধুরী। সাক্ষাৎকার গ্রহণে থাকবেন মিতা শর্মা। রাত 8:00 বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 8:30 শুনবেন শ্রীকুমার চক্রবর্তীর গিটার বাদন, রাত 9:15 শুনবেন স্পটলাইট, রাত 9:30 শুনবেন নাটক। এতক্ষণ প্রথমে শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানসূচি এবং এরপর শুনলেন আগামীকালের অনুষ্ঠানসূচি। আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি।

0: চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দুটি পাতা একটি কুড়ি অনুষ্ঠান। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের প্রথমেই শুনব এখানে কথিকা আর্থ সামাজিক উন্নয়নে গোপালন, বলছেন লক্ষ্মীনিবাস কালোয়ার।
1: আর্থ সামাজিক উন্নয়ন মে গোপালন, হামনিকে জন সমাজ মে রহিলা যা, আমি আপনাকে বিকশিত ও প্রতিষ্ঠিত করে খাতির আর্থিক প্রতিপন্নতা দরকার। এসে তো হর ইনসান কে লিয়ে জিয়ে খাতির আর্থিক উপায় হবে কি চাই। আজ কে শাম চায় ও প্রাক্তন চায় জনসমুদায়কে এই প্রোগ্রাম মে গায় ও গরু পাল্লা সে আর্থ সামাজিক উন্নয়ন কেসে হো সকেলা একের বারে মে কুছ বতায়ে কে চাহত হই। গরু কে হমনি কে দেবতা হিসাব সে মানি না যা, গরু কে মহত্ব বিভিন্ন ধর্ম গ্রন্থ মে দিহল গেল বা, গরু কে গোবর বিনা ঘর ইয়া পূজা শুদ্ধ না হলা, গরু কে মূত বিনা চরণামৃত না বনেলা, গরু কে দুধ অমৃত সমান খাদ্য হ যেমে সবই পৌষ্টিক তত্ত্ব প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল বিভিন্ন কিসিম কে পৌষ্টিক তত্ত্ব ভরপুর বা, গরু কে গোবর সবসে আচ্ছা খাদ খাতিন প্রয়োগ কর জালা আর গোবর সে গোবর গ্যাস ভি হলা, মরলাকে বাদ ভি গরু কাম আওয়েলা ওকর চামড়া সে জুতা বেগ আদি বানাওয়াল জালা, দামা গরু ইয়া বৈল সে হর জোতাওয়াল জালা, ধান ইয়া অন্য ফসল উগাওয়াল জালা, কেতারি পেরাওয়াল জালা, বোঝা ঢোয়াল ভি জালা। এসে সমাজকে হমনিকে আপন উন্নতি খাতির সমাজ মে আপন পুরা ভরপুর রূপ সে হমনিকে বিকশিত রহে খাতির গরুকে যতন কইল গরুকে পালন কইল গরুকে সেবা কইল দরকার। সমাজ মে গরুকে স্থান অন্য পশু তুলনা মে উচা পূজনীয়। আর্থিক মহত্বকে দৃষ্টি সে গায়ে দুধ খাতির ওর বৈল হর জোতে খাতির প্রসিদ্ধ। কই ছোটা পরিবার মে দূসরা কই আগর আয় উপার্জন না রহে ওর সিফ এক গায়ে পালাল যায় আর ও যদি দু তিন লিটার দুধ দে তো ওকর সে পরিবার চল যাই। ঠিক ওই তরে কই এক জোড়া বৈল রহি তো ও আপন ইয়া দূসরেকে খেত জোতকে আপন খায় চলে সকে আর ওকর গোবর সে সার বনাকে শাক

ওয়ার্ডিং ভাই হাউস্টিন জাস্টি এইসন করু চয়ন করি জেলা দেখে মি তাই সুন্দর হো চামড়া পাতলা হো আর দেহি তাই আট গাঁট কে হো সরকার কে তরফ সে গরিব যা বেকার লোগন কে আর্থিক স্বয়ং সম্বন্ধ না খাতিন গোপালন যা ডায়েরি ফার্ম হেতু সহায়তা ও লোন দেবে প্রাবধান বা ই লোন ব্লক সে ছোটা আকার মে আর প্রধানমন্ত্রী রোজগার

0: সাথে সাথ আপনাকে সামাজিক জন কর্তব্য আটে, সামাজিক জন আপনাকে রাখ রাখাওকে যেন আপনাকে এত যেন তরিকা বাটে ওকে আপনি ওর বেহতর ঢং সে নিভাই সকি যা। গরু আপনিকে সিফ আপন সম্পত্তি না এই সমাজ তথা দেশকে সম্পদ ভি আপনিকে শ্রদ্ধা আর যত্নকে সাথ গো সম্পদাকে রক্ষা করতে চাই, দেখভাল করকে ঠিক তরিকা সে যতন সে গরুকে রক্ষেকে চাই আর ওকে বিভিন্ন রোগ সে বচায় খাতিন আপনিকে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসাকে মানে আপন জানকারী রক্ষেকে চাই ইয়া পশু চিকিৎসালয়মে পশু চিকিৎসালয়কে আপনিকে আশ্রয় লেবেকে চাই। দুধ যনকি মেইন উপজ হয় গরুকে দেখি আপনিকে হর বক্ত কামে আবেলা, চা মে দুধ, বচ্চা খাতির দুধ, রোগী খাতির দুধ, মিঠাই মে দুধ, ঘি মক্খন এসব খাতির দুধ আর হর উমরকে আদমি খাতির স্বাস্থ্য সহি রক্ষে খাতির নিরোগ রক্ষে খাতির দুধকে প্রয়োগ কল যা। সব সময় দুধ এগো দরকারি খাদ্য রূপে গ্রহণ কল বা কারণ দুধ মে জিতনা রকমকে পৌষ্টিক তত্ত্ব বা কারণ এসে দুনিয়াকে কই ভি কোনো চিজ মে ইতনা পৌষ্টিক তত্ত্ব নেই কি আর দুধকে প্রয়োগ সে আগে আমি দেখলে মানে জাদা সে জাদা আদমিকে আয়ু বহিল বা জাদা সে জাদা লোক নিরোগ রহল বানা। অভি দুধকে প্রয়োগ জিতনা কমল যাতা ওতনা হমনিকে রোগ বড় রহল বাটে, ওইসে দুধকে প্রয়োগ বড়াইকে চাই, দুধ প্রয়োগ বড়াই খাতিন দুধকে উপজ বড়াইকে চাই, দুধকে উপজ বড়াই খাতিন গোপালন বহুতই আচ্ছা আর সহি তরিকাসে করেকে চাই, ধৈর্য সে করেকে চাই, একে হেলা না করকে একে হমনিকে কোনো ছোটা কাম না সোচকে একে হমনিকে মহৎ কাম আর মুখ্য কাম সোচকে আপন আপন খাতির আর দেশ খাতির সমাজ খাতির আপন আর্থিক বিকাশ খাতির ধৈর্য সে গোপালন করেকে চাই।
1: এতক্ষণ আর্থ সামাজিক উন্নয়নে গোপালন এ নিয়ে বললেন লক্ষ্মী নিবাস কারোয়ার। দুটি পাতা একটি করে অনুষ্ঠান শুনছেন, এবারে আমাদের আসরে আসুন আমরা ঝুমুর শুনি বিক্রম কালিন্দী গোপাল কালিন্দী আধু কালিন্দী

বিক্ৰম কালিন্দী, গোপাল কালিন্দী, আঁঠু কালিন্দী, তুলানাম কালিন্দী, কমলা, লীলা, বিমলা এবং অনিতা কালিন্দীর কণ্ঠে। চা শ্রমিক ভাই বোনেরা, ধনুষ্টঙ্কা রোগ অর্থাৎ টিটেনাস রোগ, এ দুটি নামে সবার কাছে কিছু কিছু পরিচিত। এই রোগে শরীরের মাংসপেশি সংকুচিত হয়ে শরীরটা কিছুটা বাঁকা ধনুকের আকৃতি নেয়, সেই জন্য ধনুষ্টঙ্কার বলা হয়। এই রোগ বেশ মারাত্মক, অনেকের এ রোগে মৃত্যু হয়। এই রোগ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিশেষ করে মাংসপেশিতে ছড়িয়ে যাওয়া নার্ভ অর্থাৎ স্নায়ুসমূহের মূল আক্রান্ত হয়, যার ফলে মাংসপেশি সমূহ ক্রমান্বয়ে বেশি বেশি করে আক্রান্ত ও উত্তেজিত হয়। এতে মাংসপেশি সমূহ বারবার অত্যন্ত ব্যথাসহ সংকুচিত হতে থাকে, শরীরের বিভিন্ন কাজ বিপর্যস্ত হয়, বিশেষ করে বুকের মাংসপেশি আক্রান্ত হয়ে শ্বাস প্রশ্বাস বাধাপ্রাপ্ত হয়। আক্রান্ত ব্যক্তি কষ্ট পেতে পেতে অনেক সময় মারা যান। এই রোগের কারণ এক প্রকার সূক্ষ্ম ব্যাকটেরিয়া জাতীয় জীবাণু ক্লোস্ট্রিডিয়াম টিটেনাস দ্বারা আক্রান্ত হয়। এই জীবাণুর বিশেষত্ব হল জীবাণুটি তার উপযুক্ত পরিবেশে চারিদিকে সূক্ষ্ম খোলস অর্থাৎ স্পোর গঠন করে ভিজে থাকে। এই জীবাণু রক্তবাহিত হয়ে শরীরে প্রবেশ করে রোগ সংক্রমণ করে। ইঞ্জেকশন, কাঁটা ছেঁড়া, দাঁত তোলা, অস্ত্রোপচার, বিশেষ করে দুর্ঘটনা যাতে রক্ত বেরিয়ে যায়, এর মাধ্যমে এই জীবাণু শরীরের রক্তে সংক্রামিত হতে পারে। এমনকি কানের ভিতরের বিশেষত টাইফেনিক মেমব্রেন, এতে ঘা, চক্ষু, চামড়ার পুরনো ঘা, যা থেকে কিছু রক্ত বের হয়, এসবের মাধ্যমে জীবাণু শরীরে সংক্রামিত হতে পারে। নবজাত শিশুর ক্ষেত্রে নাড়ি কাটার মাধ্যমে শিশুর শরীরে ঢুকতে পারে। ধনুষ্টঙ্কার রোগ নবজাত শিশুর হলে বাঁচানো খুব কঠিন। অনেক সময় শরীরে এত সূক্ষ্ম আঘাত লেগে অতি সামান্য রক্ত বের হতে পারে যে হয়তো সাধারণভাবে নজরেই আসে না। এর মাধ্যমেও ধনুষ্টঙ্কার রোগের জীবাণু শরীরে ঢুকতে পারে। যেহেতু ধনুষ্টঙ্কার অর্থাৎ টিটেনাস রোগ খুব বিপজ্জনক, তাই এই রোগ যাতে হয় না সে বিষয়ে বিশেষ যত্ন নেওয়া দরকার। ধনুষ্টঙ্কার নিয়ে একটু আলোচনা করলাম, আজকে আমাদের এই অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেল। চা শ্রমিক ভাই বোনদের আবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের দুটি পাতা একটি করে

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, আকাশবাণী শিলচর। এখন শুনবেন চাষ আবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, অনুষ্ঠানে এখন শুরুতেই শুনবেন নিয়মিত আয়ুষ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ, এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর রবিজিৎ দত্ত চৌধুরী।
1: গ্রীষ্মকালীন শাকসবজির কথা বলছি, তাছাড়া নিয়মিত আয়ুষ ধান, আমি তাতে অনেকগুলি চেষ্টা করব এই মরশুমে কি কি হতে পারে সেগুলো চাষ সম্বন্ধে আমি কিছু কয়েকটা কথা বলবো।
2: এই মরশুম বলতে মানে আপনি?
1: এই মরশুম বলতে আমি গ্রীষ্মকালীন।
2: গ্রীষ্মকালীন,
1: তাতে প্রথমে দেখুন, এখন এই সময়টা আসছে আউশ ধানে। আউশ ধান এখন কৃষক ভাইরা হয়তোবা অনেকে তৈরি করে ফেলেছেন, কিন্তু কেউ কেউ তৈরির বাকি, তৈরির বাকিতে যেমন এই বছরে ধরে নিন এই মাসেরই 20 তারিখ অবধি
2: আচ্ছা
1: আউশ ধান করতে পারেন,
2: অর্থাৎ এপ্রিল মাসের কথা,
1: অর্থাৎ এপ্রিল মাসে। তাতে প্রথমে কৃষক ভাইদের জানা উচিত আর কি কি ধানের জাত নেবে, এবং জাতের মধ্যে আছে অনেকগুলো, কৃষ্ণা, কাবেরী, IR 50, IR 36 বা ছয়টি যাকে বলে,
2: IR 50, IR 36,
1: হ্যাঁ হ্যাঁ, জয়া, রাশি, লাচিত, চিলারায়, সোনামুখী, লুইত এবং কপিলি।
2: আচ্ছা,
1: তো এগুলো জাতের মধ্যে কৃষক ভাইদের হাতে এসে পড়েছে IR 36, যা সরকার তরফ থেকে দেওয়া হয়ে গেছে। আমি মনে করি এই জাতটাই বোধহয় বেশি করবে এই বছর, যেহেতু গত বছর ফ্লাডের বন্যার কারণে অনেক কৃষি ভাইরা করতে পারেননি এবং যারা করেছেন তাদের জন্য ধান নষ্ট হয়ে গেছে। তার জন্য বিশেষ করে আমি কৃষক ভাইদের বলবো যে কৃষ্ণা ধানটা এবং কাবেরী ধানটা তারা যেন করে।
2: আচ্ছা, মানে ভালো জাত,
1: ভালো জাত
2: মানে
1: এই অঞ্চলের জন্য এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে।
2: বীজের পরিমাণ আর বীজ শোধনের ব্যাপারে যদি একটু,
1: হ্যাঁ, এখন বীজের পরিমাণ সাধারণত আমরা 1 বিঘা 6 কিলোগ্রাম বীজ দিই।
2: আচ্ছা,
1: কিন্তু বীজ বোনার আগে বীজ শোধন করতে হবে। বীজ শোধন করতে হলে তাদের এন্ডোফিল AN 45 অথবা ক্যাপটাপ, আবার যদি কোনো কৃষক ক্যাপটাপ না পায় তাহলে ফলটাপও দিতে পারে, কিন্তু দিতে হলে তাদের প্রয়োজন কতটুকু কি মাপে দিতে হবে তার জন্য ওরা প্রথমে 2.5 গ্রাম হারে, অর্থাৎ 2.5 গ্রাম মানে 1 চামচে 1/2 চামচ নিতে হবে এগুলো, যেগুলো বললাম নিতে হবে। অথবা আবার যদি না পায় তাও আমি বেবিস্টিনও বলবো, বেবিস্টিনও নিতে পারে ওরা।
2: আচ্ছা,
1: বেবিস্টিনে কিভাবে ওরা 1 গ্রাম প্রতি হারে, প্রতি কেজিতে 1 গ্রাম হিসাবে মিশ্রণ করতে হবে। সাধারণত বেবিস্টিনটা ইউজ করা যায় যদি কোনো জল ব্যবহার করতে কোনো কৃষক ভাই না চায়, তাহলে 1 গ্রাম হারে ওরা বীজের মধ্যে মিক্স করে, অর্থাৎ
2: প্রতি লিটার জলে 1 কিলোগ্রাম হারে বীজ,
1: না বীজ দিতে হবে।
2: ঠিক আছে,
1: সেই দ্রবণে 1/2 ঘন্টা রাখতে হবে
2: বীজগুলোকে,
1: হ্যাঁ বীজগুলোকে 1/2 ঘন্টা তার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এবং তাতে কি হয় খরচাটা অনেক কম পড়বে।
2: আচ্ছা, মানে বীজ শোধনের ব্যাপারে যেটা বলছেন আপনি, আর বীজ তলিতে প্রস্তুত করবেন কিভাবে?
1: বীজ তলিতে প্রস্তুতের জন্য প্রথম মাটি খুব ভালো করে কাদা করে 8 মিটার দীর্ঘ এবং 1.25 মিটার প্রস্ত একখানা পরিমিত বীজতলি তৈরি করতে হবে। এ ধরনের একটি বীজতলিতে 600 গ্রাম বীজের প্রয়োজন, অর্থাৎ 10 বর্গমিটারে 600 গ্রামের প্রয়োজন। এ ধরনের প্রতিটি পরিমিত বীজতলিতে প্রয়োগ করতে হবে, তাতে 20-30 কেজি পচন সার তাতে দিতে হবে, এবং 80 গ্রাম ইউরিয়া এবং 80 গ্রাম এবং 40 গ্রাম মিরোটপ পটাশ দিতে হবে সার। দুটি বীজতলির মাঝে আবার ব্যবধান রাখা প্রয়োজন, ব্যবধান মানে নালা বানাতে হবে, এই নালাটা হতে হবে 12 ইঞ্চি করে। আর যদি বীজতলি বানায় তাতে অল্প উঁচু করে দিতে হয়, যাতে

0: পরিচর্যার সুবিধাটা,
1: পরিচর্যার সুবিধাটা হয়।
0: আর যেটা বলছেন আপনারা দৈর্ঘ্য প্রস্থে একটু ছোট করতে হয় যাতে দুদিক থেকে,
1: হ্যাঁ কথা হচ্ছে আমি এই যেটা দিলাম আমরা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ আমি দিলাম এটা 10 বর্গ মিটার প্রস্থতে, তাতে যে কোনো মাপ হয়, লম্বায় হতে পারে আরো কম ব্যাস হতে পারে, কিন্তু তার পরিমাণটা হতে হবে 10 বর্গ মিটার।
0: আচ্ছা, আর একটু উঁচু বলছেন
1: আপনি, এটা উঁচু হতে হবে, উঁচু হলে অনেকগুলো সুবিধা হয়,
0: জল জমে না,
1: জলটা জমবে না, জলটা চলে যাবে এবং বীজটা নষ্ট হবে না। বীজতলিতে শস্য রক্ষার জন্য আমরা সাধারণত কৃষক বাড়িতে বলে থাকি বীজ লাগানোর পর 7 দিন পর দিতে পারে, বা বীজ লাগানোর আগেও দিতে পারে। কি দিতে হয় তার হঠাৎ হচ্ছে ফুরাডন, এখানে ফুরাডন দিতে পারে, ফুরাডন হচ্ছে 3G যাকে বলে বাজারে, তাকে 3G করে ধরা হয়, 3 গ্রাম প্রতি বর্গ মিটার দিতে হবে। আর যদি কোন কৃষক ভাই ভুলে যান যে আমি দিতে পারলাম না ফুরাডন, তারপরে কি করব, তো পরে দিতে হলে বীজতলির থেকে যখন মূল জায়গা যখন ওরা চারাতে নিয়ে যাবে তার 7 দিন আগে একই হারে, অর্থাৎ 3 গ্রাম প্রতি বর্গ মিটারে চিঠি দিতে হবে। তাতে কি হয় মূল ক্ষেতে আর 1 মাস মধ্যে আর কোন পোকার আক্রমণ হবে না। আমি এই সময়টা এতটুকু বলতে চাচ্ছি যে এই সময়টা কিন্তু 1 মাসের জন্য এটা প্রয়োজন কৃষক ভাইদের। তারপর যাতে যেগুলো আপনার আউশ ধানে কি করতে হবে কি না, তাই এই মুহূর্তে আমি মনে হয় না কৃষক ভাই মনে রাখতে পারবেন, কারণ 1 মাস অবধি ওরা এই এই কাজের জন্য ওরা ব্যস্ত থাকবেন, 1 মাস পর গিয়ে তারপর ওনারা অন্য যেমন মূল জায়গাতে যখন ওরা নিয়ে যাবেন তখন সার প্রয়োগ করবেন, তারপর পরের সময় অনেক কোন সময় করে বলা যাবে।
0: আচ্ছা, কিন্তু নিয়মিত অবস্থান নিয়ে একটু আমরা আলোচনা করলাম, অর্থাৎ এই সময় নিয়মিত অবস্থানের কি করণীয় সেটা তো, এবারে আমরা গ্রীষ্মকালীন শাকসবজি নিয়ে একটু আলোচনা করতে পারি।
1: দেখুন গ্রীষ্মকালীন শাকসবজিতে অনেক কিছুই এখন সেই সময়টা, যেমন এখন ভেন্ডি চাষ, শশা এবং ঝিঙ্গার চাষ এই সময়টা খুব বেশি হয়, তাই এসব নিয়েই কিছুটা আলোচনা আমি করছি এখন।
0: আচ্ছা,
1: তার মধ্যে হচ্ছে ভেন্ডি চাষ, ধরুন ভালো জাতগুলো হচ্ছে পুষা শ্রাবণী, আর্কানামিকা, তারপর হচ্ছে পরবানি, ক্রান্তি, এবং সংকর জাতের মধ্যে রয়েছে বিজয়, বিশাল এবং বর্ষা। এগুলো সাধারণত আমাদের শিলচরই পাওয়া যায়, ভেন্ডি যেগুলো জাতগুলো বলছি পুষা শ্রাবণী পাওয়া যায়, দোকানি সব দোকানি প্রায় পাওয়া যায়। এখন কথা হচ্ছে বিঘা প্রতি এগুলো আবার হারটা কি হবে, বিঘা প্রতি হারের হচ্ছে 1 থেকে 1.5 কেজি কিলোগ্রাম বীজে প্রতি বিঘাতে প্রয়োগ করতে হবে, এবং 10 থেকে 50 কুইন্টাল পচন সার ব্যবহার করতে হবে। তাছাড়া পচন সারের সাথে কিন্তু অন্য সার, যেমন আমরা কেমিক্যাল সার দিতে হবে, তা হচ্ছে রাসায়নিক সার, তা হচ্ছে 14 কিলোগ্রাম ইউরিয়া, 44 কিলোগ্রাম অ্যামোনিয়াম সুপারফসফেট এবং 11 কিলোগ্রাম মিউরেটক পটাশ সার প্রয়োগ করতে হবে। এখন ভেন্ডির এই বললাম জাত এবং পচন সার প্রয়োগের কথাটা, এখন হাসি আমি শশা চাষের কথা। শশার মধ্যে হচ্ছে ভালো জাত হচ্ছে চাইনিজ গ্রিন, পূজা সংযোগ এবং পঞ্চেতি। প্রতি বিঘার জন্য প্রয়োজন হবে 500 গ্রাম বীজের, এবং প্রতি বিঘা সার প্রয়োগ করতে হবে।
0: যেটা শস্যের ভালো জাত বলছেন আপনি, চাইনিজ গ্রিন, পূজা সংযোগ আর পঞ্চেতি,
1: পঞ্চেতি, এইগুলো জাতগুলো তাও পাওয়া যায় শিলচরে। এবং প্রতি বিঘার জন্য বললাম যে 500 গ্রাম বীজের প্রয়োজন, এবং তাতে সারের প্রয়োজন কিভাবে, তাতে পচন সারও দিতে হবে 30 কুইন্টাল, এবং ইউরিয়া দিতে হবে 15 কিলোগ্রাম, অ্যামোনিয়াম সুপার ফসফেট 35 কিলোগ্রাম, এবং মিউরেটক পটাশ 70 কিলোগ্রাম। প্রত্যেকটি বললাম কিন্তু আমি সে বিঘা প্রতি সারের মাত্রাটা। এখন আসুন ঝিঙ্গা, ঝিঙ্গার কিভাবে ভালো জাত হচ্ছে পুষা, তারপর হচ্ছে স্থানীয় উন্নত জাত, এবং তাছাড়া হচ্ছে আরেকটা এখানে আমাদের নতুন এসছে, তা হচ্ছে নাসুদুর। নাসুদুরটা এখানে অ্যাকচুয়ালি নতুন এসছে, তাতে হয়তো কৃষক ভাইয়ের হাতে পৌঁছেনি, তা কিন্তু আমি বলে দিলাম অনেক কৃষক যারা জানেন না তাই সেই জাতটাও করতে পারেন। এবং বিঘা প্রতি একইভাবে এটা হচ্ছে 500 গ্রাম বীজ লাগবে, বিঘা সারের পরিমাণও একইভাবে 10 থেকে 15 কুইন্টাল সার লাগবে, কিন্তু তাতে ইউরিয়া লাগবে 6 কিলোগ্রাম, ইউরিয়াটা অল্প কম লাগে, এবং অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে 25 কিলোগ্রাম, অ্যামোনিয়াটা পটাশ হচ্ছে 7 কিলোগ্রাম। ইয়ে হচ্ছে ঝিঙ্গা, আপনি বললেন।

0: ঝিঙে চাষের কথা, এখন আসুন তিতকেরালা, যা তিতাকেরা করালা বলি আমরা, তাতে আর হচ্ছে অনেকগুলো জাত, মনসুন মনার্ক, গ্রিন মনসুন, কম্বাটুর লং, এগুলো ভালো জাত। বিশেষ করে কম্বাটুর লং যে এই জাতটা আমাদের এখানে বিশেষ করে বাজারে পাওয়া যায়, এবং আজকাল ওই জাতির বেশি দেখা যায় খুব চাহিদা। তাতে বীজের পরিমাণ হচ্ছে 600 গ্রাম, এবং তার দূরত্ব হবে 1.5 থেকে 1.5 মিটার, অর্থাৎ গাছ থেকে গাছ এবং শাড়ির থেকে শাড়ির
1: দূরত্বটা একই।
0: তাতে আপনার পচন সারের যেগুলো বলছিলাম, অন্যগুলো আগে বললাম অনেক, তার মাত্রা অনেক বেশি, কিন্তু তিতকেরালার মাত্রা হচ্ছে 2 কুইন্টাল পচন সার, এবং ইউরিয়া হবে 11 কুইন্টাল,
1: এবং
0: 11 কিলোগ্রাম। তারপর সুপার ফসফেট, যাকে আমরা বলি সিঙ্গল সুপার ফসফেট, তা হচ্ছে 25 কিলোগ্রাম, এবং মিউরেট অফ পটাশ হচ্ছে 7 কিলোগ্রাম। এবার আসুন মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার মধ্যে হচ্ছে ভালো জাত হচ্ছে আরকা সূর্যমুখী, আরকা চন্দন, এবং স্থানীয় ভালো জাত আছে অনেকগুলো, তাও করা যায়। এখন এগুলো জাত ছাড়াও আপনার দেখুন অন্যগুলো বললাম আমরা, কুমড়ো জাতের আপনার কিছু সব করতে গেলে আজকাল কুমড়ো জাত অনেক বেশি হচ্ছে বাজারে আসছে, কিন্তু এই কুমড়ো জাত করতে গেলে কিছু আমি সাবধানতার কথা বলবো। সে সাবধানতা হচ্ছে প্রথমেই যে জাত যে লাগাবে কুমড়ো, সে যেন আইলটা যেন খুব উঁচু আইল বানায়।
1: আচ্ছা,
0: এবং আইলটা শুধু করবে না, তাতে হচ্ছে একটা বড় গর্ত হবে, যাকে আমরা ইংরেজিতে পিট বলি, এবং সেই একটা বড় গর্ত করতে হবে। তার মাপটা হবে 60 সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য হবে 60, প্রস্থে হবে 60, এবং তার যেটা গর্ত করবে তার কতটুকু নিচে পর্যন্ত গর্ত করতে হবে তা হচ্ছে 45 সেন্টিমিটার। কিন্তু শুধু গর্ত করে আবার তা পূরণ করতে হবে, কি দিয়ে পূরণ করতে হবে, তাতে হচ্ছে সেগুলো তো মাটি দিতে হবে, পচন সার দিতে হবে, এবং শেষ চাষের সময় অর্থাৎ ব্যাসেল ডোজ হিসাবে প্রথমেই 40 থেকে 50 গ্রাম ইউরিয়া, এবং একই হারে সিঙ্গল সুপার ফসফেট, অর্থাৎ একই হার, মানে আগে যেমন বললাম ইউরিয়া সার দিতে হবে 40 থেকে 50 গ্রাম, একইভাবে সুপার ফসফেটে 40 থেকে 50 গ্রাম সুপার ফসফেট দিতে হবে, এবং 40 থেকে 80 গ্রাম মিউরেট অফ পটাশ। আবার দেখুন আপনার তাতে শুধু লাগানোর পর, তারপর আপনার পিটটা হলো, পিটটা হওয়ার পর তারপর কিছুদিন পর হয়তো গাছটা বেরিয়ে আসবে, কিন্তু বেরিয়ে আসার সাথে সাথে তাতে কোনো গাছটা বেয়ে যায় উপর দিকে, তার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে, লতানো গাছ, তার জন্য একটা সাধারণত ছোট মাচাং বা কোনো কাঠি একটা লাগিয়ে তাতে দিয়ে দিতে হয় সাপোর্টের জন্য। এখন আসুন অন্যগুলো, যেমন শশা, ঝিঙ্গা এবং মিষ্টি কুমড়ো ছাড়াও কিছু কখনো কখনো কি দেখা যায় তাতে স্ত্রী ফুলের সংখ্যা কম থাকে, তো তাহলে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য সাধারণত একটা হরমোন ব্যবহার হয়, যা বাজারে আমরা এটাই নামে বলে জানি NAA। এই হরমোনটা ব্যবহার করতে হয়, এই হরমোনটা 100 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে। যদি সেই হরমোনটা পাওয়া না যায় তাহলে এরিথ্রাইল 25 গ্রাম প্রতি লিটার ওইটা আপনার দিতে হবে জলের মধ্যে মিক্স করে। এটা আমরা সাধারণত যেমন 100 গ্রাম যদি জল নেই এখানে 1 লিটারে, তা বানাবার জন্য কৃষক ভাইরা তাতে 100 গ্রাম বা 1 লিটার জল মিশ্রণ করে, আবার 10 লিটার জলের মধ্যে আবার এই একই মিশ্রণটা 10 লিটার জলের মধ্যে করতে হবে, তাদের যেটা মাত্রা আছে সেটা কমে যাবে অটোমেটিক্যালি, এবং সেই যে জলটা ব্যবহার করবে অর্থাৎ মিশ্রণটা তাতে এটার ফল হবে। যদি কোনো কৃষক ভাই 100 গ্রাম নিয়ে প্রতি লিটারে মিশ্রণ করে তাতে স্প্রে করে তাহলে তার এত ফলনটা পাবে না, অর্থাৎ আমি বলতে চাইছি 100 গ্রাম যেটা মিশ্রণ হবে 1 লিটার জলের মধ্যে সেই মিশ্রণটা আবার 10 লিটার জলের মধ্যে পূরণ করতে হবে। তারপর হচ্ছে সেই কোন সময়টা দেবেন সেটা স্প্রে করবেন, তা হচ্ছে যখন গাছের পাতা 2 থেকে 4টা পাতা আসবে তখন এইগুলোকে স্প্রে করতে হবে মিশ্রণটা, তখন এটা দেখবেন স্প্রে করার সাথে সাথে যেগুলো ফ্যামিল অর্থাৎ স্ত্রী ফুল তার সংখ্যা বেড়ে যাবে। এখন সাধারণত এটা দেখা যায় আপনার, আমরা ওটাকে বলি কুকুরবিট ফ্যামিলি, অর্থাৎ যেমন আপনার ধরুন পটল, কারকোল বা ঝিঙ্গা, এইগুলোতে আপনার সাধারণত স্ত্রী এবং পুরুষের কম হয়। আমরা সাধারণত এটা আপনার কয় যেমন কোনো আপনার

0: ফলের গাছে যেমন আপনার কি আমরা বলি পেঁপে, পেঁপে গাছও সেই একই অবস্থা হয়, তো তাতে একইভাবে লোক ব্যবহার করে। এবং তাতে স্ত্রী পুরুষ গাছের যেটা রেশিও হতে হয়, কতটা স্ত্রী হবে এবং কতটা পুরুষ হবে, তাতে হচ্ছে নিয়ম হচ্ছে 10টা ফুলের সাথে একটা স্ত্রী আপনার পুরুষ গাছ প্রয়োজন হয়। তাই সেই ভেবেই লক, যেমন পুরুষ যদি বেশি হয়ে যায় তা কেটে ফেলে দেওয়া বা পুরুষ গাছের ফুলটা ছিঁড়ে ফেলে দেওয়া। এবং কোন জাতীয় ফসলের হচ্ছে কিছু শস্য রক্ষা করতে হবে, যেগুলো আগে বললাম পোকা থাকতে পারে, তাতে প্রথম হচ্ছে যেমন ফ্রুট ফ্লাই, যাকে হচ্ছে ফলের ছিদ্র করে, অনেকগুলো নাম আছে, আমি এগুলো নাম কৃষক ভাইদের বলতে চাই না, যে কোনো গাছের আপনার পোকা হতে পারে, তার জন্য ওরা ব্যবহার করতে হবে মেলাথিয়ান। মেলাথিয়ান হচ্ছে 2 আপনার মিলিলিটার প্রতি লিটার জলে মিক্স করে,
1: 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে
0: মিশিয়ে দিতে হবে, এবং তার সাথে শতকরা 1 ভাগ গুড়,
1: আচ্ছা
0: গুড় ব্যবহার করতে হবে। গুড়টা দিলে কি হয় সাধারণত,
1: স্বাদে,
0: হ্যাঁ স্বাদ শুধু, হ্যাঁ স্বাদে।

0: যে কোনো গাছের আপনার পোকা হতে পারে, তার জন্য আমরা ব্যবহার করতে হবে মেলাথিয়ান। মেলাথিয়ান হচ্ছে 2 আপনার মিলিলিটার প্রতি লিটার জলে মিক্স করে,
1: 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে
0: মিশিয়ে দিতে হবে, এবং তার সাথে শতকরা 1 ভাগ গুড়,
1: আচ্ছা
0: গুড় ব্যবহার করতে হবে। গুড়টা দিলে কি হয় সাধারণত,
1: স্বাদে,
0: হ্যাঁ স্বাদ শুধু, হ্যাঁ স্বাদে, তাতে কি হবে অন্য পোকাগুলো আসবে এই স্বাদটা পেয়ে, আর এসে সেই যারা ওষুধ দেওয়া আছে খায়, খেয়ে মারা যাবে। তারপর দেখুন আছেন কার্টন, কার্টন হচ্ছে কি, লাগানোর সাথে সাথে গাছটা কেটে ফেলে, এটা সাধারণত রাত্রিবেলা ওরা বেরিয়ে আসে মাটির নিচ দিক থেকে, বেরিয়ে গাছটাকে কেটে আবার দিনের বেলা ওরা আবার নিচে চলে যায় মাটির নিচে। তো এগুলোতে কি হয়, কৃষক বাড়িতে বলছি আমি মেলাথিয়ান 5% ডাস্ট ওইটা ছিটিয়ে দিতে হয়, তা হচ্ছে 50 থেকে 100 গ্রাম প্রতি বিঘাতে আপনার প্রতি লিটারে মিশ্রণ করতে হবে, করে স্প্রে করতে হবে মাটির মধ্যে। স্প্রে করলে যেগুলো কার্টন থাকে ওগুলো মারা পড়ে। আরেকটা হচ্ছে মাইট, মাইটটা হচ্ছে কি হয় ওইটা হচ্ছে একইভাবে মাইটগুলো পাতার মধ্যে হয় যে ছোটো ছোটো পাতা, পাতার নিচের দিকেই হয় সেগুলো, তাতে আপনার পাতাকে কুকড়িয়ে মানে একটাকে ইয়ে কুকড়িয়ে দিয়ে আবার গাছটা আস্তে আস্তে মরে যায়, হলুদ হয়ে মরে যায়। এইগুলো পোকার জন্য আপনার কেরাথিন 5 গ্রাম প্রতি লিটার জলে মিশ্রণ করতে হবে, আর যদি কেউ না পায় ক্যালথিন, ক্যালথিন বলে বাজারে পাওয়া যায়, তা 1 মিলিলিটার প্রতি লিটার জলে নিয়ে গাছের পেছনে পাতার পেছনে স্প্রে করতে হয়। আরেকটা হচ্ছে আপনার গাছ পচে যায়, যাকে আমরা ফিউজেরিয়াম রুট রট বলি, গাছ লাগানোর সাথে কিছুদিন পরেই এটা দেখে যেমন পচে গেছে, তার জন্য কি হবে লাগানোর আগেই বীজটাকে শোধন করতে হবে। সেই বীজটাকে শোধন করার জন্য ক্যাপটা 5 গ্রাম করে প্রতি কেজি আপনার বীজের সাথে মিশ্রণ করতে হবে, মিশ্রণ করে তা আপনার 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে, রেখে তারপর ওটাকে লাগাতে হবে। আরেকটা আপনার এটা ওটাকে আমরা বলি অ্যানথ্রাকনোজ, অ্যানথ্রাকনোজ হচ্ছে এক ধরনের আপনার এটা ফাঙ্গাল জাতীয় আপনার রোগ, তাতেও আপনার একই একইভাবে আপনার সাদা হয়ে যায় গাছের পাতার মধ্যে, একটা দাগ পড়ে যায় ডগার মধ্যে না হলে গাছের পাতার মধ্যে, সাধারণত কৃষক দেখলেই চিনতে পারবেন, সমস্ত লাকুমড়ো গাছের মধ্যে দেখবেন সাদা সাদা দাগ,
1: সাদা সাদা হয়ে যায় পাতাগুলো,
0: এই পাতাগুলো। তো এইটাকে কন্ট্রোল করার জন্য সাধারণত আমরা ডাইথেনাম Z78 2 গ্রাম করে প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে, বা কুমান এল ওটা হচ্ছে 3 গ্রাম করে প্রতি লিটার জলে ব্যবহার করতে হয়।
1: আচ্ছা
0: এখন এখন আমি যে এইগুলো বললাম শাকসবজির কথাগুলো,
1: ডাল জাতীয়,
0: এখন আমি আসছি ডাল জাতীয়। এখন গ্রীষ্মকালে অনেক ডাল, অনেক কিছু ডালের মধ্যে বিশেষ করে মুগ ডাল, মুগ ডাল আছে। এখন মুগ ডালের কথার মধ্যে প্রথমে জাত বলবো, যেমন T44, T44 বা কপার গাও, এবং আছে K851, ML56, এবং আমাদের আসাম ইউনিভার্সিটি থেকে বের করেছে একটা, আমাদের আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি AU বলে 34,
1: AU 34। আচ্ছা
0: এগুলো দেখুন, মুগ ডাল সাধারণত 60 থেকে 70 দিন লাগে হতে, এবং এগুলো সাধারণত নদীর, আমাদের এখানে এত অঞ্চলে নদী যেখানে জল আছে নদীর পাড়ই করে ওরা, কিন্তু এখানে এত আপনার জল নিষ্কাশনের হয়তো দরকারে পড়ে না, কিন্তু অটোমেটিক্যালি জল নিষ্কাশনের কোনো দরকার নেই, কিন্তু যেখানে যারা করে না নদীর পাশে তাদের জল নিষ্কাশনের দরকার প্রয়োজন আছে, কিন্তু সাধারণত এটা হয়ে থাকে দোআঁশ মাটিতেই।
1: আচ্ছা
0: জমির দুধ থেকে 3 বার চাষ করে দিয়ে দিতে হয়, এবং সেই জমিতে মাত্রা মতো সার প্রয়োগ করতে হয়। আর মাত্রা মতো কিসের জন্য বললাম, এটা যেমন আমি ধান কাছে বা অন্য গণগায়ন যেমন বললাম শাকসবজিতে যে সারের পরিমাণ বললাম, এই পরিমাণটা এখানে আমি ঠিক বলতে চাই না কিসের জন্য, এটা যে দোআঁশ মাটিতে করবে এবং ওটা হচ্ছে কিছু আপনার সেন্সিটিভ, যেগুলো সারের কথা বলবো আমি এগুলো সেন্সিটিভ, তার জন্য ওরা মাটি পরীক্ষা করেই ব্যবহার করলে খুবই ভালো হয় আপনার, তার জন্য বিঘা প্রতি যেটা সারের মাত্রা সেই মাত্রাটা ওরা পরীক্ষা করে করুক।
1: আচ্ছা
0: কিন্তু যদি আবার কেউ যদি রাইজোবিয়াম কালচার পেয়ে থাকে, আমাদের একটা অন্য আছে, তারা ব্যবহার করতে পারে, তাই রাইজোবিয়াম কালচারের সাথে ইউরিয়া 3 কিলোগ্রাম এবং সুপার ফসফেট আপনার 30 কিলোগ্রাম, এটা বিঘা প্রতি। আর যদি রাইজোবিয়াম ছাড়া যদি কি করে, কিন্তু তাদের দেখতে হবে মাত্রা খুবই কম দিতে হবে, তা হচ্ছে 4 কিলোগ্রাম আপনার ইউরিয়া এবং সুপার ফসফেট 30 কিলোগ্রাম, কিন্তু এখন আমি আবার বলছি ওরা যেন মাটি পরীক্ষা করেই

এটা ব্যবহার করে, এবং কোনো কোনো কৃষক ভাই আছেন এইগুলো না পেলে ডিএপি ব্যবহার করেন, তারা যেন ডিএপি সার রাইজোবিয়াম ছাড়া প্রতি বিঘাতে কেবল 10 কিলোগ্রাম ডিএপি ব্যবহার করতে পারেন। এবং সে দেখুন, এইগুলো বললাম আপনার সারের পরিমাণ, এখন বীজের পরিমাণ এবং তার দূরত্বটা বলে দিই। যদি কেউ ছিটিয়ে বুনে তাহলে 3 কিলোগ্রাম হবে প্রত্যেক সারিতে, এবং সারিতে বুনলে তাতে দিতে হবে 2 থেকে 2.5 কিলোগ্রাম। এবং সারিতে বুনলে দূরত্ব হবে 30 থেকে 10 সেন্টিমিটার। তো দূরত্বটাই আমি, সেই দূরত্বই সাধারণত এখানে লাগানো হয়।

0: অনুষ্ঠানে এতক্ষণ নিয়মিত আয়ুষ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ এ নিয়ে শুনলেন আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করলেন ডক্টর রবিজিৎ দত্ত চৌধুরী। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে জলবায়ু পরিবর্তন ও দুগ্ধ উৎপাদনে বিরূপ প্রভাব এ নিয়ে বলছেন ডাক্তার অখিল চন্দ্র চৌধুরী।
1: বিগত কয়েক দশক ধরে পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে। জলবায়ুর এই অস্বাভাবিক পরিবর্তন বা ইংরাজি ভাষায় তাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। তা পরিবেশ বিশেষজ্ঞ তথা সকল সচেতন মানুষের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু বলতে তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহ, তেজস্ক্রিয়তা ও বৃষ্টিপাতের পরিমাণ বোঝায়। তাই জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ বৃষ্টিপাতের পরিমাণেও তারতম্য পরিলক্ষিত হচ্ছে। শিল্পায়নের ফলে নির্গত হচ্ছে কল কারখানা থেকে অনেক ধরনের ক্ষতিকারক গ্যাস, যা বাতাসে মিশে উষ্ণতাকে ক্রমাগত বাড়িয়ে চলেছে। একেই আমরা বলি গ্রিন হাউস গ্যাস এফেক্ট। শুধু তাই নয়, ব্যাপকভাবে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে নানা ধরনের রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি, যা জলবায়ু পরিবর্তনের একটি পরোক্ষ কারণ। এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে পৃথিবীর জীবকুলের উপর। গবাদি পশু নিঃসন্দেহে এই কুপ্রভাব থেকে মুক্ত নয়। গবাদি পশুর কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে এবং সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুগ্ধ উৎপাদন। জলবায়ু পরিবর্তনের এই নেতিবাচক প্রভাব নিয়ে আমরা আলোচনা সীমাবদ্ধ এখানে। জলবায়ু পরিবর্তন বা উষ্ণতা বৃদ্ধির ফলে গবাদি পশুর খাদ্য গ্রহণের পরিমাণ স্বাভাবিকভাবে কমে যায়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, দুধের উৎপাদন তাই কমে যায়, প্রজনন ক্ষমতাও হ্রাস পায়। দিনের পর দিন কোন গাভী গর্ভবতী না হয়ে থাকে। পশুপালনের এই ধরনের বকনা বা গাভী বোঝা হয়ে দাঁড়ায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে গরমকালে গো খামারে বকনা বা গাভীর গর্ভসঞ্চারের হার 37% কমে যাওয়া লক্ষ্য করা হয়েছে এই সংক্রান্ত ব্যবসায়। পশু চিকিৎসা বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন যে 1950 সালে ভারতে 15 মিলিয়ন টন দুধের উৎপাদন কমে হবে এই উষ্ণতা বৃদ্ধির কারণে। দুধ দেওয়ার ক্ষমতা সব থেকে কম হবে বর্ণসংকর গাভীর ক্ষেত্রে। এদের দুধের পরিমাণ কমবে 0.6%, মহিষের ক্ষেত্রে তা হবে 0.5%, দেশি গাভীর দুধ কমবে 0.4%। কৃষিক্ষেত্রে ব্যবহৃত বলদের কর্মক্ষমতাও হ্রাস পাবে। শরীরের তাপ বৃদ্ধির ফলে এদের ঘন ঘন বিশ্রামের প্রয়োজন হবে। উষ্ণতা বৃদ্ধির ফলে গবাদি পশুর যে ধরনের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তা শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরে চায়। প্রথমত, দেহের স্বাভাবিক তাপমাত্রা যা হল 101.5 ডিগ্রি ফারেনহাইট, তা বেড়ে 102.5 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করতে পারে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে 10 থেকে 30 বেড়ে 70 থেকে 80 বা তারও বেশি হতে পারে। এদের শক্তির চাহিদা বা এনার্জি রিকোয়ারমেন্ট 20 থেকে 30% বেড়ে যায়।

0: এর অভাবে দুধের উৎপাদন কমে যায়। অত্যধিক গরমের ফলে শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়াম প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, ফলে দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য বিঘ্নিত হয়ে পশু অসুস্থ হয়ে পড়ে। অস্বাভাবিক গরমের ফলে দুধ দেওয়ার ক্ষমতা 10-25% কমে যায়। অত্যধিক গরমের ফলে প্রজনন ক্ষমতা কমে যায়। গর্ভবতী হলে ও গর্ভস্থ বাছুরের দৈহিক গঠনের বৃদ্ধি কম হয় এবং গর্ভপাতের আশঙ্কা থাকে। সদ্যজাত বাছুর দুর্বল থাকে, বাছুর মৃত্যুর হার ও বেড়ে যায়। এখন এর প্রতিকার কি, এ নিয়ে কিছুটা আলোচনা করা যাক। উন্নত ধরনের ঘাস তথা নেপিয়ার গিনি বজরা খাওয়ালে পশু খাদ্যের গুণগত মান বাড়ানো যায় এবং এদের দুধ দেওয়ার ক্ষমতা অক্ষুণ্ণ রাখা যায়। খাদ্যে অধিক স্নেহজাতীয় উপাদান যেমন খৈল ইত্যাদি বাড়িয়ে দুধের উৎপাদন বাড়ানো সম্ভব। খেয়াল রাখতে হবে পশু খাদ্যে এমন হওয়া উচিত যা পশু সহজে হজম করতে পারে। তা করতে পারলে দেহের অভ্যন্তরে অধিক তাপ সৃষ্টি এড়ানো সম্ভব। খাদ্যে প্রোটিনের পরিমাণ এমন হওয়া উচিত যে এই প্রোটিনের সহজেই জলে দ্রবণীয় হয় এবং পাকস্থলীতে সহজেই সংশ্লেষিত হয়। পাকস্থলীর স্বাভাবিক কর্মক্ষমতা সুনিশ্চিত করার জন্য খাদ্যে সোডিয়াম বাইকার্বনেট ও ম্যাগনেসিয়াম অক্সাইড কিঞ্চিত পরিমাণে যোগ করা উচিত। এটা সম্ভব একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত। তাছাড়া পশু খাদ্যের সঠিক উৎপাদন ও পরিমাণ নিকটস্থ পশু হাসপাতালের পশু চিকিৎসকের থেকে জেনে নিয়ে নিতে পারবেন শ্রোতা বন্ধুরা। কুখামারে পশুদের খাদ্য পরিষ্কার গামলায় রেখে দিতে হবে, যাতে পশুরা সুদা অনুভব করলেই উচিত সময়ে ওখান থেকে খেতে পারে। এই খাদ্য টাটকা মুখরোচক ও উন্নত মানের হওয়া উচিত। সঠিক সময়ে খাওয়ার অভ্যাস যাতে এদের হয় সেই দিকে নজর দিতে হবে। যদি দেখা যায় যে পশু এই গামলা থেকে বেছে বেছে খাদ্য গ্রহণ করেছে ও কোন বিশেষ খাদ্য উপাদানকে বর্জন করে চলেছে, তাহলে এর মধ্যে জল বা গুড়ের মিশিয়ে দিতে হবে যাতে খাদ্য উপাদানগুলি এমনভাবে মিশ্রিত হয় যে পশু কোনো উপাদানকে বর্জন করার সুযোগ না পায়। যথেষ্ট পরিমাণ জল পশুর নাগালের মধ্যে রাখতে হবে যাতে তৃষ্ণার্ত হলে পশু জল পান করতে পারে। জল বিশুদ্ধ দূষণমুক্ত হওয়া চাই। প্রত্যেকবার দুধ দোয়ানোর পরে গাভীকে জল পান করানো উচিত। অত্যধিক গরমে পশুর জলের চাহিদা 20-50% বেড়ে যায়, তা আমাদের মনে রাখা উচিত। পশুর বাসস্থান এমন হওয়া উচিত যা তার স্বাস্থ্যের অনুকূল হয়। এই বাসস্থানে আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে সেইভাবেই বাসস্থান বানানো উচিত।
1: অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও দুগ্ধ উৎপাদনে বিরূপ প্রভাব, এ নিয়ে বললেন ডাক্তার অখিল চন্দ্র চৌধুরী। বন্ধুরা, এই সঙ্গেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারে শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি।

এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা, আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন তাল ছবি থেকে অনুরাধা শ্রীরাম, সোনু নিগম এবং এ আর রহমানের কণ্ঠে।

সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের দ্বৈতকণ্ঠে গানটি শুনলেন বর্ডার ছবি থেকে। এবারের গানটি শুনবেন মেরে জীবন সাথী ছবি থেকে সোনু নিগম এবং সাধনা সরগমের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের প্রচারিত আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থ প্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন ও ইনকিউবেশনের কেন্দ্রের উদ্বোধন করেছেন।

কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতে সফল হয়েছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে 23 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় নেদারল্যান্ডস থেকে সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর বিমান সুইডেনের আকাশসীমায় প্রবেশ করলে সুইডিশ গ্রিপেন যুদ্ধ জেট বিমানগুলি পাহারা দিয়ে নিয়ে আসে। গোথেনবার্গ বিমানবন্দরে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ কিস্টারসন শ্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানান। দুদিনের সুইডেন সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। উভয়পক্ষ বাণিজ্যিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কের নতুন নতুন পন্থা পদ্ধতি খুঁজে দেখবেন বলে মনে করা হচ্ছে। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেবেন। এই ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি ইউরোপের এক অগ্রণী বাণিজ্য ফোরাম। এর আগে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের হেগ থেকে সুইডেনের অভিমুখে রওনা হন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন শ্রী মোদীকে বিমানবন্দরে এসে বিদায় সম্ভাষণ জানান। নেদারল্যান্ডসে দুদিনের সফরে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারত ও নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এই আলোচনার সময় দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয়। পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে গত এক দশকে ভারত ও নেদারল্যান্ডসের সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি নেদারল্যান্ডসকে ভারতের অন্যতম প্রধান ইউরোপীয় অংশীদার হিসেবেও অভিহিত করেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও তিনি বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এদিকে ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা এই জাহাজটিতে 14 জন নাবিককেই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করার পর থেকে ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডমিনিকার
কালিনাগার সম্প্রদায়।

0: সম্প্রদায়কে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তিনি কালিনাগো অঞ্চল পরিদর্শন করেছেন, যা ডমিনিকার আদিবাসী কালিনাগো সম্প্রদায়ের আবাসস্থল। তিনি উল্লেখ করেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা প্রকল্পের ওপর ভিত্তি করে ভারত ডমিনিকার সঙ্গে তার মৈত্রী সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাশিয়া জানিয়েছে, গত এক বছরের বেশি সময়ের মধ্যে মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। মস্কোর কাছে খিমকি এলাকায় একটি ড্রোনের হামলায় এক মহিলা প্রাণ হারান। অন্যদিকে পোগোরেলিক গ্রামে একটি নির্মাণস্থলে ড্রোনের হামলায় দুজনের মৃত্যু হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের অন্ধকারে চালানো এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এই ভাইরাসে এখনও 300 বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে, এর মধ্যে 88 জন প্রাণ হারিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমন্বয় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনার এবং উদ্বোধন ও ইনকিউবেশন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোগীদের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তিনি বলেন, এনআইডির মতন প্রতিষ্ঠান দেশের যুবদের সামনে উদ্ভাবন ও পেশার উন্নতি সাধন করতে সাহায্য করে চলেছে।
1: এনআইডি এক প্রকার সে রচনাত্মকতা, রচনাত্মকতা কে আধার পর ইনোভেশন ওর উদ্যমিতা, এ তিনো কো জোড়নে ওয়ালা এক সংস্থান। জব এনআইডি কি স্থাপনা হুই হো তব মুঝে লাগতা হ্যায় কি ইসকে উদ্দেশ্য কো বহুত আচ্ছে তরিকে সে সোচা হো।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি মাসের 25 তারিখে 2026 সালে পদ্ম সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শ্রীমতী মুর্মু পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। এবছর সরকার মোট 131 জনকে পদ্ম সম্মানে প্রদানের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারত এখন একদিনে 256.4 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা সফলভাবে মেটাতে সক্ষম হয়েছে। একটি বেসরকারি ইংরাজি দৈনিকের সঙ্গে আলাপচারিতায় শ্রী যোশী জানান, বিদ্যুতের চাহিদার প্রায় 33% পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে মেটানো হয়েছে। তিনি বলেন, ভারতের বিদ্যুৎ পরিকাঠামো এখন আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসেবে এবার আইপিএল এর প্লে অফে পৌঁছেছে। ধরমশালায় আজ আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরু 20 ওভারে 4 উইকেটে 222 রান তোলে। জবাবে ব্যাট করতে নেবে পাঞ্জাব 20 ওভারের শেষে 8 উইকেটে 199 রান তুলতে সমর্থ হয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আজ সন্ধ্যায় সুইডেনের গোথেনবার্গে গিয়ে পৌঁছেছেন। নেদারল্যান্ডসে 2 দিনের সফরে শ্রী মোদী সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

আগামী 25 মে 2026 বর্ষের পদ্ম পুরস্কার প্রদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 31 মে আকাশবাণীর মাধ্যমে প্রচারিত নিয়মিত মন কি বাত অনুষ্ঠান। বন্যার পূর্বাভাস এবং বন্যার ফলে হওয়া ক্ষতি হ্রাস করার পরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। এবং আগামী 21 মে থেকে ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশন। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 25 মে 2026 বর্ষের পদ্ম পুরস্কারসমূহ প্রদান করবেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্র পরিক্রমা মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে ইতিমধ্যে নাম ঘোষণা করা ব্যক্তিদের রাষ্ট্রপতি পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। উল্লেখ্য, 2026 বর্ষের জন্য কেন্দ্র সরকার 131 জন ব্যক্তিকে পদ্ম পুরস্কারের জন্য নির্বাচিত করেছিল। এর মধ্যে 5 জনকে পদ্মবিভূষণ, 13 জনকে পদ্মভূষণ এবং 113 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রাপকদের মধ্যে 19 জন মহিলা রয়েছেন। অন্যদিকে 16 জন ব্যক্তিকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে। 1954 সাল থেকে এ পর্যন্ত প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের দিন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে আকাশবাণীর মাধ্যমে প্রচারিত নিয়মিত মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে অনুষ্ঠানটির 134তম পর্ব। জনসাধারণ এই অনুষ্ঠানের জন্য টোল ফ্রি নম্বর 1-800-11-7800-তে ফোন করে তাদের মনের ভাব ব্যক্ত করা সহ পরামর্শ প্রদান করতে পারবেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ মুক্ত মঞ্চের মাধ্যমেও মতামত বা পরামর্শ প্রদান করতে পারবেন। জনসাধারণ 1922-তে মিস কল দিয়ে প্রাপ্ত SMS এ উল্লেখ থাকা লিঙ্কে ক্লিক করেও প্রধানমন্ত্রীর কাছে প্রত্যক্ষভাবে পরামর্শ দিতে পারবেন। মন কি বাতের এই পর্বের জন্য 29 মে পর্যন্ত মতামত ও পরামর্শ প্রেরণ করা যাবে। আসামের নদীর গতিপথ অধ্যয়ন, বন্যার পূর্বাভাস ও বন্যার ফলে প্রতি বছর রাজ্যে হওয়া ক্ষতি হ্রাস করার পরিকল্পনায় নেদারল্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ড সফরের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সহযোগিতার দ্বারা ভারতের জল ব্যবস্থাপনা অধিক শক্তিশালী করার জন্য অব্যাহত রাখা প্রচেষ্টার ফলে আসাম বহুভাবে লাভবান হবে। কৃষিক্ষেত্রে জলের উচিত ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ, আভ্যন্তরীণ জলপথ উন্নয়নের ক্ষেত্রে এই সহযোগিতা নতুন দিক উন্মোচন করবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন যে নেদারল্যান্ড জলসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে বিশ্ব নিদর্শনের সৃষ্টি করেছে। এই ক্ষেত্রে তাদের গ্রহণ করা প্রযুক্তির সুবিধা ও অভিজ্ঞতা আসামের মতো বন্যাপ্রবণ ও নদীমাতৃক রাজ্যের জন্য উপযোগী হবে বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ড সফরের সময় কৌশলগত জল সহযোগিতা ও অংশীদারিত্ব শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। রাজ্যের প্রতিটি চিকিৎসা মহাবিদ্যালয়ে সরকার একটি করে বিএসসি নার্সিং মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেছে। এছাড়া চিকিৎসা মহাবিদ্যালয়গুলিতে রোবটিক অস্ত্রোপচার ও কিডনি প্রতিস্থাপনের সুবিধা সম্প্রসারণের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা গতকাল স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন এবং বৈঠকে এ ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন। স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সম্পর্কিত তথ্য বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি, জাতীয় চিকিৎসালয় ও স্বাস্থ্যসেবা প্রদানকারী স্বীকৃতি পরিষদ ও জাতীয় পরীক্ষণ তথা মান নিরূপণ পরীক্ষাগারের স্বীকৃতি, স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের অধীনে 2 কোটি 31 লক্ষেরও বেশি নাগরিককে আয়ুষ্মান কার্ডের সুবিধা প্রদান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া লোকেদের জন্য প্রধানমন্ত্রী রাহত প্রকল্পের অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান ইত্যাদি বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE ভাষা নীতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেছে। সে অনুযায়ী 1 জুলাই থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 2026-27 শিক্ষাবর্ষে 3টি ভাষা অধ্যয়ন করতে হবে। CBSE এর অধীনে সব বিদ্যালয়ে এই নীতি বলবৎ হবে। তবে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 3য় ভাষাটির জন্য কোন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর আগে CBSE ষষ্ঠ শ্রেণী থেকে 3টি ভাষা শিক্ষার সিদ্ধান্তের কথা প্রকাশ করেছিল। সমগ্র বিশ্বে আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়েছে। উচ্চ রক্তচাপ সচেতনতা মাসের অংশ হিসেবে এই দিনটি আজ পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য হচ্ছে উচ্চ রক্তচাপের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, প্রতিরোধ করা, রোগ শনাক্ত করা, নিয়ন্ত্রণের প্রসার করা এবং ব্যক্তিগত তথা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা উৎসাহিত করা। এই বছরের
বিষয়বস্তু হচ্ছে একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্তচাপ নিয়মিতভাবে পরীক্ষা

0: করা, নীরব ঘাতককে পরাজিত করা। সমগ্র বিশ্বে প্রায় 1400 কোটি লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। ফলপ্রসূ ও সুলভ চিকিৎসা ব্যবস্থা থাকার পরও বহু লোক নিজের অবস্থার বিষয়ে সচেতন না হবার জন্য উচ্চ রক্তচাপে আক্রান্ত। প্রতি 4 জন লোকের মধ্যে 1 জনের রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম বিধানসভার 4 দিনব্যাপী অধিবেশন আগামী 21 মে থেকে অনুষ্ঠিত হবে। আসাম বিধানসভা সচিবালয় এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে। অধিবেশনের প্রথম দিন সকাল 9:30 থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ চন্দ্রমোহন পাটোয়ারি নবনির্বাচিত বিধায়কদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন। 1600 বিধানসভায় নির্বাচিত 126 জন প্রতিনিধির মধ্যে 47 জন হচ্ছেন নতুন বিধায়ক। নতুন জনপ্রতিনিধিরা যাতে কোন ধরনের অসুবিধার মুখীন না হন তার জন্য বিধানসভা সচিবালয় নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচয়পত্র সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনীর উদ্যোগে গুয়াহাটি নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে গত 12 মে থেকে চালানো অভিযানে যাত্রীদের সামগ্রী চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। সুরক্ষা বাহিনী ধৃত ব্যক্তিদের কাছ থেকে 30,000 এবং 32,000 টাকা মূল্যের 2টি মোবাইল সেট উদ্ধার করেছে। উল্লেখ্য, যাত্রী নিরাপত্তা সুরক্ষিত করার উদ্দেশ্যে সীমান্ত রেলের অধীন রেল সুরক্ষা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখবে। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক মাসব্যাপী কার্যসূচির অংশ হিসেবে আজ 19-এর মহাপথচলা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গিরখাড়ি থেকে এই পথচলা শুরু হয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে শেষ হয়। এতে বরাক উপত্যকার ভাষাপ্রেমী, সংস্কৃতিকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা প্লেকার্ড, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে অংশগ্রহণ করেন। হাইলাকান্দি পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে গত শুক্রবারের অবিরাম বৃষ্টি ও ভূমিধসের ফলে জেলার পাঁচগ্রাম থানার অধীন মিরাপিং দরগাহের সামনে থাকা আরসিসি সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। তবে যাতায়াত ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করে তুলতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এর জন্য আগামী 2 দিনের মধ্যে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে কথা বলতে গিয়ে পূর্ত বিভাগের কার্যবাহী আধিকারিক শুভেন্দু দাস আমাদের প্রতিনিধিকে জানান,
1: কিন্তু এই ব্রিজটো ভাঙাতে মানে টোটেল কমিউনিকেশনটো এইটো বন্ধ হৈ গ'ল। তো অহাৰ কাৰণে ফুটব্ৰিজ এতিয়া বনাম এজ পাৰ ইনষ্ট্ৰাকশ্যনছ অফ DC। কালি মই এইটো পুৰা ৰোডটো ব্লক কৰি দিছোঁ, কাৰণ এইটো বহুত ডেঞ্জাৰাছ পজিশ্যনতে আছে। দুফালে মই ৰোডটো বন্ধ কৰি দিছোঁ। মই এতিয়া এষ্টিমেট আণ্ডাৰ প্ৰিপাৰেশ্যন, কালি পৰহিৰ মধ্যতে মই আমাৰ ডিপাৰ্টমেণ্টত।
0: শ্রীভূমি জেলার বদরপুরের বগলিগুল এলাকায় গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে একাধিক পরিবার ভূমিধসের ফলে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনার খবর পেয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। পরে বিধায়ক শ্রী আহমেদ বদরপুরের চক্র আধিকারিকের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে অবিলম্বে সরকারি ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানান। 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মিতে 94 জনের যুব দল যুক্ত হয়েছে। নবনিযুক্ত এই যুবকদের দক্ষতা এবং কৌশলগত প্রশিক্ষণের পর শারীরিক এবং মেডিকেল পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিলংয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সামরিক বাহিনীর নিয়মানুবর্তিতা বজায় রেখে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ সেবা সম্পর্কে অবগত করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আগামী 25 মে 2026 বর্ষের পদ্ম পুরস্কার প্রদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 31 মে আকাশবাণীর মাধ্যমে প্রচারিত নিয়মিত মন কি বাত অনুষ্ঠান। বন্যার পূর্বাভাস এবং বন্যার ফলে হওয়া ক্ষতি হ্রাস করার পরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। এবং আগামী 21 মে থেকে 16 আসাম বিধানসভার প্রথম অধিবেশন। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
2: আকাশবাণী শিলচর।
3: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী। फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन।

0: कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান সূচি। আজ রাত ৮টায় আহরণ, রাত ৮:৩০ লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন শ্যামল লাহিড়ির কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯:১৫। বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন রাত ৯:৩০। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল ৬:০৫, সকাল ৬:১০ বন্দনা, সকাল ৬:৩০ খেতে খামারে, সকাল ৬:৩৫ লোকগীতে গিয়ে শোনাবেন মঙ্গলানাথ, দুপুর ১:৪০ লোকগীতে গিয়ে শোনাবেন বাবলু শুক্লবৈদ্য, সকাল ৭:০৫ সুপ্রভাত, দেশবন্দনা সকাল ৭:২০, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনোময় ভট্টাচার্য সকাল ৭:৪০ ও দুপুর ১টায়, সকাল ৮:৪০ ও দুপুর ১:১৫ আধুনিক গান শুনবেন রূপঙ্কর ও শুভমিতার কণ্ঠে, বাংলা ছবির গান শুনবেন সকাল ৮:৫০ ও বেলা ১০:০৫, সকাল ৯টায় আহরণ, সকাল ৯:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন পণ্ডিত শ্রীকান্ত বাকরের কণ্ঠে, হিন্দি ছবির গান শুনবেন বেলা ১০:৩০, বেলা ১২টা ও রাত ৭:১৫, বেলা ১১টায় গজল শুনবেন চন্দন দাসের কণ্ঠে, বেলা ১১:৩০ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন প্রিয়স্মিতা ভট্টাচার্য, এর অব্যবহিত পরেই প্রথমে লোকগীতে গিয়ে শোনাবেন মঙ্গলানাথ ও এরপর লোকগীতি শুনবেন রাজশ্রী চক্রবর্তীর পরিবেশনায়, বেলা ১২:৩০ মহিলা মজলিস, দুপুর ২টায় ভজনের শিল্পী দেবস্মিতা সেন, রজনীকান্তের গানের শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য দুপুর ২:৩০, দুপুর ২:৪৫ নজরুলগীতির শিল্পী তাপস শঙ্কর দেব, বিকেল ৫:০৫ মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫:৩৫, সন্ধ্যে ৬:১৫ যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে ৬:৪৫, এতে বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নিয়ে বলবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ প্রশিক্ষক তথা প্রশিক্ষণ সমন্বয়ক শায়েদ আলম চৌধুরী। রাত ৮টায় বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত ৮:৩০ শুনবেন শ্রীকুমার চক্রবর্তীর গিটার বাদন, রাত ৯:১৫ শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, রাত ৯:৩০ শুনবেন নাটক। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং এরপর শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।

0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান আহরণ।
1: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি।

0: গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের ফলে কাছাড় জেলার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বন্যার ফলে কিছু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই এই জেলায়। এহেন পরিস্থিতিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে বিভাগীয় আধিকারিক DDMA শামীম আহমেদ জানালেন,
1: আপনারা সবাই জানেন যে আগামী দুদিন থেকে একটু মুষলধারে বর্ষণ বৃষ্টি হচ্ছে আমাদের কাছাড় জেলায়, এবং আমরা জানতে পেরেছি যে ডিমাসা জেলায় প্রচুর

পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমাদের বোরাক এবং জাকিঙ্গা, হারাং এইসব নদীর মধ্যে হঠাৎ এক জলস্রোতের সৃষ্টি হয়েছে, যার কারণে আপনার এখনো মানে নিচু এলাকা আমি বলবো না, বাট কিছুটা ফ্ল্যাশ ফ্লাডের জন্য কিছুটা এলাকা বরকলা এবং উধারবন্দের দিকে কিছুটা ফ্ল্যাশ ফ্লাডে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এবং আমরা শিলচর শহরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে জমা জলের সমস্যায় একটা ওয়াটার লগিং সিচুয়েশন সৃষ্টি হয়েছে। সেই ব্যাপারে আমরা

পালন করছে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস আমাদের খুব দরকার। তো আইএমপি থেকে যখনই কোনো ওয়ার্নিং আসে, সেটা আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং আমরা সঙ্গে সঙ্গে সেটা ডিসিমিনেট করি পাবলিকের মধ্যে। তো আমরা আশা করছি পাবলিকরা, সাধারণ জনগণ, যাতে এটাকে একটু সিরিয়াসলি নিয়ে, যাতে নিচু এলাকা থেকে আমরা একটু দূরে সরে থাকি, যেখানে জল বা জল জমা হবে সেই সব জায়গা থেকে আমরা একটু দূরে থাকি, যাতে আমরা নিজেরা একটু রক্ষা করতে পারি। তো মোটামুটি সব ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং আমরা সর্বক্ষণই সেই পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ বৃষ্টির সিজন খুবই শুরু হয়েছে, সবে শুরু হয়েছে বৃষ্টির সেশন। আর আমরা জেলা প্রশাসনের আমাদের কন্ট্রোল রুম সবসময় অ্যাক্টিভ আছে, আপনারা যে কোনো সাহায্যের জন্য আপনারা আমাদের 1077 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সর্বক্ষণই আমরা প্রস্তুত আছি আপনাদের সাহায্য এবং সহযোগিতা। আমাদের ফোন নাম্বার হচ্ছে 1077, সেটা টোল ফ্রি নাম্বার। আর আরেকটা নাম্বার হচ্ছে 9401624141, এই নাম্বারও মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিজাস্টার রিলেটেড যে কোনো ধরনের সহযোগিতা, সেটা রেস্কিউ হোক বা কোনো ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হোক যে এখানে কোনো একটা কাজ করার জন্য, এছাড়া ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টেও আমরা ইয়ে দিয়েছি, যেগুলা ভালনারেবল ডাইক্স আছে সেগুলো যাতে সবসময় সর্বক্ষণ ওনাদের নজরদারিতে রাখেন, এবং কোনো কাজের যদি প্রয়োজন হয় সেটাও যাতে ওনারা প্রিভেন্টিভ মেজার হিসেবে যাতে ওনারা সেই কাজটা করতে পারেন, সে ব্যাপারেও আমরা ওনাদেরকে আমার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কাছাড় জেলায় কোথাও থেকে কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি বা সেই ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আমরা দেখতে পাচ্ছি যে লাঠিগ্রাম এলাকায় কিছু মানুষ একটা হসপিটালে, খালিগ্রাম এলাকায় একটা হসপিটালে গিয়ে উঠেছেন, আর আপনার ভাঙ্গার পরে একটা আমরা দেখতে পাচ্ছি একটা স্কুলে কিছু মানুষ, কিছু ফ্যামিলি গিয়ে উঠেছেন, মাদারপুরেও সেইভাবে একটা 4-5টা ফ্যামিলি একটা স্কুলে গিয়ে উঠেছেন। উদ্ধারের প্রয়োজন হয়নি, তার আগেই মানুষ নিজেরা আমরা যেগুলো আইডেন্টিফাইড করা আছে, যেগুলো স্পেস আইডেন্টিফাইড, যেগুলো রিলিফ ক্যাম্প আছে, সেইগুলোতে ওনারা নিজেরাই আশ্রয় নিয়েছেন। সেই কারণে আমাদেরকে আরো উদ্ধার করার প্রয়োজন হয়নি। মানে মেইনলি হচ্ছে যে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, ওনাদেরকে বলা হয়েছে যাতে যেগুলো ভালনারেবল ডাইক্স আছে সেগুলো যাতে সর্বক্ষণ নজরে রাখেন, যেগুলো অ্যান্টি ইরেশন মেজার ইরেশন প্রোন এলাকা আছে সেটাতেও যাতে ওনারা নজরে রাখেন। আর আরেকটা আমাদের রেভিনিউ সার্কেল অফিসিয়ালসদেরকেও বলা হয়েছে যাতে ওনারা সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখেন। শিলচর শহরের ক্ষেত্রে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও আমরা বলেছি, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেও আমরা বলেছি যাতে সর্বক্ষণ যাতে নজরদারি রাখেন, যদি কোনো প্রয়োজন হয় যাতে জেলা প্রশাসন বা DDM এ আমরা সবসময় প্রস্তুত আছি ওনাদেরকে সাহায্য করার জন্য। আমরা এই পরিস্থিতির বিবেচনা করেই আমরা গতকালকে আমাদের NDRF এর একটা টিম শিলচর এসে পৌঁছে গিয়েছে, SDRF তে সবসময় প্রস্তুত আছে, NDRF টিম গতকালকে বিকালবেলা আমাদের শিলচর এসে পৌঁছে গিয়েছে। তো এটা আমাদের কাছে একটা ভালো হচ্ছে, আমাদের কাছে একটা স্পেশালাইজড রেস্কিউ টিম আছে, আশা করি কোনো মানে কোনো দুর্যোগ প্রবণ সময়ে আমরা ওনাদের সাহায্য পাব। আবহাওয়া দেবর IMD তো সবসময় আমাদেরকে ইনফরমেশন পাঠাচ্ছে, তো একটা প্রিলিমিনারি বলা হয়েছে যে 21 মে অবধি হয়তো বৃষ্টি কিছু থাকবে, তো সেটা হয়তো চেঞ্জ হবে, সেটা এভরিডে ওনাদেরকে IMD থেকে আমাদেরকে ওয়েদার রিপোর্ট পাঠানো হয় সকালবেলা এবং বিকালবেলা। তো আশা করা হচ্ছে যে ওনারা যেটা বলেছেন হয়তো ওয়েদার ইম্প্রুভমেন্ট হবে, বাট প্রিলিমিনারি ওনারা বলেছেন যে 21 মে অবধি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, তো সেই কারণে হয়তো লাইটলি হবে পারে বা মডারেটলি হবে পারে বা হয়তো হেভি রেনফল হতে পারে। যোগাযোগ তো আমরা শুনতে পেয়েছি যে গতকালকে আপনার ডিমাহাসাও জেলায় শিলচর এবং খাপলংয়ের রাস্তাটার মধ্যে একটু ধস পড়েছে, তো সেই ধস পড়ার কারণে কিছুটা সময় ওই যান চলাচল বিঘ্নিত হয়েছে, এবং সেটা আমরা লাইটে খবর পেয়েছি যে সেটা হয়তো খুলে গিয়েছে, রাস্তা সারাইয়ের কাজ চলছে। পরিস্থিতির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, আমরা শুধু সাধারণ জনসাধারণের সাহায্য সহযোগিতা চাচ্ছি, আপনার সাথে সতর্ক থাকবেন এবং যে কোনো সময় আমাদেরকে যে কোনো সাহায্যে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের জেলা প্রশাসন এবং DDM এর যেটা কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুমে আপনারা যোগাযোগ করবেন। আমাদের 24/7 সেই কন্ট্রোল রুমটা চালু থাকে, যেগুলোর নাম্বার আমি বলেছি 1077, সেটা সবসময় আপনারা রাখবেন এবং আমাদেরকে ডায়াল করবেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবো। আমাদের সেক্টরের যারা ট্রেন্ড যারা ভলান্টিয়ার থাকে সবাইকে আমরা প্রস্তুত রেখেছি এবং বিভিন্ন জায়গায় ওরা কাজ করছে এবং গতকালকে ওরা কাজ করেছে বিভিন্ন জায়গায়, এবং স্বেচ্ছা সরকারের দল কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, আমরা যাতে যাতে ট্রেন করেছি। নদীর বাঁধ ভাঙেনি,
বাট কিছু কিছু জায়গায় আমরা

0: কবরবাজি ওয়াটার রিসোর্স থেকে যে ইরোশনের জন্য কিছুটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
1: মঙ্গলবার 19 মে ভাষা শহীদ দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই বরাক উপত্যকা তথা বরাকের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এবার 65তম ভাষা শহীদ দিবস। এই দিনটিকে কেন্দ্র করে শিলচরের বিভিন্ন সংগঠন নানা কার্যসূচি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এদের মধ্যে রয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, ভাষা শহীদ স্টেশন, শহীদ স্মরণ সমিতি প্রভৃতি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দোলস্কর জানালেন,
2: 19-এর অনুষ্ঠানটা শুরু হয় 19-এর প্রাককালে 19-এর আবাহন 17 তারিখ রোববার দিন সকাল 11টার সময় অনুষ্ঠানটা শুরু হয় বঙ্গভবনে 19-এর আবাহন। এতে আমরা স্বাধীন বাংলা ভাষা আন্দোলনের সেনানীদের 61 এবং 72-এর সেনানীদের আমরা একটা সম্মাননা দিই, এবং যারা বাংলা ভাষার জন্য বিভিন্ন রকমভাবে অবদান রেখেছেন, যেমন এইবার আমরা ডাকছি বাংলা 61-এর ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করেছেন যিনি, তাকেও আমরা সম্মাননা দিচ্ছি, অরুণিমা দে ভট্টাচার্য। এবার 19-এর আবাহন অনুষ্ঠানে প্রধান বক্তৃতাটা, মূল বক্তৃতাটা প্রদান করবেন হিলালুদ্দিন, অধ্যাপক হিলালুদ্দিন লস্কর, হাইলাকান্দি থেকে তিনি আসছেন। আর আমরা সলিল কুমার কর 61-এর সলিলবাবু, এবং আরেকজন দিদি, ইনিও 61-এর, আর সঙ্গে দুলাল মিত্র 72-এর, এদের আমরা সম্বর্ধনা দিচ্ছি সেই দিন। এটা গেল 19-এর আবাহন। এরপর 18 তারিখ যদি প্রকৃতি যদি আমাদের সাহায্য করে, অনুকূল থাকে, তাইলে আমরা রাজপথে আলপনা, বঙ্গভবনের পাশে সামনের যে রাস্তাটা, এটাতে আলপনা দেব, এবং আলপনা বিকেলবেলা যখন চলবে তখন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, যারা আসবে সবাই এখানে অংশগ্রহণ করে। আর এরপর 19 তারিখ সকাল 6টা থেকে শুরু হয়ে যায় শহীদ প্রণাম, তারাপুর রেল স্টেশন থেকে শুরু হয়, তার মধ্যে মিছিলও আছে, মিছিলে যারা অংশগ্রহণ করবে সবাই করবে এটা আমরা আশা করি, এবং তারপর শ্মশান ঘাটে গিয়ে আর একটা অনুষ্ঠান 8-9টার সময় হয়। তারপর বিকেলবেলা অনুষ্ঠান যেখানে যেখানে হয় সব অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করি। এই তো 61-এর 65তম দিবসে আমরা এই দিনটিকে এইভাবেই উৎসের শহীদ লগ্নে গান্ধীভাবে সবাই সমবেত হই, এবং এটা সব বিভিন্ন কর্মসূচি কিন্তু যারা যারা যেখান থেকে মিছিল করে বা পথ নাটিকা করে সবাই কিন্তু এদের লক্ষ্যই থাকে ওই সেই শহীদ মিনারে আসা, শহীদ লগ্নে উপস্থিত থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ নিবেদন করা। এই তো আমাদের এইবারের আয়োজন।
1: অন্যদিকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আয়োজন করছে নানা অনুষ্ঠানের, এ নিয়ে মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস বললেন,
3: আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছর হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শিক্ষক অনুষ্ঠান করে থাকি মাসব্যাপী। এবারে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম 1 মে শ্রমিক দিবস থেকে, শ্রমিক দিবস আমরা পালন করেছি, তারপর লাগাতার অনুষ্ঠান চলছে, রবীন্দ্র জয়ন্তী হয়েছে, কলকাতার এলিনা মুখার্জি যেখানে এসেছিলেন তাদেরকে অনুষ্ঠান করেছি, এবং গতকাল সুকান্ত ভট্টাচার্যের জন্য অনুষ্ঠান করা হয়েছে, এবং শহীদ দিবস উপলক্ষে আগামী 17 তারিখ আমরা প্রতি বছর যেরকম গত 28 বছর ধরে মহাপথচলা করছি, সেই 17 তারিখ মহাপথচলা হবে, 18 তারিখ গান্ধীভবনে গান্ধীবাগের রাস্তায় আলপনা দেওয়া হবে, এবং সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, এবং 19 তারিখ সকালে আমরা স্টেশনে যাব, এবং 19 মে র্যালি যেটা করা হচ্ছে এবার সেটাতেও আমরা জয়েন করব, শ্মশানঘাটে শহীদ বেদিতে মাল্যদান করব, তারপর সমস্ত দিনব্যাপী বরাক উপত্যকার বিভিন্ন লোক শিল্পীদের পরিবেশনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান হবে, রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, শহীদ তর্পণ অনুষ্ঠান হবে।
1: ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রাজীব কর,
4: এই বছরে যেটা করছি সেটা হচ্ছে এবার তো 1965তম বর্ষযাপন, প্রতি বছরের মতো এবারও আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠান সূচি করছি, এবং সেখানে বিভিন্ন সূচিতে বিভিন্ন শিল্পী প্রচুর প্রায়।

0: হাজারো শিল্পী অংশগ্রহণ করছে, আমাদের উপত্যকা তো আছেই, আলপনা থেকে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা থাকছে, নাচ গান আবৃত্তি সহ অন্যান্য সবটাই থাকছে। পশ্চিমবাংলার শিল্পীরা আসছেন, বরাক উপত্যকার শিশু শিল্পী থেকে বয়োজ্যেষ্ঠ শিল্পী অনেকেই আসছেন। 18 তারিখে শুরু হচ্ছে, 19 তারিখ সারাদিন ধরে চলবে, সকালবেলা শহীদ বেদিতে মাল্যদান দিয়ে শুরু এবং শেষ হবে রাত্রে 10:30। 20 তারিখ পাটজ্যেষ্ঠ তার অনুষ্ঠান চলবে, সন্ধ্যাবেলা ব্যাপক অনুষ্ঠান আছে। এই বছরে আমরা উড়িষ্যার পদক, যেটা আমাদের শ্রেষ্ঠ সম্মান, আমরা এটা দিচ্ছি গৌতম রায়কে, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, তাকে মনোনীত করেছে আমাদের সমিতি। কারণটা হচ্ছে যে ভাষা শহীদ স্টেশন শিলচর, এই নামকরণের প্রশ্নে তার মন্ত্রী থাকবার সময়কালে গৌতম রায় মহাশয়ের যে অসাধারণ ভূমিকা ছিল, বরাক উপত্যকার 15 জন বিধায়ক যারা বিভিন্ন দলের ছিলেন, কেউ AIUDF করতেন, কেউ বিজেপি করতেন, কেউ কংগ্রেস করতেন, সবাইকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কাছে গিয়ে বারে বারে ধর্ণা দিয়েছেন, আমাদের নিয়ে গেছেন, বিভিন্ন ভাষিক মানুষদের নিয়ে গেছেন, এবং আলটিমেটলি ভারত সরকারের কাছে আসাম সরকারের যে NOC সেটা পাঠিয়ে দেওয়া হয় 2 ফেব্রুয়ারি 2016 সাল, এবং সেটা সম্ভব হয় গৌতম রায়ের জন্য। আমরা তাই এই বছরে উনাকে এই বিশেষ সম্মান, যেটা আমাদের উনিশের পদক দিচ্ছি। বাকি তো অনুষ্ঠান সূচি চলবে, পত্রিকা আমাদের বর্ণমালার রোদ্দুর উনিশের সকালে বেরোয়, সেটা বেরোবে, প্রচুর লেখা এসছে এবার, ভালো লেখা ভালো হবে মনে হচ্ছে, যদি প্রকৃতি সহযোগিতা করে তাহলে আমরা সবটাই ঠিকঠাক করতে পারবো। মানুষের শুভেচ্ছা, মানুষের সহযোগিতা আমাদের সাথে আছে, আরো সব মানুষ যুক্ত হোক, এই আবেদন আমি করছি। 19 জয় হোক 19-এর।
1: 19 মে-র ভোরে আয়োজিত হবে মহামিছিল, এ নিয়ে বললেন মিছিল আয়োজক কমিটির অন্যতম আহ্বায়ক নিখিল পাল।
2: আগামী 19 মে মঙ্গলবার ভাষা শহীদ স্টেশন শিলচর থেকে একটি মহামিছিল বের হবে। এই মহামিছিলে আমি শিলচর শহরে সকল সংস্কৃতি প্রেমী, NGO যতগুলি নাট্যদল আছে এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সবাই মহামিছিলে আপনারা যোগদান করুন, এবং আপনারা, আমরা আশাবাদী আপনাদের সবার উপস্থিতিতে সেদিন সত্যিকার অর্থে এই মহামিছিলটি আমরা সার্থক সুন্দর করে তুলতে পারব। এবং আমরা চেয়েছিলাম এবছর যে 19 মে দিনে যাতে একটি মিছিল বের হয় সবাই মিলে, এর জন্য একটা চেষ্টা করা হয়েছিল, আমরা সবাই মিলে ইলোরা হোটেলে একটা সভার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, যাতে সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 19 মে দিন। 19 মে দিন কেন বলছি, কারণ হচ্ছে 17-18 তে মিছিল বের হয়, 16-17-18 আমরা দেখেছি যে 3 দিন মিছিল বের হয়, এর বদলে যদি একটি মিছিল আমরা বের করতে পারি সবাই মিলে, সেই মিছিলটি যেহেতু 19 মে দিনে আমরা দেখেছি যে সমস্ত শহরে কোন ধরনের ফাঁকা থাকে, এই দিনে অনেক শিলচরের বাইরের থেকে এমনকি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে 19 মে উদযাপন কিভাবে আমরা করি সেই অনুষ্ঠান দেখার জন্য অনেকে আসেন, কিন্তু সকাল থেকে সকালবেলা শুধু দেখে আমরা কিছু জড়ো হয়ে থাকে রেলওয়ে স্টেশনে, এবং দুপুরে গান্ধী ভবনে কিছু লোক জড়ো হয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে থাকি। কিন্তু 19 মে দিন সকাল থেকে কোন ধরনের একদম শহরটা ঠান্ডা হয়ে থাকে, কোনো ধরনের মিছিল তো হয়ই না, তাই আমরা চেয়েছিলাম একটা বিশাল আকারে যদি মিছিল বের হয় 19-এর, সবাই স্কুলের ছাত্রছাত্রীদের সহ সবাইকে নিয়ে এই চেষ্টাটা করেছিলাম, কিন্তু তা শেষ পর্যন্ত সফল হয়নি, 2টি মিছিল হচ্ছে 3টি জায়গায়, তবুও কিছুটা হলেও আমরা বলবো যে 3টি মিছিলের জায়গায় 2টি মিছিল হচ্ছে। এতে আমরা শিলচরের সকল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই সেদিন আমাদের সঙ্গে পায়ে পা মেলান, এবং শহীদদের প্রতি আসুন আমরা সবাই শ্রদ্ধা জানাই, এই দিলে

0: এবং আরো একটি আহ্বান করছি, 19 মে'র দিন সন্ধ্যায় প্রতিটি ঘরে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসুন, আমরা সবাই 11টি প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, এই আহ্বানটুকু আমরা করছি। আমরা আশা করব আপনারা সবাই এবছর প্রতিটি ঘরে ঘরে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান শিলচর শহরে যারা আছেন সবার কাছে আমরা আবেদন করছি, আপনারাও প্রতিটি ঘরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
1: হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কিশোরীদের জরায়ুর্মুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কার্যসূচি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ইমিউনাইজেশন আধিকারিক ডক্টর KTS রংমাই বললেন,
2: আপাতত হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ইমিউনাইজেশন স্টার্ট করছে ফেব্রুয়ারি মাসের থেকে, 28 ফেব্রুয়ারি থেকে শুরু করছে। প্রথম প্রথমে সিভিল হসপিটাল এসকের সিভিল হসপিটালের কল চেন পয়েন্ট আছে, এখানে প্রথমে স্টার্ট করছিল। তারপরে এখন তো আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 15টা কল চেন পয়েন্ট আছে। কল চেন পয়েন্ট মানে যে ভ্যাকসিন সেফ মানে সেফলি রাখা যায় এই এরিয়া মাঝে আমরা HPV ভ্যাকসিনটা রাখা হয়। টেম্পারেচার মেনটেন করতে লাগে +2 to +8°C, এই কারণে কল চেন পয়েন্টে আমরা ভ্যাকসিনেশনটা কল চেন পয়েন্টে করা হয়। এখানে বাচ্চা মেয়ে 14 বছর বার্থডে 14 বছর বার্থডে সেলিব্রেট হয়ে গেছে, কিন্তু 15 বছর সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন হয়েছে না, এই টার্গেট গ্রুপে আমরা ভ্যাকসিনেশন করা হয়। এখানে আপাতত আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বিভিন্ন বাচ্চা বিলা অনু অনু জায়গা থেকেও পড়ে, স্কুলে পড়ে, অনু ব্লক থেকে আইয়া পড়ে, এইবিলা যে কোনো সুবিধা হয় এই জায়গা ভ্যাকসিনেশনটা করতে পারব। এখানে HPV ভ্যাকসিনেশন হলো আমরা ওয়ার্ল্ডে সেকেন্ড লার্জেস্ট ডেথ মরা সংখ্যা হয়, এ কারণে আমরা এই ভ্যাকসিনেশনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভালো ইনিশিয়েটিভ নিতে আমরা মেয়েবিলাম 14 বছর থেকে ভ্যাকসিনেশন মারবা লাগে, কারণ হলো সেক্সুয়ালি এক্সপোজ হইয়া আগে মেয়েবিলায় টার্গেটেড এই এজ গ্রুপে টার্গেট করা হয়েছে ভ্যাকসিনেশনের কারণে। অ্যাকচুয়ালি গভর্নমেন্টে যেটা বিভিন্ন রিসার্চ করা হয়েছে, 155 কান্ট্রিজ অলরেডি এই ভ্যাকসিনেশন অলরেডি হয়ে গেছে, আর আমরা এখানে নাইবারিং স্টেট মিজোরাম আর সিকিম তারাও অলরেডি এই ভ্যাকসিনেশনটা তারা অলরেডি ফুলফিল হয়েছে, টার্গেট হয়েছে। এখন আমরা এখানে টার্গেট হয়েছে 14 বছর, কারণ হইলো এই যে বিফোর ম্যারেজ মানে ম্যারেজ হইবা এইচ গ্রুপে আগে এই ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে ক্যান্সার হইবার মানে সম্ভাব্য সংখ্যাটা কম হয় মানে প্রোটেক্টেড হয়, এ কারণে এই ভ্যাকসিনটা 14 বছরে টার্গেট হয়েছে। এইটা আপাতত তো এখন এস্টিমেটেড কতক্ষণ হয়েছে আমি কইতে পারতাম না, কিন্তু আপাতত আমরা এই ভ্যাকসিনেশনটা মানে মেনলি বাচ্চা বিলা প্রোটেক্টেড ভবিষ্যতে তারা ভবিষ্যতের লাগে মানে ভালো ক্যান্সার যাতে হয় না, এ কারণে আমরা ভ্যাকসিনেশন স্টার্ট করছি। আমরা অ্যাকচুয়ালি টার্গেট দেওয়া হয়েছিল হাইলাকান্দিয়ে 6,595 টার্গেট দেওয়া হয়েছিল, এখানে মাঝে আপাতত অ্যারাউন্ড 1,600 আমরা টার্গেট অলরেডি ভ্যাকসিনেশন হয়ে গেছে 14 বছর মেয়েরা। আমরা স্কুলে স্কুলে মানে টিচার্স প্যারেন্টস মিটিং আমরা এডুকেশন ডিপার্টমেন্টের হেল্প করার লাগে আমরা কথা কইয়া হয়েছে, আর আমরা 2-3টা স্কুল কয়েকজন মানে ব্লক লেভেল হোক তারপরে আরবান এরিয়া হোক আমরা টিচার্স প্যারেন্টস মিটিংয়ে আমরা হেলথ স্টাফও যাইয়া মিটিংটা অ্যাটেন্ড করছে, মিটিংটা অ্যাওয়ারনেস করছে। বিভিন্ন গার্জেনে এখন রেজিস্টেন্স কমি গেছে আমার হাইলাকান্দিয়ে বেশিরভাবে এখন আগাইছে কল চেন পয়েন্টে আইয়া এখন ভ্যাকসিনেশন গার্জেন দিলা বেশি ইনিশিয়েটিভ নিয়ে এখন ভ্যাকসিনে

0: ভ্যাকসিন করা হয়।
1: তো ভ্যাকসিনের কোনো পার্শ্ববর্তী কি এ ব্যাপারে কি বলবেন?
0: আজকে পর্যন্ত তো এই ভ্যাকসিনে কোনো ক্ষতি হয়েছে এরকম কোনো তা রিপোর্ট হয়েছে না, আর অ্যাডভার্স রিয়েকশন হয়েছে এরকম রিপোর্টেড হয়েছে না, কিন্তু কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে। গর্ভ মহিলায় মারা যায় না এই ভ্যাকসিন গর্ভ অবস্থা, আর কোনো অ্যালার্জিক সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশনে থাকে তাহলে মারা যায় না ওইগুলা কিছু। আর এই ভ্যাকসিনটা মারতে হইলে বাচ্চাগুলা অ্যাকচুয়ালি ফুল স্টমাকে খাইয়া আইতে লাগবো, এমটি স্টমাকে মারা যায়, কিন্তু এমটি স্টমাকে অ্যাকচুয়ালি এটা মারাটা এখন পর্যন্ত গভর্নমেন্টে গাইডলাইনে কইছে বাচ্চা মানে কি মারা যায় করিয়া কইছে না, মানে ফুল স্টমাকে আইয়া মাত। আপাতত এরকম বাড়ি বাড়ি যাওয়া কোনো ডাইরেকশন নাই, আমরা কল চেন পয়েন্ট যে ভ্যাকসিন সেফলি রাখা হয় এখানে মারতে লাগবো, এ কারণে ব্লক পিএইচসি আমরা হেলাকান দিয়ে পাঁচটা ব্লক আছে, আরবান, কাটলিসরা, লালা, আলগাপুর, কালীনগর, চারটা ব্লকে প্লাস বিভিন্ন জায়গায় আমরা কল চেন পয়েন্ট আছে, ভ্যাকসিন রাখা জায়গা আছে, এখানে 15টা আমরা কল চেন পয়েন্ট হেলাকান দিয়ে আছে। এই কল চেন পয়েন্ট মাঝে আমরা ভ্যাকসিনেশনটা মোহনপুর, চিপাসংগ্রাম, কালীনগর, নর্থ নারায়ণপুর, আলগাপুর, তারপরে কাটলিসরা কইলে মানে ঘাড়মোড়া, মণিপুর, ঘাড়মোড়া FB, আর জামিরা, আর কাটলিসরা ব্লক PHC এখানে মারা হয়। আর লালা আন্দারে হইলে আমরা বিলাইপুর, লালা PHC, নিত্যানন্দপুর এখানে মারা হয়, আর আলগাপুর আন্দারে আর মাটিজুরি ওইখানেও মারা হয়।
2: বর্ষার মরশুমে শ্রীভূমি NHM এর হেপাটাইটিস ও জলবাহিত রোগ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে 13 মে থেকে। জল, খাদ্য ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের। আজ এই নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী বললেন,
3: বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপ, বর্ষা মানেই স্বস্তি, কিন্তু বর্ষা কিছু স্বাস্থ্য ঝুঁকিও নিয়ে আসে। এই সময় ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা এবং ভাইরাল হেপাটাইটিসের মতো রোগ বাড়তে পারে। এই রোগগুলোর অনেকটাই দূষিত জল ও খাদ্যের মাধ্যমে ছড়ায়, তাই একটু সচেতনতা আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমেই বলি নিরাপদ জলের কথা, সবসময় ফুটানো বা ভালোভাবে পরিশোধিত জল পান করুন, খোলা বা অজানা উৎসের জল পান করবেন না। জল সংরক্ষণ করলে পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করুন, প্রয়োজন হলে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করুন। মনে রাখবেন, পরিষ্কার জল সুস্থ জীবনের ভিত্তি। এবার আসি খাবারের বিষয়ে, খোলা জায়গায় খাবার এড়িয়ে চলুন, বাসি খাবার থেকে বিরত থাকুন, সদ্য রান্না করা গরম খাবার খাওয়ার চেষ্টা করুন, ফল ও শাকসবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন, রান্নাঘর পরিষ্কার রাখুন, খাবার ঢেকে রাখুন। খাবারের পরিচ্ছন্নতা রোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ। এখন বলি ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে। হেপাটাইটিস A এবং E দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এই রোগে জন্ডিস হতে পারে, বমি বমি ভাব হতে পারে, প্রস্রাবের রং গাঢ় হয়ে যেতে পারে, অস্বাভাবিক দুর্বলতাও দেখা দিতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি করবেন না, নিজে নিজে ওষুধ খাবেন না, দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। বর্ষাকালের ডায়রিয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়, ডায়রিয়া হলে শরীর থেকে জল বেরিয়ে যায়, এতে পানিশূন্যতা হতে পারে, তাই ডায়রিয়া শুরু হলেই ORS খাওয়া শুরু করুন, শিশুদের স্বাভাবিক খাবার বন্ধ করবেন না, স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী জিঙ্ক গ্রহণ করুন, সময়মত চিকিৎসা জীবন বাঁচাতে পারে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি। একই এলাকায়

একাধিক মানুষ অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্যকর্মীকে খবর দিন, স্থানীয় আশা বা ANMকে জানিয়ে রাখুন। দ্রুত তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, এতে রোগের বিস্তার রোধ করা সহজ হয়। আরও কিছু সহজ অভ্যাস আমাদের সুরক্ষিত রাখতে পারে। সবসময় শৌচালয় ব্যবহার করুন, খোলা জায়গায় মল ত্যাগ করবেন না, চারপাশ পরিষ্কার রাখুন, জল জমতে দেবেন না, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন। সুস্থ পরিবেশ মানেই সুস্থ সমাজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষাকাল উপভোগ করুন, কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। মনে রাখবেন, নিরাপদ জল, পরিষ্কার খাবার এবং সঠিক স্বাস্থ্যবিধি, এই তিনটি মৌসুমী রোগ অর্থাৎ বর্ষাকালীন রোগ প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নিজে সচেতন থাকুন, পরিবারকে সচেতন রাখুন, সমাজকে সচেতন করুন, সুস্থ থাকুন।

শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনে ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আহরণ আকাশবাণী শিলচর। এখন শুনবেন লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এতে শুনবেন দাদরা ও ঠুমরি শ্যামল লাহিড়ির কণ্ঠে। প্রথমে খামাজ রাগে শুনবেন দাদরা।

নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনলেন যোশ ছবি থেকে। এবারের গানটি শুনবেন জানেমান ছবিতে জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

গল্প হলেও সত্যি ছবির এই গানটি শুনলেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে। এবারের গানটি শুনবেন বিন্দাস ছবি থেকে অরিন্দম চট্টোপাধ্যায় এবং শালমালি খোলগাড়ের কণ্ঠে।

গ্যাংস্টার ছবিতে গানটি শুনলেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে। এবারের গানটি শুনবেন অনুপম রায়ের কণ্ঠে হ্যামলক সোসাইটি ছবি থেকে।

এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান, এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন ধন ধনাধন ছবি থেকে ঋচা শর্মা এবং আনন্দ রাজ আনন্দের কণ্ঠে।

ফুকরিয়ে ছবির এই গানটি শুনলেন সোনা মহাপাত্রের কণ্ঠে। এবারের গানটি শুনবেন ফানা ছবি থেকে সোনু নিগম, সুনিধি চৌহান, আমির খান এবং কাজলের কণ্ঠে।

জাভেদ আলীর কণ্ঠে গানটি শুনলেন গজনী ছবি থেকে। এবারে গানটি শুনবেন ভাগ জনি ছবি থেকে সুনীল কামাথের কণ্ঠে।

আরমান মালিকের কণ্ঠে গানটি শুনলেন এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবি থেকে। এই গানটির সঙ্গে শেষ হল বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31। শুভরাত্রি, জয় হিন্দ।